আপনি কতক্ষণ সেখানে অবস্থিতি করিলেন? অধিকক্ষণ নহে। আমি যাহা রাধারানীর হাতে দিয়াছিলাম তাহা দেখিবার জন্য রাধারানী আলো জ্বালিতে গেল। আমি সেই অবসরে তাহার বস্ত্র কিনিতে চলিয়া আসিলাম। আর কি দিয়ে আসিলেন? আর কি দিব, একখানি ক্ষুদ্র নোট ছিল, তাহা কুটিরে রাখিয়া আসিলাম। নোটখানি ওরূপে দেওয়া বিবেচনা সিদ্ধ হয় নাই, তাহারা মনে করিতে পারে আপনি নোটখানি হারাইয়া গিয়াছে। না, আমি পেন্সিলে লিখিয়া দিয়াছিলাম রাধা রানীর জন্য, তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম রুক্মিণী কুমার রায়। যদি সেই রুক্মিণী কুমারকে সেই রাধারানী অন্বেষণ করিয়া থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়াছিলাম। তাই বলিতেছিলাম, আপনাকে দয়াদ্রচিত্র বলিয়া বোধ হয় না যে রাধারানী আপনার শ্রীচরণ দর্শনের জন্য। এইটুকু বলিতে বলিতেই ছি ছি রাধারানী, ফুলের কুঁড়ির ভেতর যেমন বৃষ্টির জল ভরা থাকে, ফুলটি নিচু করিলেই ঝরঝর করিয়া পড়িয়া যায়। রাধারানীর মুখ নত করিয়া এইটুকু বলিয়াই চোখের জল ঝরঝর করে ফেলিতে লাগিল। পরিণী যেদিকে রুক্মিণী কুমার ছিলেন, সেদিকের মাথার কাপড়টা বেশি করে টানিয়া সে ঘর হইতে রাধারানী বাহির হইয়া গেল। রুক্মিণী কুমার বোধ হয় চোখের জলটুকু দেখিতে পান নাই, কি পাইয়াই থাকিবেন বলা যায় না। বাহিরে আসিয়া মুখে চোখে জল দিয়া অশ্রুচিহ্ন বিলুপ্ত করিয়া রাধারানী ভাবিতে লাগিল, ইনি তো রুক্মিণী কুমার, আমিও সেই রাধারানী, দুইজনেই দুইজনের জন্য মন তুলিয়া রাখিয়াছি। এখন উপায়, আমি যে রাধারানী তা উহাকে বিশ্বাস করাইতে পারি, তারপর উনি কি জাতি তা কে জানে? জাতিটা এখনই জানিতে পারা যায়, কিন্তু উনি যদি আমার জাতি না হন তবে ধর্মবন্ধন ঘটিবে না, চিরন্তনের যে বন্ধন তাহা ঘটিবে না, প্রাণের বন্ধন ঘটিবে না। তবে আর উহার সহিত কাজ কি? কথায় না হয় এই জন্মটা রুক্মিণী কুমারের নাম জপ করিয়াই কাটাইব। এতদিন সেই জপ করিয়া কাটাইয়াছি, জ্বরের প্রথম বেগটা কাটিয়া গিয়াছে, বাকি কাল কাটিবে না, নিশ্চয়ই কাটিবে। এই ভাবিতে ভাবিতে রাধারানীর আবার নাকের বাটা ফাঁপিয়া উঠিল, ঠোঁট দুখানি ফুলিয়া উঠিল, আবার চোখ দিয়া জল পড়িতে লাগিল। সে জল দিয়া মুখ চোখ ধুইয়া রাধারানী ভাবিতে লাগিল, আচ্ছা যদি আমার জাতি হয় তাহলেই বা ভরসা কি? উনি তো দেখিতেছি বয়প্রাপ্ত কুমার, এমন সম্ভব নাকি? তা হলেনি বা বিবাহিত? না না, তা হইবে না, নাম জপ করিয়া মরি সে অনেক ভালো, সতী নামে সহিতে পারিব না। তবে এখন কর্তব্য কি? জাতির কথাটা জিজ্ঞাসা করিতে কি হইবে? তুমি রাধারানীর পরিচয়টাই দিই, আর উনি কে তাহা জানিয়া লই। কেননা রুক্মিণী কুমার তোর নাম নয়, তা তো শুনিলাম। যে নাম জপ করিয়া মরিতে হইবে তা শুনিয়া লই, তারপর বিদায় দিয়া না হয় কাঁদিতে বসিব। হায় পোড়ারমুখী বসন্ত, না বুঝিয়া না জানিয়া এ সামগ্রী কেন পাঠাইলি জানিস নাকি? এ জীবন সমুদ্র অমন করিয়া মন্থন করিতে গেলে কাহারো কপালে অমৃত, কাহারো কপালে গরল ওঠে। আচ্ছা পরিচয়টা তো দি। এ ভাবিয়া রাধারানী যাহা প্রাণের অধিক যত্ন করিয়া তুলিয়া রাখিয়াছিল তাহা বাহির করিয়া আনিল, সেই নোটখানি। রাধারানী তাহা আঁচলে বাঁধিল, বাঁধিতে বাঁধিতে ভাবিতে লাগিল, আচ্ছা যদি মনের বাসনা পুরিবার মতোই হয় তবে শেষ কথাটা কে বলিবে? এই ভাবিয়া রাধারানী আপনাই আপনি হাসিয়া কুটপাটি হইতেছিল, আছি চি চি তার পারিব না, বসন্তকে যদি আনাইতাম ভালো হইতো, উহাকে এখন দুদিন বসাইয়া রাখিয়া বসন্তকে আনাইতে পারিব না। উনি না হয় সে দুদিন আমার লাইব্রেরি হইতে বই পড়ুন না, পড়াশুনো করেন নাকি? ওরই জন্যে তো লাইব্রেরি করিয়া রাখিয়াছি। তা যদি দিন দুই থাকিতে রাজি হন, উহার যদি কাজ না থাকে, আচ্ছা কাজ যদি থাকে তবে কি হইবে? ওতে আমাতে সে কথাটা কি হইবে? ক্ষতি কি? ইংরাজ মেয়ের কি হয়, আমাদের দেশে তাতে নিন্দা আছে, তা আমি দেশের লোকের নিন্দার ভয়ে কোন কাজটাই বা করি? এই যে 19 বছর পর্যন্ত আমি বিয়ে করলাম না, এতে কে কি না বলে? আমি তো বুড়ো বয়স পর্যন্ত কুমারী, এই কাজটা না হয় ইংরেজের মেয়ের মতোই হইল। তারপর রাধারানী বিষণ্ন মনে ভাবিল, তা যেন হল, তাতেও বড় গোল। মোমবাতিতে গড়া মেয়েদের মাঝখানে প্রথাটা এই যে পুরুষ মানুষই কথাটা পারিবে, উনি যদি কথাটা না পারেন তবে হে ভগবান বলিয়া দাও কি করিব? লজ্জাও তুমি গড়িয়াছ, যে আগুনে আমি পুড়িতেছি তাহাও তুমি গড়িয়াছ, এ আগুনে সে লজ্জা কি

0: দিবে না, কি সুন্দর একটা উপমায় কানটাতে। তুমি এই সহায়হীন অনাথাকে অদয়া করিয়া পবিত্রতার আবরণে আমাকে আবৃত করিয়া লজ্জার আবরণ কাড়িয়া লও, তোমার কৃপায় যেন আমি দণ্ডের মতো মুখরা হই। এরপর ধীরে ধীরে গল্পটা এগিয়ে চলেছে। ভগবান বুঝি সে কথাও শুনিলেন, বিশুদ্ধ চিত্তে যাহা বলিবে তাহাই বুঝি তিনি শোনেন। রাধারানী মৃদু হাসিতে হাসিতে গজেন্দ্র মনে রুক্মিণী কুমারের নিকট আসিয়া উপস্থিত হইলেন। রুক্মিণী কুমার তখন বলিলেন, আপনি আমাকে বিদায় দিয়া যান নাই, আমি যে কথা জানিবার জন্য আসিয়াছি তাহাও জানিতে পারি নাই, তাই এখনো যেতে পারি নাই। আপনি রাধারানীর জন্য আসিয়াছেন আমার মনে আছে, এ বাড়িতে একজন রাধারানী আছে সত্য বটে, সে আপনার নিকট পরিচিত হইবে কি না সেই কথাটাই ঠিক করিতে গিয়াছিলাম। রুক্মিণী কুমার বলিলেন, তারপর? রাধারানী তখন অল্প একটু হাসিয়া একবার আপনার পায়ের দিকে চাহিয়া আপনার হাতের অলঙ্কার ঘুটিয়া সেই ঘরে বসানো একটা প্রস্তর নির্মিত প্রতিকৃতি পানে চাহিয়া রুক্মিণী কুমারের পানে চাহিয়া বলিল, আপনি বলিয়াছেন রুক্মিণী কুমার আপনার যথার্থ নাম নহে, রাধারানীর যে আরাধ্য দেবতা তাহার নাম পর্যন্ত এখনো সে শুনিতে পায় নাই। রুক্মিণী কুমার বলিলেন, আরাধ্য দেবতা কে বলিল? রাধারানী কথাটা অনবধানে বলিয়া ফেলিয়াছিল, এখন সামলাইতে গিয়া বলিল, নাম ওইরূপে জিজ্ঞাসা করিতে হয়, কি বোকা মেয়ে। রুক্মিণী কুমার বলিলেন, আমার নাম দেবেন্দ্র নারায়ণ রায়। রাধারানী গুপ্তভাবে দুই হাত যুক্ত করিয়া মনে মনে বলিল, জয় জগদীশ্বর, তোমার কৃপা অনন্ত। প্রকাশ্যে বলিল, রাজা দেবেন্দ্র নারায়ণের নাম শুনিয়াছি। দেবেন্দ্রনাথ বলিলেন, অমন সকলেই রাজা বলে, আমাকে যে কুমার বলে সে যথেষ্ট সম্মান করে। রাধারানী বলিল, এক্ষণে আমার সাহস বাড়িল, জানিলাম যে আপনি আমার স্বজাতি, এখন স্পর্ধা হইতেছে আজই আপনাকে আমার আতিথ্য স্বীকার করাই। দেবেন্দ্র বলিল, সে কথা পরে হবে, রাধারানী কই? রাধারানী বলিল, ভোজনের পর সে কথা বলিব। দেবেন্দ্র বলিল, মনে দুঃখ থাকিলে ভোজনে তৃপ্তি হয় না। রাধারানীর জন্য এত দুঃখ কেন? তা জানি না, বড় দুঃখ, 8 বৎসরের দুঃখ, তাই জানি। তো হঠাৎ রাধারানীর পরিচয় দিতে আমার কিছু সংকোচ হইতেছে, আপনি রাধারানীকে পাইলে কি করিবেন?
1: কি আর করিব, একবার দেখিব।
0: একবার দেখিবার জন্য এই 8 বৎসর এত কাতর?
1: কত রকমের মানুষ থাকে।
0: আচ্ছা, আমি ভোজনের পরে আপনাকে আপনার রাধারানী দেখাইব। ওই যে বড় আয়না দেখিতেছেন উহার ভিতর দেখাইব, চাক্ষুষ দেখিতে পাইবেন না। চাক্ষুষ সাক্ষাতে কি আপত্তি? আমি যে 8 বৎসর কাতর। ভেতরে ভেতরে দুইজনে দুইজনকে বুঝিতেছেন কিনা জানি না, কিন্তু কথাবার্তা এরূপ হইতে লাগিল। রাধারানী বলিতে লাগিল, সে কথাটা তত বিশ্বাস হয় না, আপনি 8 বৎসর পূর্বে তাহাকে দেখিয়াছিলেন, এখন তার বয়স কত?
1: 11 হইবে।
0: 11 বৎসরের বালিকার উপর এত অনুরাগ হয় না কি? কখনো শুনি নাই।
1: তবে মনে করুন কৌতূহল।
0: সে আবার কি,
1: শুধুই দেখিবার ইচ্ছা।
0: তা দেখাইব, ওই বড় আয়নার ভিতর, আপনি বাহিরে থাকিবেন।
1: কেন,
0: সম্মুখ সাক্ষাতে আপত্তি কি?
1: সে কুলের কুলবতী, আপনিও তো তাই।
0: আমার কিছু বিষয় আছে, নিজে তাহার তত্ত্বাবধান করি, সুতরাং সকলের সম্মুখে আমাকে বাহির হইতে হয়, আমি কাহারও অধীন নয়।
1: সে তাহার স্বামীর অধীন, স্বামীর অনুমতি ব্যতীত।
0: স্বামী? হ্যাঁ, আশ্চর্য হইলেন যে, বিবাহিত? হিন্দুর মেয়ে, 19 বৎসর বয়স, বিবাহিত নহে।
1: দেবেন্দ্রনারায়ণ অনেকক্ষণ মাথায় হাত দিয়া রহিলেন। রাধারানী বলিলেন,
0: কেন, আপনি কি তাহাকে বিবাহ করিতে ইচ্ছা করিয়াছিলেন?
1: মানুষ কি না ইচ্ছা করে।
0: এরূপ ইচ্ছা রানীজি জানিতে পারিয়াছেন কি?
1: রানীজি কেহ ইহার ভিতরে নাই, রাধারানী সাক্ষাতের অনেক পূর্বেই আমার পত্নী বিয়োগ হইয়াছে। রাধারানী আবার যুক্ত করে কহিল, জয় জগদীশ্বর, আর ক্ষণকাল যেন আমার এমন সাহস থাকে। প্রকাশ্যে বলিল, তা শুনিলেন তো রাধারানী পরস্ত্রী, এখনো কি তাহার দর্শন করিতে অভিলাষী?
2: করিবই কি,
1: সে কথাটা কি আপনার যোগ্য? রাধারানী আমার সন্ধান করিয়াছিল কেন, তাহা এখনো আমার জানা হয় নাই। আপনি রাধারানীকে যাহা দিয়াছিলেন তাহা পরিশোধ করিবে বলিয়া আপনি শোধ লইবেন কি? দেবেন্দ্র হাসিয়া বলিল,
2: যা দিয়াছি তাহা পাইলে লইতে পারি।
1: কি কি দিয়াছেন?
2: একখানা নোট।
1: এই নিন বলিয়া রাধারানী আঁচল হইতে সেই নোটখানি খুলিয়া দেবেন্দ্র নারায়ণের হাতে দিলেন। দেবেন্দ্র নারায়ণ দেখিলেন তাহার হাতে লেখা রাধারানীর নাম সে নোটের আছে। দেখিয়া বলিলেন, এই নোট কি রাধারানীর স্বামী কখনো দেখিয়াছেন? রাধারানী কুমারী, স্বামীর কথাটা আপনাকে মিথ্যে বলিয়াছিলাম। তাহলে সব তো শোধ হইল না, আর কি বাকি? দুইটা টাকা আর সেই কাপড়। সব ঋণ যদি এখনই পরিশোধ হয় তবে আপনি আহার না করিয়া চলিয়া যাইবেন। পাওনা বুঝিয়া পাইলে কোন মহাজন বসে? ঋণের যে অংশ ভোজনের পরে রাধারানী আসিয়া পরিশোধ করিবে। আমার যে এখনো অনেক পাওনা বাকি। আবার কি? রাধারানীকে মন প্রাণ দিয়াছি তা তো পাই নাই, অনেকদিন পাইয়াছেন। রাধারানীর মন প্রাণ আপনি অনেকদিন লইয়াছেন, সেদিনাটা শোধ বোধ হইয়া গিয়াছে। সুদ কিছু পাই না। পাইবেন বই কি? কি পাইব? শুভ লগ্নে সুহতি বুক যোগে কি অধম নারী দেহ আপনাকে দিয়া রাধারানী মুক্ত হইবে।

রাধারানী আজ্ঞা পাইয়া দেওয়ানজি আসিয়া রাজা দেবেন্দ্রনারায়ণকে বহির্বাটিতে লইয়া গিয়া যথেষ্ট সমাদর করিলেন। যথাবিহিত সময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন। রাধারানী স্বয়ং উপস্থিত হইয়া তাহাকে ভোজন করাইলেন। ভোজনান্তে রাধারানী বলিলেন, আপনার নগদ দুই টাকা ও কাপড় এখনও ধারি, কাপড় পরিয়া ছিঁড়িয়া ফেলিয়াছি, টাকা খরচ করিয়াছি, তাহার ফেরত দিবার জো নাই, তাহার বদলে আপনার জন্য যাহা রাখিয়াছি তাহা গ্রহণ করুন। এই বলিয়া রাধারানী হীরক হার বাহির করিয়া দেবেন্দ্রনের গলায় পড়িয়া দিতে গেলেন। দেবেন্দ্রনারায়ণ নিষেধ করিয়া বলিলেন, যদি ওই রূপে দেনা পরিশোধ করিবে তবে তোমার গলায় যে ছড়া আছে তাই লইব। রাধারানী হাসিতে হাসিতে আপনার হার খুলিয়া দেবেন্দ্রনারায়ণের গলায় পরাইল। তখন দেবেন্দ্রনারায়ণ বলিলেন, সব শোধ হইল, কিন্তু আমি একটু ঋণী হইলাম। কিসে? সেই দুই পয়সার ফুলের মালার মূল্য ফেরত পাইলাম, তবে এখন মালা ফেরত দিতে আমি বাধ্য। রাধারানী হাসিল। দেবেন্দ্রনারায়ণ ইচ্ছাপূর্বক মুক্তাহার পরিয়া আসিয়াছিলেন, তাহা রাধারানীর কণ্ঠে পরাইয়া দিয়া বলিলেন, এই এই ফেরত দিলাম। এমন সময় পুঁ করিয়া শাঁখ বাজিল। রাধারানী হাসিয়া জিজ্ঞাসা করিল, শাঁখ শাঁখ বাজাইল কে? তাহার একজন দাসী চিত্রা বলিল, আগে আমি। কেন বাজাইলি? কিছু পাইব বলিয়া। বলা বাহিল, সে চিত্রা পুরস্কৃত হইল, কিন্তু তাহার কথাটা মিথ্যা। রাধারানী তাহাকে শিখাইয়া পড়াইয়া দ্বারের নিকট বসিয়া রাখিয়াছিল। তারপর দুজনে বিরলে বসিয়া মনির কথা বলিল। রাধারানী দেবেন্দ্রনারায়ণের মৃষ্ময় দূর করিবার জন্য সেই রথের দিনের সাক্ষাতের পর যাহা ঘটিয়াছিল তাহার পিতামহের বিষয় সম্পত্তির কথা, পিতামহের কথা, মকদ্দমার কথা সব সব ভুলিল। দেবেন্দ্রনারায়ণ শীতল হইলেন, যেমন নিদাহক সন্তপ্ত পর্বত বর্ষার বাড়িধারা পাইয়া শীতল হয়। তিনি রাধারানীকে জিজ্ঞাসা করিলেন, তোমার তো কেহ নাই, কিন্তু এই বাড়ি বড় জনাকীর্ণ দেখিতেছি।

রাধারানী বলিল, দুঃখের দিনে আমার কেহ ছিল না, এখন আমার অনেক আত্মীয় কুটুম্ব জুটিয়াছে। আমি এই অল্প বয়সে একা থাকিতে পারি না, এই জন্য যত্ন করিয়া তাহাদিগকে স্থান দিয়া রাখিয়াছি। তাহাদের মধ্যে এমন সম্বন্ধ বিশিষ্ট কেহ আছে কি তোমাকে এই দিন দরিদ্রকে দান করিতে পারে? তাও আছে, তবে তিনি কেন সেই শুভ লগ্নযুক্ত সুহতি বুক যোগটা খুঁজুন না? বোধ করি সেটাও এতক্ষণে হইয়া গেল। তোমার সঙ্গে রাধারানীর এরূপ সাক্ষাৎ অন্য কোনো কারণে হইতে পারে না, এ পুরীতে সকলেই জানে। সংবাদ লইবে কি? বিলম্বে কাজ কি? রাধারানী ডাকিল, চিত্রা। চিত্রা আসিল। রাধারানী জিজ্ঞেস করিল, দিন টিন কিছু হইল? হ্যাঁ, দেওয়ানজি মহাশয় পুরোহিত মহাশয়কে ডাকাইয়াছিলেন। পুরোহিত পরদিন বিবাহের উত্তম দিন বলিয়া গিয়াছেন, দেওয়ানজি সমস্ত উদ্যোগ করিতেছেন। বসন্ত আসিল, কামাক্ষাবাবুর পুত্ররা পরিবারবর্গ আসিল, বসন্তের কোকিল সময়ের বন্ধু যে যেখানে ছিল সকলে আসিল, দেবেন্দ্র নারায়ণের বন্ধু অনুচারবর্গ সকলে আসিল। বসন্ত আসিল, রাধারানী বলিল, তোমার কি আক্কেল ভাই বসন্ত? কেন কি আক্কেল ভাই রাধারানী? যাকে তাকে তুমি পত্র দিয়া পাঠাইয়া দাও। কেন কেন, লোকটা কি করেছে বলো দেখি। রাধারানী তখন সকল কথা বলিল। বসন্ত বলিল, হ্যাঁ রাখের কথা বটে, সুদ শুদ্ধ দেনা পাওনা বুঝিয়া নেয়, এমন মহাজনকে যে বাড়ি চিনাইয়া দেয় তার উপর রাগের কথাটা বটে। রাধারানী বলিল, তাই আমি আজ তোর গলায় দড়ি দিব। এই বলিয়া রাধারানী সেই হীরকহার রুক্মিণী কুমারকে পরাইতে গিয়াছিলেন, তাহা আনাইয়া বসন্তের গলায় পরাইয়া দিলেন। তারপর শুভ লগ্নে শুভ বিবাহ হইয়া গেল।

স্টুডিওর ঘড়ি বলছে 5:48। আপনারা অনেকে মেসেজ পাঠিয়েছেন, সুতরাং এই গানের ফাঁকে ফাঁকে সেই মেসেজগুলো কিন্তু একটু চটপট করে পড়ে দিতে হবে, কারণ আমি জানি না যে সব মেসেজ পড়া সম্ভব হবে কিনা। লিখছেন কে কে, একটু চট করে পড়তে শুরু করি কারণ প্রচুর প্রচুর প্রচুর মেসেজ এসে গেছে। শুভ সকাল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত দাদাভাই, শুনছি রাধারানী গল্পের পরবর্তী অংশ, আগামী সপ্তাহ বাড়ি থেকে শুনবো চিরন্তরী, কারণ বুধবার বাড়ি যাব ছুটিতে। অর্জুন সিং তামিলনাড়ু থেকে। সুস্বাগতম বাড়িতে। এরপরে লিখছেন কে, হীরক ভট্টাচার্য বামুনগাছি থেকে। দুঃখ যতই আসুক ফিরে সকল সকাল ডাকে আয়, চিরন্তনী সত্য একটাই আলো পথ দেখায়, তাই তো রোজই নতুন করে বাঁচতে ইচ্ছে হয়, চিরন্তনী ভোরের বুকে সবাই জয়ময়। নমস্কার দাদা ভাই সকলকে, আমি জানাই একজন ড্রাইভার, এখন গাড়ি চালাচ্ছি, দারুণ লাগছে রাধারানীর গল্প, অনেক ধন্যবাদ। আপনি কি সুন্দর লিখেছেন আপনার গাড়ি চালানোর ফাঁকে, অনেক ধন্যবাদ। এরপরে লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী, আজকে বঙ্কিমচন্দ্রের রাধারানীর অপূর্ব পরিবেশনা শুনছি আপনার উপস্থাপনায়, ও এক্সপ্লেনেশন অপূর্ব, গল্পের শেষ পর্যন্ত আছি, ভালো থাকবেন। মাধবী শীল রহিমপুর হুগলি থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। একটু স্পিডে পড়তে হচ্ছে আমাকে, প্রচুর জিনিস তো। অখিল বন্ধু মহাপাত্র লিখছেন, আমার প্রিয় চিরন্তনী, একদিকে রথযাত্রা, অন্যদিকে সমাজের সত্যতা মানবিকতার অবক্ষয়ের ঘূর্ণি, এরকম একটা সময় দাঁড়িয়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাধারানী গল্পকে চিরন্তনীতে বেছে নিয়েছেন সুসঞ্চালক প্রিয় উজ্জ্বলবাবু। 1875 বঙ্কিমচন্দ্রের লোকরহস্য প্রবন্ধ সংকলনে প্রথম প্রকাশিত হয়েছিল, বহুকাল আগে পড়েছিলাম রাধারানী, আজ আবার এই সময়ে চোখের সামনে যেন ভাসিয়ে দিলেন উজ্জ্বলবাবু তার ব্যতিক্রমী উপস্থাপনার গুণে। খুব সুন্দর আজকের চিরন্তনী, সকলকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চিরন্তনী পরিবারের সমৃদ্ধ করবেন।

0: এবং অখিল বন্ধু মহাপাত্র, মনোহরপুর ঠাকুরচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে অনেক ধন্যবাদ আপনাকে। কি সুন্দর করে বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা দিয়েছেন। অরিজিৎ দাস অধিকারী, সেই যদি বিবেকনগরে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনী, সপ্তাহের আজ শেষ, রাধারানীর দ্বিতীয় পর্ব থাকবে মননের রেশ। ছদ্মবেশী রুক্মিণীদের অপূর্ব সেই কথন, সাহিত্য সম্রাটের সৃষ্টিতে অনন্য এই যাপন। বাংলা মাতারম স্রষ্টা বাঙালির তুমি আলো, তোমায় পেয়ে সকালে লাগছে ভীষণ ভালো। এমন চির সৃষ্টিতে না মজলে সবই হবে ব্যর্থ, আমাদের অযুত সৃষ্টিতে ভুলব আপন স্বার্থ। প্রেরণাদায়ক উপন্যাস, সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়া প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া। স্যালুট তোমায় উজ্জ্বলবাবু, নতুনত্বের দিশা এমনিভাবে খোঁচাও তুমি সকল অমানিসা। অরিজিৎ দাস অধিকারী, সে যদি বেবুগিনাগর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন কে, শ্রবণসাথী উজ্জ্বল, সুপ্রভাত। গল্প গানে ব্যক্ত হয় অমূল্য শাশ্বত বাণী, তাই আজও শুনতে থাকি প্রিয় চিরন্তনী। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। এরপরে লিখছেন, গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করি যেন আপনার এই কণ্ঠস্বর চিরভাস্বর হয়ে থাকে। ধন্যবাদ আনন্দ কুমার কর, ধরমপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। এই যে ভালো লাগাগুলো, এগুলোই কিন্তু সবথেকে বড় পাওয়া। লিখছেন, গল্প অপেক্ষা উপস্থাপনা, তার অবতারণাঘাত প্রতিঘাত মনে রোমান্স দিয়ে যায়। আবহ পরিমণ্ডল এত তীক্ষ্ণ ক্ষুরধার, লেখনীর থেকে ভাষ্য মনকে অনুভবে অন্য অনুভবে মুড়ে দেয়। চলুক উজ্জ্বল দাদা ভাইয়ের চিরন্তনীর গান গল্প উপস্থাপনা কান পেতে শুনি, শুভেচ্ছা অভিনন্দনে। বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলা কুঞ্জ, চণ্ডীপুর, মঠচণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন নিরঞ্জন সাহু, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে, সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, ভোর চারটে উঠে বেরোতে পারিনি কারণ ঝিরঝির বর্ষা হচ্ছে, তাই উদ্গ্রীব হয়ে বসে আছি বাকি গল্প শোনার জন্য। এখন শুনছি গল্প আর শিখছি সঙ্গে আমার দিদিমণি সৃজিতা, অনেক ধন্যবাদ। আজ রবিবারের চিরন্তনী উজ্জ্বল ভট্টাচার্য তার অপূর্ব কণ্ঠ মাধুর্যে রাধারানীর দ্বিতীয় অংশ আউন হয়ে পরিবেশনা করলেন। এতবার পরে উপন্যাসটি যেন নতুনভাবে আবিষ্কার করলাম। অস্বীকার করবার উপায় নেই যে আমার চক্ষু অশ্রুসিক্ত হল আপনার রথের ব্যাখ্যায় অনুপ্রাণিত হয়ে। আমার নিবেদন, রথ যে মোদের দেহ তৈরি, 206 হারে তৈরি, পঞ্চখোরা ইন্দ্রিয় সব মন যে রথের চাকা, বিবেক বুদ্ধি রাস্তা চেনায় কোনটা সোজা কোনটা বাঁকা, উল্টো রথে ফেরেন তিনি তাকান না তো পিছু, অগ্নিবাণে পোড়ানো হয় রথের সব কিছু, আত্মা যখন দেহের থেকে উড়ান দিয়ে যায়, আত্মাহীন দেহ তৈরি রাখি কি উপায়। বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি থেকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দর লিখেছেন, কারণ গতদিনের রথ নিয়ে যখন পর্যালোচনা করেছিলাম তখন একটা কবিতা বলেছিলাম, সেই কবিতার অনুষঙ্গে এটা আপনি তৈরি করেছেন, খুব ভালো লাগলো। মোহাম্মদ আকবর মোল্লা, ভুষওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ সপ্তাহের শেষ চিরন্তনীতে শুনছি, খুব সুন্দর লাগছে আপনার উপস্থাপনা, গানে গল্পে অতুলনীয়, আবার আগামী সপ্তাহের অপেক্ষায় থাকলাম, অনেক ধন্যবাদ আপনাকেও। খুব সুন্দর গল্প ছিল আজ রাধারানী, সত্যি পরের সপ্তাহের জন্য অপেক্ষা করব। সৌভিক ঢাকুরিয়া থেকে, ধন্যবাদ সৌভিক। সুপ্রভাত চিরন্তনী উজ্জ্বলদা, অসাধারণ লাগলো, একটা ছবি দেখতে পেলাম ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, ধন্যবাদ আপনাকেও। এরপরে আরও যারা পাঠিয়েছেন একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি, কারা কারা পাঠিয়েছেন, কারণ সময় তো 54 সময় নেই, আর 2 সেকেন্ড সময় আছে। ভোরের সাথী চিরন্তনী, শুভ সকাল দাদা উজ্জ্বল, প্রতি পর্বের মতো আজও শুনছি বঙ্কিমচন্দ্রের রাধারানী গল্প। অভিজিৎ মণ্ডল লিখেছেন, একটা ছোট্ট কবিতা দিয়েছেন, বৃষ্টি ভরা আকাশ যখন খেলে লুকোচুরি খেলা, ঠিক তখনই গঞ্জে গ্রামে পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় রথের মেলা। কিশোর কিশোরীরা সাজে তো বটেই, শুরু হয়ে যায় যুবক যুবতীর দোর আড়চোখে চাওয়া চাই, জিলিপি মাপুরে ডিস্কো দোলায় হাসি মল মজা হুল্লোর হাহা হি হি। আর একটু বড় আছে কিন্তু আর পড়ার সময় নেই, কারণ সময় এগিয়ে চলেছে। এরপরে লিখছেন, শুভ সকাল বন্ধু, খুব ভালো লাগছে, খুব ভালো থেকো ডোরা, অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, আজ শ্রাবণ মাসের প্রথম রবিবার, ভোরে রাধারানীর গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগলো, খুব ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, কবিতা পাঠিয়েছেন একটা, হাওড়া থেকে রঞ্জন লিখেছেন, কিন্তু সময় প্রায় শেষ, একটু পরে সমুক অপেক্ষা করছে আপনাদের জন্য, কারণ নমস্কার কলকাতা এবং ভোরাই তার আগে, আর সামনের সপ্তাহে আবার কথা হবে। তপদিদি লিখছেন ইনমোটর থেকে, সুপ্রভাত ভাই উজ্জ্বল, আজ রাধারানীর বাকি গল্পটা শুনলাম, সুন্দর উপস্থাপনায় মন ভরে গেল, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। মানে একদম শেষ মুহূর্তে এসে যেহেতু দাঁড়িয়েছি, আমি ভাবতে পারিনি যে আপনাদের সবার এই বার্তাগুলো পড়তে পারবো, কারণ গল্পটা আজকে সত্যি অনেকটা বড় ছিল। ইচ্ছে হয় যে মাঝে মাঝে এরকম বড় গল্প 2-3 পর্বে পড়বার, দেখা যাক, ইচ্ছে আছে। আনন্দমঠের একটা পর্ব আপনাদের শুনিয়েছিলাম এর আগে, বঙ্কিমচন্দ্রের জন্মদিনে মনে হয় বা কিছু, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না, কিছুদিন আগে, কিন্তু আনন্দমঠটা পুরোটাই আপনাদের একবার শোনানোর, মানে আপনাদের সঙ্গে শোনানোর এবং নিজেও পড়বার ইচ্ছে রয়েছে। খুব ভালো থাকবেন সবাই, একদম শেষ মুহূর্তে শেষ করছি সবাইকে থেকে অনুমতি নিয়ে বন্দে মাতরম এই গানটির মধ্যে দিয়ে।
1: বন্দে মাতরম সুজলা

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: নমস্কার, শুভ সকাল। মন পাখিটা আজ এই সাত সকালে গান ধরেছে, তার নাকি একটা ঠিকানা চাই, ঠিক ঠিকানা। কি করি কি করি, মন পাখির কথা তো আর অমান্য করা যায় না। তাই আজ প্রভাত বিনায় ঠিক ঠিকানার খোঁজ করি। আমি আর যে সংযুক্তা, আর সঙ্গে থাকুন আপনারা।

ঠিক ঠিকানা খুঁজছি, শুনলেই মনে হয় যেন কেউ হারিয়ে গেছে আর আমরা তাকে তার ঠিকানা খুঁজে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, যদি তাই হয় তাহলে শুধু মন পাখি কেন, আকাশের পাখিরাও তো অনেক সময় দলছুট হয়ে পড়ে, তারপর বাসা খুঁজে পায় না। ঠিক ঠিকানার খোঁজে উড়তে থাকে, ভাসতে থাকে অগাধ নীলের বুকে। কান পাতলে ওই ছোট্ট এক ফোঁটা বুকের ধুকপুকুনিও শোনা যায়। আবার কেউ কেউ তো ইচ্ছে করেও নিজের পাকা পোক্ত ঠিকানা ছেড়ে হারিয়ে যায় নিজের অন্য ঠিকানার খোঁজে। আবার কাউকে জোর করে তার ঠিকানা থেকে অন্য এমন ঠিকানায়ও পাঠিয়ে দেওয়া হয় যা তার জীবনকে ঘোর অন্ধকার ঠিকানায় ফেলে দেয়। জীবনে আমরা কত ঠিকানাই খুঁজি, তাই না? কেউ খোঁজে বাড়ি, কারো খোঁজ স্বপ্নের, আবার কারো একেবারেই নিজের। আজ আমরা খুঁজব তেমনই কিছু ঠিক ঠিকানা, যার সন্ধান নিরন্তর চলতেই থাকে জীবনের বাঁকে বাঁকে। সময়ের হাত ধরে এগিয়ে চলি আমরা এ ঘাট ও ঘাট।

আমাদের জীবনের মূল ঠিকানা আমাদের নিজের বাড়ি, নিজের পরিবার হলেও সেই ঠিকানায় পৌঁছতে লাগে সঠিক কর্মসংস্থান। আজকের জেনজি বাড়ির থেকেও বেশি সময় কাটায় অফিসে, তার স্বপ্ন পুরি অনেক সময় সেই তার নিজস্ব কিউবিকল বা কেবিন। তবে আমার কিন্তু এমন কিছু ঠিকানা খুঁজতে বেশ লাগে যা হয়তো অনেক সময় একটা মানুষ নয়, অনেক অনেক মানুষের ঠিকানা ছিল। আমি বলছি পুরনো শহরের হারিয়ে যাওয়া গলি, পুরনো খিলানওয়ালা বাড়ি, পাড়ার ময়লা বেঞ্চের চায়ের দোকান। আপনারও নিশ্চয়ই সেরকম কিছু ঠিকানার কথা মনে পড়ে। ভাবতে থাকুন, ভাবতে থাকুন, গান শুনতে শুনতে আমি আসছি গানের উপারে।

নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি প্রভাত বিনায়, সেটি হচ্ছে ঠিক ঠিকানা। যে ঠিকানা না পেলেও আমাদের খোঁজা কিন্তু থেমে থাকে না, সঙ্গে সঙ্গেই পথ হাঁটে। আজকাল তো বিশ্বের ঠিকানা হাতের মুঠোয়, মানে মুঠো ফোনে। গুগল ম্যাপ সব ঠিকানা বলে দিচ্ছে, চ্যাট জিপিটি, এআই সমস্ত রকম হারিয়ে যাওয়া ঠিকানা খুঁজে দিচ্ছে এক নিমেষে। কিন্তু কিছু কিছু ঠিকানা গুগল ম্যাপে তো পাওয়া যায় না, সেগুলো খুঁজে পেতে লাগে একটা মায়াময় মন আর একটু সাহস। আপনার জীবনে ঠিক ঠিকানাটা কি, যেখানে গেলে আপনি নিজেকে খুঁজে পান? আপনাকে এই ভাবনার মায়াজালে রেখে আর যে সংযোগ তা শোনাতে চলেছে পরের গান, আকাশ জুড়ে শুনিনু ওই বাজে।

আজ তার জন্মদিন। বিশিষ্ট নাট্যকার, সাহিত্যিক, বাঙালি কবি, সঙ্গীত স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়। তাঁর প্রচুর গানের মধ্যে থেকে একটি গান আপনাদের শোনাচ্ছিলাম, আর শোনাতে শোনাতেই ভাবছিলাম যে আজ যে বিষয়

জীবনে আমরা কত ঠিকানাই তো খুঁজি, তাই না? কারোর বাড়ির ঠিকানা, কারোর অফিসের ঠিকানা, কারোর স্বপ্নের ঠিকানা, কারোর মন ভালো করার ঠিকানা। আচ্ছা, ঠিকানা মানে কি একটা চার দেওয়াল আর ছাদ থাকতেই হবে? মানে সেটা কাঁচা হোক পাকা হোক, একটা একটা কি বাড়ি থাকতেই হবে? প্রকৃতিও তো আমাদের মন ভালো করার ঠিকানা, তাই না? আকাশ, নদী, ঝর্ণা, পাহাড়, মরুভূমি, সমুদ্র, এরাও তো আমাদের মনপসন্দের ঠিকানা।

কখনো কখনো ভিড়ের মধ্যে দাঁড়িয়েও মনে হয় আমি ঠিক জায়গায় নেই। কাউকে খুব মনে পড়ে কিন্তু তার কাছে যাওয়ার ঠিকানাটাই হারিয়ে গেছে। আবার কখনো সব পেয়েও মনে হয় যেন কোথাও একটা ফাঁকা রয়ে গেছে। আজকের প্রভাত বিনাশেই সব ফাঁকা জায়গার জন্যেও, যেখানে আমরা একসঙ্গে ছুঁয়ে আসতে চাই হারিয়ে যাওয়া মুখ, হারিয়ে ফেলা সম্পর্ক, পুরনো স্মৃতি, পুরনো আমি, আর হ্যাঁ, সেই ঠিক ঠিকানাকে। আচ্ছা, ছোটবেলার সেই বাড়ির ঠিকানা আপনার এখনো মনে আছে, যে ঠিকানার ডাকবাক্সে নানা প্রিয়জনের রং বেরঙের চিঠি আসতো দেশ বিদেশ থেকে, যে ঠিকানায় এসে বাবা বলতেন এটাই আমাদের আসল বাড়ি। হয়তো জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে আপনার এখন অনেক বেশি সুন্দর, ওয়েল ডেকোরেটেড,

বাড়ি, কিন্তু সেই প্রথম ঠিকানাটার কথা ভেবে আজ ভোরবেলায় একটু বুক চিনচিন করছে কি? আসলে আসলে কিছু ঠিকানা শুধু ইট কাঠের হয় না তো, সেগুলো মানুষের কথায়, গন্ধে, আদরে থেকে যায়, থেকে যায়।

কত ঠিকানা লিখি, ফর্মে, চিঠিতে, ডেলিভারির প্যাকেটে, কিন্তু কিছু ঠিকানা আছে যেগুলো কোথাও লেখা হয় না, লেখা যায় না, সেগুলো বুকের ভেতর থাকে। কিছু ঠিকানা ভেঙে গেলেও মুছে যায় না, যেমন দাদুর তৈরি করা সেই বাড়িটা, যার গায়ে সময়ের সঙ্গে সঙ্গে অজস্র ফুটিফাটা হওয়ায় তাকে দিয়ে দিতে হলো প্রমোটারের হাতে। সে ঠিকানা নতুন করে আধুনিক সাজে সেজে উঠলেও তার অস্তিত্ব আটকে রইল সময়ের ক্যানভাসে। আর আমরা যখন মনে করি, তখন ওরা আবার বেঁচে ওঠে। সেই একান্নবর্তী নোনাধরা ঘরগুলোর কথা মনে পড়লে এখনো কেমন চোখে জল আসে, তাই না? আসলে যে ঠিকানায় শান্তি রয়েছে সেটাই আসল ঠিকানা, একেবারেই

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম।

গত সপ্তাহে আসলে একটা নামধামহীন হোয়াটসঅ্যাপ পেয়েছিলাম, যিনি লিখেছিলেন, সংযুক্তাদি, আমি রোজ সকাল 9টা থেকে রাত 9টা অবধি অফিস করি, সবার কাছেই আমি পারফেক্ট, কিন্তু রাতে যখন বাড়ি ফিরে মেকআপ তুলি তখন আয়নায় যাকে দেখি তাকে আমি চিনি না। আমার ঠিক ঠিকানাটা কি অফিসের ওই কিউবিকল নাকি অন্য কোথাও? সত্যি বলছি, সত্যি বলছি, মেসেজটা না আমার মনের ভেতরটাকে একেবারে তোলপাড় করে দিয়েছিল। আজকের প্রভাত বিনা এরকম সমস্ত বন্ধুকে দিলাম, যারা আমাদের নিজেদের মনের কথা বলার ঠিক ঠিকানা ভাবেন। তাকে সেদিন আমি উত্তর দিতে পারিনি, কারণ উত্তরটা তো তাকেই খুঁজতে হবে। কিন্তু এটুকু বলতে পারি, যে মেয়েটি বা যে ছেলেটি ক্লান্ত হয়ে ঘুমোয় সেই আসল। বাড়ির বাইরেটা, বাড়ির বাইরের যে পারফেক্ট আমিটা, সেটা অনেক সময় মুখোশ। এই ছিল আজকের ঠিক ঠিকানার খোঁজে। ভালো থাকুন, নিজের যত্ন নিন, কারণ আপনি আপনার আসল ঠিকানা। আবার কথা হবে সকাল 8:30 সুরমহলে। আজ আসছেন মাটির সোঁদা ঘ্রাণ নিয়ে বনশ্রী বিশ্বাস। সঙ্গে থাকতে হবে কিন্তু, কেমন?

0: injury. The series deciding third ODI between India and England will be played today at Lord's in London. The match will start at 3:30 p.m. Indian time. All-rounder Washington Sundar has been ruled out with a right hamstring injury sustained during the second ODI match in Cardiff. And now for a look at today's newspapers, it's over to Saira Mushtaba.
1: Thank you, Naresh. The news about India becoming the third country in the world with private orbital launch capability figures prominently on the front pages of newspapers this morning. India's maiden private orbital rocket mission takes off, writes Hindustan Times. India's private space era takes off with Mission Agman, notes Sunday Pioneer. 72nd National Film Awards, Article 370 wins Best Film, is a lead headline in the Sunday Statesman. Two U.S. military personnel killed as Iran ramps up retaliatory hits on neighbors is a top headline in the Times of India. Iran warns U.S. of unforgettable lessons, says Sunday Pioneer. In its editorial titled, Ordinary Life is Passé, Our Curated Images are Glowing Perfection, We All Pay a Cost, the Indian Express writes that if beauty has become homogenized, so too has the visual record of what it means to live a good life. The paper writes that the point is not to celebrate collapse or to sneer at beauty, effort or pleasure. It is to be more honest about the price of perfection and more suspicious of the images that ask us to admire it. Under the caption, Never Mind Bastille, India has stormed Paris Haute Couture Week, the Economic Times reports that Paris is no longer an impossible summit, but a destination Indian fashion can repeatedly aspire to while sustaining a presence there. And finally, under the headline, Final Face-Off, the Sunday Tribune carries pictures of Argentina's Messi and Spain's Yamal as the two nations vie for the World Football Crown tonight. And with that, it's back to you, Naresh.
0: Thank you, Saira. And now before we end the bulletin, the headlines once again. Government convenes all-party meeting today ahead of monsoon session of Parliament beginning tomorrow. National Testing Agency warns students and parents against submitting fake or AI-generated OMR sheets for scrutiny, says such acts can invite legal action. CBSE declares results of Class 10 Second Board Examination 2026. Shri Amarnath Ji and Vaishno Devi Yatras temporarily suspended due to rough weather forecast. And England beat France 6-4 in thrilling third-place match to secure bronze medal in FIFA World Cup 2026. Argentina to take on Spain in final tonight. And with that, we end the morning news. Have a nice day.
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
3: নমস্কার, শুভ সকাল। কর্মব্যস্ত সপ্তাহের শেষে রবিবারের সূর্য এক অন্যরকম আনন্দ নিয়ে হাসে, আর রবিবার মানেই আমার আনন্দের কারণ আপনারা। হ্যাঁ, যারা এই গোটা সময়টায় সুরমহলের সঙ্গে থাকেন এবং আর যে সংযুক্তার সঙ্গে থাকেন, প্রত্যেক দিনের মতো, প্রত্যেক রবিবারের মতো আমরা ঘড়ির কাঁটা মিলিয়ে চলে এসেছি আপনার জন্য। রেডিও সেট যারা টিউন করে রয়েছেন FM গোল্ডে, তাদেরকে স্বাগত জানাই। এবং আমাদের ফেসবুক লাইভ আমরা অলরেডি শুরু করে দিয়েছি, 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে। আজ আমরা একেবারে মাটির গন্ধে ভরে নেব নিজেদেরকে, সোঁদা গন্ধে। আসলে বৃষ্টি পড়লে রিমঝিম ঝুমঝুম কত রকমের তার ছন্দ হয়, তো সেই সমস্ত ছন্দই বাংলা গানে এমনভাবে এসেছে, তার একটা অনন্য রূপ হচ্ছে বাংলার মাটির গান। আজ বনশ্রী এসেছে, যার নাম বনশ্রী, মানে বনকে সাজিয়ে তোলে এবং শ্রীময় করে তোলে। তার কাছে আমরা এমন এমন গান শুনব যে গানগুলো আমাদের সারা সপ্তাহটা খুব ভালো রাখবে বলেই আমার বিশ্বাস। আপনারা সকলে জয়েন করুন এবং অবশ্যই প্রচুর প্রচুর কমেন্ট করুন। প্রত্যেক দিনের মতো বনশ্রী, স্বাগত।
4: থ্যাংক ইউ,
3: খুব ভালো লাগছে অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো, এক বছর প্রায় বোধহয়,
4: প্রায় এক বছর,
3: এবং এক বছরে তুমি একটু বড় হয়েছো না?
4: হ্যাঁ
3: একটু বড় হয়েছো, একটু স্লাইটলি। আপনারা যারা বনশ্রীকে চেনেন তারা তো চেনেনই, আর যারা চেনেন না গানে গানে পরিচয় হবে আর একটু পরে। আর এই যে ওর সাপোর্ট সিস্টেম যারা রয়েছে

0: তাদেরকে আপনারা অনেকেই চেনেন, প্রত্যেকেই চেনেন বলাটাই ঠিক হবে। অনির্বাণ মানে আমাদের বাকু রয়েছে মধ্যমণি হয়ে, ওপাশে রয়েছে রোহিত, রোহিত তাকে আমরা সবাই ক্যাপ্টেন বলি, আর এপাশে রয়েছেন বিশ্বনাথ। সবাই মিলে একটা সুন্দর হই হই করা সকাল। অবশ্যই আপনারা প্রত্যেকে টেলিফোন করবেন প্রত্যেক দিনের মতো 2248080 85 এই নাম্বারে, আর 9903052 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ SMS যেমনটা ইচ্ছে, কিন্তু টেলিফোন নয়। আর যারা যারা ফেসবুক লাইভে জয়েন করবেন তাদের কাছে রিকোয়েস্ট একটাই, সেটা হচ্ছে স্টিকার কমেন্ট দেবেন না, লাভ লাইক রিয়াকশনটা বেশি বেশি করে দেবেন, যাতে অনেক মানুষের মধ্যে আমরা ছড়িয়ে পড়তে পারি আপনার হাত ধরে। চলো মনুশ্রী, আজকে আর বেশি কথা না বাড়িয়ে আমরা বেশি বেশি করে গান শুনি, কেমন?
1: একদম।
0: চলো প্রথমে কি দিয়ে শুরু করবে ভাবছো বলো?
1: যেহেতু কিছুদিন আগে আমাদের রথযাত্রা গেছে,
0: এখনো সেই রেশটা শহরে রীতিউতি গ্রামে ছড়িয়ে আছে।
1: হ্যাঁ হ্যাঁ, একেবারে একদমই। তো প্রথমে জগন্নাথ দেবকে স্মরণ করে একটি গান।
0: হুম হুম হুম

0: গঙ্গা যমুনা ভাগীরথী সবটা মিলেমিশে একাকার হয়ে যায় এই সব গানের হাত ধরে, আর আপনার হাত ধরে আমরা পরিপূর্ণ হয়ে উঠি, বিকশিত হয়ে উঠি। নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার
0: নমস্কার নমস্কার,
1: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা
0: বলো। সায়ন,
1: 9-10 আগস্ট রোববার বনশ্রী বুনু এসেছিল, আমি বুনু বলেই সম্বোধন করি, কারণ ওর সাথে আমার এর আগেও কথা হয়েছে। তো ওর মানে যেদিনকে অনুষ্ঠানটা শেষ হলো আমাদের এই সুরমহল, তারপর থেকে যে আমাকে কি জাদুতে কি জাদু করেছে আমি বলতে পারবো না। সারাদিনই এমন এমন সময় গেছে, ওর একটা গান
0: নিশ্চয় ও শুনছে, বলুন।
2: একদম
1: বলো, ভালো আছো?
2: হ্যাঁ আমি ভালো আছি।
1: আচ্ছা, একটা গানের কথা বলি যে একটু, তুমি আজকে আমার আধার ঘরে জ্বলছে বাতি একটু আমাকে শুনিও কেমন?
2: একদম একদম একদম, ঠিক আছে।
1: সুন্দর করে গান পরিবেশন করছো, আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগে তোমার পারফরমেন্স আমি দেখি। ভালো থেকো, অনেক আশীর্বাদ নিও।
0: এই এই প্রাপ্তিগুলো সত্যি সত্যি অতুলনীয়। আমার মনে হয় শিল্পীর জীবন এভাবেই পরিপূর্ণতা পায় আপনাদের হাত ধরে। আষাঢ় গেল, শ্রাবণ এলো, বৃষ্টি পড়ার সুর, মাটির সোদা গন্ধতে চারিদিক ভরপুর, উত্তাল ঢেউয়ে তরি বেয়ে মাঝি গাইবে ভাটিয়ালি, মাঠে চাষির বীজ তলাতে ভরবে হরিয়ালি, রাখালিয়া বাসিয়ার মেঠো সুরের গান বনশ্রীর কণ্ঠে শুনে আজ ভরাবো প্রাণ। সকলকে স্বাগত জানিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন শঙ্কর চন্দ্রদেব বারাসাত থেকে। আহা আহা হৈমপতি, এই গানটির রিকোয়েস্ট এসেছে, অনেক ধন্যবাদ শঙ্করদা, প্রত্যেক দিনের মতন সঙ্গে থাকবেন। আচ্ছা, এনি সং টু রিড আউট মাই নেম প্লিজ আর জে জি? হিতেন্দ্র দাস লিখেছেন আসাম থেকে, থ্যাংক ইউ সো মাচ সঙ্গে থাকার জন্য। সুভাষ চক্রবর্তী কি লিখেছেন একটু পড়ে নিই চট করে, তারপর আমরা একটুখানি আমাদের ফেসবুক লাইভের দিকে চোখ রাখবো, আর আপনারা টেলিফোনে আসবেন 2248-8085, আস্তে আস্তে বলি 2248-8085 এই নাম্বারে। শ্রাবণ ধারার মতো আজও পড়বে ঝরে সুরের ধারা, শিল্পী বনশ্রীর গানে গানে এই রোববারের সকালে হব আত্মহারা। সুরমহলের আসর পায় প্রাণ সংযুক্তার সঞ্চালনায়, এমন প্রাণ জুড়ানো আসর আশার আশায় পথ চেয়ে দিন যায়। সুভাষ চক্রবর্তী লিখেছেন উত্তর বাওয়ালি থেকে, থ্যাংক ইউ সুভাষদা, এভাবেই সঙ্গে থাকবেন। আর পরের গানটা রইল আপনাদের প্রত্যেকের জন্য, আপনারা প্রচুর প্রচুর কমেন্ট করবেন আমরা জানি, আর অবশ্যই 2248-8085 এই নাম্বারে আসুন, 9903055992 এই নাম্বারেও অনেক অনেক মেসেজ আর অনেক অনেক হোয়াটসঅ্যাপ আসবে আমি জানি, সেগুলো সব পড়বো, কিন্তু আপাতত একটু গান শুনবো। বলো বনশ্রী, এবার কি ভাবছো বলো?
2: এবার একটু অন্যদিকে যাই, এবার একটু লালন সাইজির একটি গান, আমার খুব পছন্দের গান শোনাই।

0: মনটা না কোথায় যেন একটা ভেসে গেল। আমার খালি মনে হয় যে আমরা অনেক সময় গর্ব করি না শিক্ষা, এই কোয়ালিফিকেশন, এই একাডেমিক, এত কিছু ব্রিলিয়েন্স ইত্যাদি নিয়ে। এই মানুষগুলো যা পথ আমাদের দেখিয়ে দিয়ে গেছেন এবং যা শিক্ষা আমাদের দিয়ে গেছেন, আলটিমেট জায়গা কোথায়, আমাদের শেষ ঠিকানাটা তো সেইখানে। তাই আমি অপার হয়ে বসে আছি ওগোদয়াময়। মানে ভাবলে না কীরকম, যতবার শুনি এই গানগুলো ততবার কীরকম একটা যেন হয় মনের মধ্যে। আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন টেলিফোনে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: তার সঙ্গে রয়েছে আপনার অসাধারণ উপস্থাপনা,
0: অনেক ধন্যবাদ।
1: এইরকম অনুষ্ঠান আমরা ক্রমাগত চাই। তো আমার একটা বল আছে, গতকালকে আমি দেখছিলাম ফেসবুকে কোনো কিছু ছিল না, আজকে অন্যান্য সময় আগের দিন আমি ফেসবুকে ওটা পাই যে পরবর্তী দিনে কে আসছেন।
0: একটু সমস্যা হয়েছিল আমাদের।
1: একটি গানের অনুরোধ করছি, বলিও বন্ধু কাজল ভুমরানি,
0: হাসিটাই বলে দিচ্ছে হবে নিশ্চয়ই সম্ভব। এবার অনুরোধের গান ভুলে যেও না বনশ্রী, সবসময় এত এত গানের রিকোয়েস্ট জমা পড়ে, আমি অনেক সময় ভুলে যাই, মনে রেখো হ্যাঁ এই গানগুলো অবশ্যই। আর সেই গান মনে করতে থাকো যে কি কি গান তুমি শোনাবে। আমি সেই ফাঁকে একটুখানি ফেসবুক লাইভে দেখি কে কে জয়েন করেছেন, কি কি লিখছেন। তিলক পাল জয়েন করেছেন, আজ পঞ্চকবি সেরা কবি শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রলাল রায়ের 163তম শুভ জন্মদিন। হ্যাঁ, আমি সকালবেলা একটুখানি আমার পক্ষ থেকে যেটুকু শ্রদ্ধা জানানোর আমি জানিয়েছি আমার প্রভাত পিনা অনুষ্ঠানে। শঙ্করচন্দ্র দে লিখেছেন, আজ শ্রাবণের আমন্ত্রণে এ কোন সুরে গায় না। এই গানটা তো আজকে হবে না, নিশ্চয়ই পুরো গোটা শ্রাবণ মাস পড়ে রয়েছে, ফলে আমাদের আমরা একদিন ডেফিনেটলি শুনবো, কেমন? আচ্ছা, বন্দে মায়া লাগাইছে গানটি হোক, তিলক দাল লিখেছেন। কত কত গান লিখেছেন তিলকদা। তারপরের যে কমেন্ট সেখানেই লিখেছেন, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহৎ বন্ধুরে, এই গানের রিকোয়েস্ট তো আসবেই। নবকুমার কর্মকার জয়েন করেছেন, অসাধারণ, খুব খুব ভালো লাগছে। আচ্ছা, বাবু কোন বাবুকে অনেক দিন পর সুরমহলে দেখছেন আপনি, সেটা একটু লিখবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাকুকে, বাকু ওকে আমরা বাকু বলে ডাকি, সবাই বাকু বলে ডাকে, বাবু লিখেছেন আপনি। সুব্রত রঞ্জন দাস লিখেছেন, আকাশবাণী কলকাতার সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা গারুলিয়া বাবুঘাট থেকে সুনিতা দাস, সুনেত্রা দাস এবং অভিরূপ দাসকে সঙ্গে নিয়ে। আচ্ছা, একটুখানি জয়দীপ রায় বাঘা যতীন থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, পড়েনি। সুপ্রভাত জানাই সব শ্রোতা বন্ধুদের, আজকে শিল্পী আর জে দিদি আর সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীদের সঙ্গে অবশ্যই কয়েকটি অনুরোধ রাখলাম এবং তাদের সঙ্গে সঙ্গে আমি ভাগ করে নিলাম সৌরভের সঙ্গে এই শুভেচ্ছাটুকু। শুধু আমাদের নয়, সকলের প্রাপ্য, আমাদের এই বৃহত্তর পরিবারের প্রত্যেকের যারা রয়েছেন, সৌরভ রয়েছে আমাদের সঙ্গে, আর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের কন্ট্রোল রুমের দাদারা, আর রয়েছেন আপনারা অবশ্যই, এবং তার সঙ্গে রয়েছেন পায়েল এবং আমাদের শুভায়ন স্যার। সকলের কথা না বললে হয়, বলুন, যত ভালোবাসা এবং শুভেচ্ছা যত যত ছড়িয়ে দেওয়া যায় তত তত আমাদের মন আরও বেশি আলোকিত হয়, আরো বেশি আনন্দিত হয়, এইটা আমার বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ। কি কি গানের অনুরোধ করেছেন দেখি, রাইজাগো তুই লাল পাহাড়ির দেশে যা। আচ্ছা, সব লোকে কয় লালন কি জাত, আমি আমার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া শিল্পীর কাছে যে এই এই গানের রিকোয়েস্ট আছে, বাকিটা শিল্পীর ওপর ছেড়ে দেওয়া, যে শিল্পী নিজের পছন্দের যে সমস্ত গান সাজিয়ে নিয়ে এসেছেন সেগুলো তো আমরা শুনবই, কারণ সেগুলো একটা অন্যরকম ভালোবাসার জায়গায় শিল্পীর কাছে থাকে। সেই গানগুলো তো অবশ্যই সযত্নে লালিত, সেগুলো যেমন সযত্নে লালিত তেমনই আপনারা আমাদের অত্যন্ত আপনজন, আপনাদের যে সমস্ত পছন্দের কথা সেগুলো আপনারা লিখছেন। দেখা যাক বনশ্রী আমাদেরকে কী কী শোনায়। আপনারা ফোন করতে থাকুন, আপনারা মেসেজ করতে থাকুন, কমেন্ট করতে থাকুন 100.1 FM গোল্ড কলকাতা আর আকাশবাণী কলকাতা, এই দুটো পেজে আমরা রয়েছি লাইভ রেডিও সেটের পাশাপাশি। চলো বনশ্রী, হাসি হাসি মুখে কি যেন ভাবছে।
2: হ্যাঁ, আসলে আমি ভাবছি যে মানে যেই সব গান রিকোয়েস্টে আসছে সেগুলো সবগুলোই আমার এত প্রিয়।

0: গান। আর আজকে সকল শ্রোতা মানে এত ভালো ভালো গান রিকোয়েস্ট করছে, মানে আমি রাখতে বাধ্য।
1: হ্যাঁ অবশ্যই শুনিয়ে ফেলো।
0: তো এবার একজন শ্রোতারই রিকোয়েস্টের গান বন্দে মায়া লাগাইছে।
1: আহা

0: মায়া লাগিয়ে দিলে, সত্যি সত্যি মায়া লাগিয়ে দিল আমাদের বনশ্রী। এমন সমস্ত গান শোনাচ্ছে, এবং তিলকদা আপনি ফোনে এলেও কিন্তু আর কিন্তু রিকোয়েস্ট না, প্রত্যেক দিন আপনি এত এত গান এবং অসাধারণ সমস্ত গানের রিকোয়েস্ট করেন যে অনেক সময় হয় কি একের বেশি আপনার পছন্দের গান হয়ে যায়, তখন আবার আমাকে অন্যরা বকুনি দেন, এটা আপনাকে একটু বুঝতে হবে। কে অপেক্ষা করছেন টেলিফোনে? নমস্কার।
1: হ্যাঁ, মাটির গন্ধে ভরা একদম দুর্দান্ত।

0: বল পর্বে ধন্য হচ্ছি, হুগলির উত্তরাকে তিলক দাই বলছি।
1: আর কোন অনুরোধ না, তিলক দাই আপনার অনুরোধের গান হয়ে গেছে।
0: বকুলফুল বকুলফুলটা গাইতে হবে
1: না, ওটা তো আবার আমারও রিকোয়েস্টের গান না,
0: এটা আপনার প্রিয় এবং আমারও প্রিয়।
1: তাহলে আমি আমি শেয়ার করেছি না, বকুলফুল বকুলফুল ওখান থেকে শুনে ফেলুন। আর যদি বনশ্রী শোনায় আমি তো খুব খুশি হয়ে যাবো। স্বপন সিং আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, গুড মর্নিং জানিয়েছেন। সৌভিক সরকার অভি লিখেছেন, সুপ্রভাত সুরমহল মিষ্টি কণ্ঠস্বর ভরে উঠুক সকাল আজ। ফোনে কোথায়, ফোনে সৌভিককে পাচ্ছি না কেন, সেইটা তো একটা চিন্তার বিষয় আমার কাছে। এবং আমার মন খারাপও হয়, যাদের সঙ্গে আমার নিয়মিত সুরমহলে কথা হয় এবং অন্যান্য অনুষ্ঠানে কথা হয়, তারা যখন ফোন করেন না দিনের পর দিন, তখন আমার সত্যি সত্যি মন খারাপ হয়। বিশ্বাস করুন, আমি সবাইকে চাই, সবাইকে। রমা রায় লিখেছেন, নমস্কার সুরমহল, সুরমহলের সুর ছড়িয়ে পড়বে বহুদূর, সঙ্গে আছি থাকবো, সকলের মঙ্গল কামনা করব, সকলেই ভালো থাকবেন, অনেক শুভেচ্ছা রইল, সুপ্রভাত। যাদবেন্দ্র পণ্ডা লিখেছেন, আহা শুরুতেই পুরো পরিবেশ একেবারে পাল্টে গেছে, অসাধারণ লিখেছেন সৌভিক সরকার। আচ্ছা, এবার আমাদের ফেসবুক লাইভ থেকে আমি একটুখানি আমাদের এসএমএস এর দিকে যদি চোখ না রাখি, তাহলে যারা সুন্দর সুন্দর এসএমএস করেছেন তারা আবার দুঃখ পাবেন। হৃদয় পাড়াতে আজ আমরা সুরের পারিজাত গড়ি, গানে গানে ডানা মেলছে ছন্দের জলপরি। উরি বাবা, ছন্দের জলপরি, আহা কি সুন্দর লিখেছে। সুরে সুরে ছুঁয়ে এলাম দিগন্তের এই আশা, নীরব কথা খুঁজছে আজি গানের মায়াবী ভাষা, মেঘের পালকি ভাসছে দেখো ওই দিগন্তের পানে, রং তুলি দিয়ে আঁকছে হৃদয় আজ এই গানে গানে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছেন। আমি না পায়েলের মেসেজগুলো ভাবছি জমিয়ে জমিয়ে রাখবো, আমার কোথাও না কোথাও ইন্ট্রোতে কাজে লেগে যাবে। আচ্ছা, আমরা না একটু পরেই ঠিক 9টা থেকে 9টা বেজে 10 মিনিট পর্যন্ত একটা সংবাদ বিরতি নেব, কিন্তু ফেসবুকে না, ফেসবুকে যারা রয়েছেন তারা একেবারে একেবারে চোখ বড় বড় করে দেখুন, কান ভরে শুনুন, কিন্তু রেডিও সেটে যারা রয়েছেন তাদের জন্য একটু সংবাদ বিরতি রয়েছে। যেই না সংবাদ শেষ হবে আবার আমরা জয়েন করব আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে। আপনারা সেই মুহূর্তে যদি 10 মিনিট আপনার মনে হয় যে মিস করছি, তাহলে আপনারা ফেসবুক লাইভে চলে যান, ওখানে একটু দু লাইন লিখে আসুন। কেমন, আমরা পরের গান শুনি নাকি বনশ্রী?
2: হ্যাঁ, যখন বকুল ফুলের কথা উঠলো তখন তো তোমার অনুরোধে তো এটা করতেই হয়,
1: করতেই হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে, এখন বকুল ফুল ঝরে আছে, অঝরে অঝরে ঝরছে বৃষ্টির মতোই, আমরা বিভিন্ন জায়গায় একেবারে বকুল বিছানো পথে হেঁটে বেড়াচ্ছি, ফলে বকুল ফুল শুনতেই হবে। চলো,

0: মনটা না কিরকম একটা মন খারাপ মন খারাপ হয়ে গেল। আসলে এমন গান, যে গানগুলো ভীষণ মন খারাপ থেকেই তৈরি হওয়া। প্রিয় মানুষটি দূরে চলে গেছেন, তিনি মাহুত হন, তিনি গাড়িয়াল ভাই হোক, যিনিই হন, যখন প্রিয় মানুষটি অনেক কাজের সূত্রে অনেক দূরে থাকেন, দূরে চলে যেতে হয়, এবং তার জন্য অপেক্ষা করতে করতে তার বাড়ির মানুষটি এই রকম গান রচনা করেন এবং মুখে মুখে সেই গান ছড়িয়ে যায়। প্রতিমা বড়ুয়ার কথা অবশ্যই বলতে হবে, এই গান শুনতে শুনতে তার নাম না করলে অপরাধ করা হয়। মানে তিনি আমাদের এখানে পাইওনিয়ার, আমরা বলতে পারি না, এই গানকে পরিচয় করিয়েছেন আমাদের সঙ্গে তিনি। এবং ছোট থেকে বিভিন্ন সময়ে কত কত এরকম গান এসেছে, এবং তোমার তো ওখানেই বড় হওয়া, একটু তুমি বলো মানে ওখানে যারা মানে এই ধরনের গান করেন, তোমার গলা ওই যে যিনি বলছিলেন টেলিফোনে এসেছিলেন, ওই গলা ভাঙার ব্যাপারটা বলছিলেন, সেইটা আমরা আরবান লাইফে এখানেও অনেকে শুনি, কিন্তু তোমার মধ্যে যে ব্যাপারটা রয়েছে না, মানে একদম অরিজিনাল যে ব্যাপারটা, সেইটা তোমরা কি করে আয়ত্ত করো ছোট থেকে?
1: আসলে আমার বাড়ি তো একদম উত্তরবঙ্গে প্রপার, এবং আমরা ছোটবেলা থেকে এইগুলো গান শুনে বড়
0: বড় হওয়া।
1: এবং ব্যাপারটা হলো এই গলা ভাঙার বিষয়টা হচ্ছে যে যখন গরুর গাড়ি ওই সেই মাটির রাস্তাটায় চলে, তখন সেই গরুর গাড়িতে বসে যখন গানটা গাওয়া হয়, গরুর গাড়ির ঝাঁকুনিতে গলাটা ভেঙে যায়, এভাবে গানটার স্ট্রাকচার তৈরি
0: একেবারে।
1: এবং আমার গলায় এটা তৈরি হওয়া কি, আমি ছোটবেলায় খুব মানে এই বিষয়টার প্রতি আমার অ্যাট্রাকশন ছিল যে এই গলা ভাঙাটা কেন হয়, কি বিষয়, কি বৃত্তান্ত। তারপরে আস্তে আস্তে জানতে শুরু করলাম, এবং তারপরে চেষ্টা, তারপরে এখানে,
0: মানে এটা একটা কঠিন ব্যাপার, মানে এমনি চট করে কেউ বললেই এটা আনতে পারে না, এটা খুবই খুবই শক্ত একটা বিষয়। আপনারা নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছেন বিষয়টা। আমি রুনুদার কাছে এই বিষয়টা শুনেছিলাম, মানে শ্রদ্ধেয় নির্মলেন্দু চৌধুরীর পুত্র, হ্যাঁ, উৎপলদার কাছে শুনেছিলাম এই বিষয়টা। তখন থেকে আমার একটা এই গানের প্রতি অন্যরকম ভালো লাগা রয়েছে। আপনি কি বলবেন? নমস্কার, কে আছেন টেলিফোনে?
2: তাড়াতাড়ি
0: উঠে পড়ো,
2: পাঠাচ্ছি, বাজারের ব্যাগ হাতেই আছে।
0: আচ্ছা বলো বলো, কেমন লাগছে?
2: তুমি বলে, হ্যাঁ খুব ভালো, শিল্পী খুব সুন্দর গাইছে। তুমি বলছিলে না গানটা শুনে মনটা খারাপ হচ্ছে, আমি গানটা শুনে না সেই শীতকালে ফিরে গেছি, শালমুড়ি দিয়ে যেন অনেকে একসঙ্গে ফাংশনে দেখছি, এরকম মনে হচ্ছিল।
0: আচ্ছা,
2: আর আমি একটা গানের অনুরোধ করি, আমার তো একটা উল্টো রথ আছে, জামাই বাবু আর যাবো না রথের মেলাতে।
0: আচ্ছা ঠিক আছে, দেখা যাক, অনেক গানের অনুরোধ জমা হয়েছে, আমি জানি না সেটা কিভাবে পুরো ব্যাপারগুলো, ওর নিজের পছন্দের গান রয়েছে, আপনাদের সকলের পছন্দের গান রয়েছে, সেগুলো সব মিলিয়ে মিশিয়ে সময়টা তো খুব দ্রুত এগিয়ে যাচ্ছে শেষের দিকে, যদিও এখনো শেষের কথা বলবো না, এখনো অনেকটা সময় বাকি আছে। রিমো মুখার্জি আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন আকাশবাণী কলকাতা পেজে, যারা আকাশবাণী কলকাতা পেজে জয়েন করেছেন

0: তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। বনফুল নন্দী জয়েন করেছেন, কি সুন্দর নাম বনফুল, ভালো লাগছে। হ্যাঁ, সৈকত চৌধুরী লিখেছেন দারুণ। আচ্ছা, বনফুল নন্দী লিখেছেন শিলিগুড়ি থেকে, আর তোমাদের ওদিকে কি মজার, কি মজার এগুলো, এগুলো একটা অন্যরকম ভালো লাগা তৈরি করে। ছোট ছোট বিষয়গুলোতে যদি আমরা আনন্দ পেতে ভুলে যাই, তাহলে না আমাদের জীবন নিরানন্দ হয়ে যায়, আমার মনে হয় তাই, দুঃখে ভরে যাবে। আমি পূর্ব বর্ধমান থেকে ভানু পাল, দিদিভাই অনুষ্ঠান দারুণ হচ্ছে, কিন্তু ভানু পাল, আচ্ছা আপনাকে বোধ হয় প্রথম পেলাম, একটু নিয়মিত যদি আমাদের সারা শব্দ দেন অনুষ্ঠান শুনতে শুনতে, তাহলে আমাদের খুব ভালো লাগবে। আচ্ছা, এরপর চলো পরের গান শুনি আমরা।
1: হ্যাঁ, পরের গানটা সবার ভীষণ জানা গান, আমি মনে করব যে এটাও কারোর না কারোর একজন
0: রিকোয়েস্ট আছে,
1: হ্যাঁ রিকোয়েস্ট লিস্টে তো থাকবে। হ্যাঁ
0: চলো
1: চলো।
2: C sharp.

0: আমরা মনে রাখতে পারি। এই মুহূর্তে যিনি অপেক্ষা করছেন টেলিফোনে তার নাম কি? নমস্কার।
1: নমস্কার, আমার নাম নীলাঞ্জন দেবমান্না, আমি এশিয়ান ব্যানার্জি রোড কলকাতা থেকে বলছি।
0: আচ্ছা বলুন বলুন।
1: বলছি আপনাদের অসাধারণ এই অনুষ্ঠানের প্রতি আমার একটা অনুরোধ রয়েছে, যদি উনি আমায় স্বাদের লাউ বানাইলো মোড়ে বই ডাকি গানটা শোনাতে পারেন তো খুব ভালো লাগবে এবং সবাইকে আমরা শুনতে চাই।
0: আচ্ছা বেশ, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। বনশ্রী শুনে ফেলেছে, এবার জানি না সাধের লাউ হতেই পারে, সাধের লাউ আমাদের সকলের ভীষণ প্রিয় গান। কাজল রেখা দিয়ে আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন 100.1 FM গোল কলকাতায়, লিখেছেন খুব ভালো লাগছে অনুষ্ঠান, থ্যাংক ইউ দিদি এইভাবে সঙ্গে থাকার জন্য। আচ্ছা কি অপূর্ব গাইছে, খুব সুন্দর। পুনিতা ঝা লিখেছেন দারুণ। আচ্ছা না, অনেক অনেক ইমোজি দিয়েছেন, তার মধ্যে বোঝা গেছে 100-এ 100 দিয়েছেন তোমাকে, এটা দেখেই বোঝা যাচ্ছে ওনার খুব ভালো লেগেছে। আচ্ছা প্রতিটা মাটির গান কি সুন্দর আবেগ দিয়ে হাসি মুখে একেবারে নিজের স্টাইলে অন্তর থেকে পরিবেশন করছেন, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। গুণী শিল্পী দিদি ভাই কোনো মন্তব্যই যথেষ্ট নয়, শুধুই ভাষাহীন মুগ্ধতা, লিখেছেন যাদবেন্দ্র পণ্ডা, লিখেছেন কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। বেশ আচ্ছা, একটু আমি ফেসবুক লাইভ থেকে চলে আসি আমাদের হোয়াটসঅ্যাপ সেগমেন্টে। বনশ্রী খুব ভালো লাগছে, তবে সব ধরনের গানই খুব ভালো লাগছে। গাড়ুলিয়া বাবুঘাট থেকে সুব্রত রঞ্জন দাস লিখেছেন সকালটা ভরে উঠল বৃষ্টি ঝরা আবহাওয়ায়, বনশ্রী তার মধুর কণ্ঠে সুরমহলে গান গায়, সকলকে নিয়ে বারুক আসরের জনপ্রিয়তা, দিদির সুন্দর কথার সঙ্গে গানের মিত্রতা, যন্ত্রশিল্পীদের যন্ত্রের সুরের কলতান, সব মিলিয়ে আনন্দ ছড়ায় পুলকিত কান। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বনশ্রী ভাবছে কখন দিদি একটু থামে আর আমি পরের গান শুনি শোনাই, কারণ এত এত গান, অনুরোধের গান, নিজের পছন্দের গান জমা রয়েছে, এখনো সময়টা তো বড্ড কম। চলো পরের গান শুনিয়ে ফেলো।
2: এবার আরেকটি লালন গীতি, এটা আমার ভীষণ ভীষণই পছন্দ।
0: আচ্ছা চল
2: চলো।

0: ভালো বাজাচ্ছে গানটা নিয়ে তো কি আর কত আর বলবো, কি আর বলবো, কোনো বিশেষণই সত্যি সত্যি যথেষ্ট নয়। তুইরা যা বাজাচ্ছে না, রোহিত, অনির্বাণ আর বিশ্বনাথবাবু, সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সকালটাকে এত সুন্দর করে সাজিয়ে তোলার জন্য। বনশ্রী জানে যে আমি এসে ওকে কি বলেছি, মানে কে রয়েছেন টেলিফোনে, নমস্কার, কথা বলে নিই।
1: নমস্কার।
0: নমস্কার,
1: আমি আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন
1: দিদি, এই অনুষ্ঠানটা দারুণ লাগছে, আর সকালে শ্রদ্ধেয় ডিএল রায়কে নিয়ে অনুষ্ঠান করেছেন, সত্যি খুব ভালো লাগছে। আর আপনার কণ্ঠের মাধুর্য এই অনুষ্ঠানটাকে অন্য একটা মাত্রা দেয়, এটা মানতেই হবে। এই অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। আরো শ্রদ্ধেয়া স্বপ্না চক্রবর্তীর দুটো গানের অনুরোধ রাখবো, যদি একটা শোনানো যায়। একটা হচ্ছে কাঠকুড়াতে বেলা যায় মাগো মা, আর একটা হচ্ছে ভাদু আমার ছোট ছেলে। এই দুটো গানের যে কোনো একটা গান যদি শোনাই তাহলে খুব খুশি হবে।
0: আচ্ছা, এমনিতেও নিশ্চয়ই খুশি আছেন আমি বুঝতেই পেরেছি, কারণ এই গানগুলো না প্রত্যেকটা গানই আমাদের এত প্রিয়। এবং আরেকটা জিনিস আমার খুব বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে অনেক সময় মনশ্রী এটা হয় যে খুবই দুঃখের কথা বলা হচ্ছে, কষ্টের কথা বলা হচ্ছে গানের কথার মধ্যে, কিন্তু সেটাকে আমরা মোটামুটিভাবে জনগণ সেটাকে নাচের গান বানিয়ে দিয়েছে।
2: এটা হ্যাঁ অনেক ক্ষেত্রেই এখন দেখা যাচ্ছে,
0: দেখা গেছে, মানে রিদম সেকশন এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে এমন একটা বিষয় তৈরি করে ফেলা হয়েছে যে সেই গানগুলো আর মনে হয় না যে খুবই কষ্ট থেকে তৈরি হওয়া একটা গান, মানে কষ্টের কথা বলা হচ্ছে, মানুষের দুঃখ দারিদ্র অনটনের কথা বলা হচ্ছে, সেখানেও আমরা সেগুলোর সাথে এমনভাবে নাচানাচি করি যে সেই দুঃখগুলো যে কোথায় হারিয়ে যায় তার ঠিক ঠিকানা নেই। ছন্দ ভালো, কিন্তু গানের যে মেজাজটা, গানের কথার যে বক্তব্যটা যেটা, সেই অনুযায়ী বোধহয় গানগুলোকে প্রেজেন্ট করলে আরও বেশি করে আমাদের মনের মধ্যে ঢুকে পড়ে গানগুলো। আপনারাও নিশ্চয়ই একমত হবেন। আচ্ছা, সুব্রত রঞ্জন দাস আমাদের ফেসবুক লাইভে লিখেছেন খুব সুন্দর হচ্ছে। প্রদীপ মণ্ডল গুড মর্নিং জানিয়েছেন, সংযুক্তা ম্যাডামকে শুধু জানালে হবে, সকালকে বলতে হবে না, বনশ্রীকে বলতে হবে, বলতে হবে অনির্বাণকে, বলতে হবে রোহিতকে, বলতে হবে বিশ্বনাথবাবুকে, এবং অবশ্যই সৌরভকে, কন্ট্রোল রুমের সকলকে, এবং অবশ্যই আমাদের পায়েল ম্যাম এবং শুভায়ন স্যার, সকলকেই বলতে হবে গুড মর্নিং। মনির আহমেদ লিখেছেন খুব সুন্দর। আচ্ছা, প্রদীপ বসাক লিখেছেন দারুণ দারুণ। আচ্ছা, আমাদের কি কোনো কিছু লিখেছেন কেউ, কোনো মেসেজ করেছেন? হ্যাঁ মেসেজ করেছেন, কি অসাধারণ গাইছেন, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, আমি আর মা দুজনেই মুগ্ধ হয়ে শুনছি, এবং অবশ্যই সঙ্গে দাদাভাইদের দুর্দান্ত যন্ত্রানুষঙ্গ, সব মিলিয়ে অপূর্ব অনুষ্ঠান হচ্ছে।

0: লিখেছেন অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে। চলো, সুন্দর সুন্দর কথা শুনে ফেলেছি, এবার একটু গানের দিকে যাই। এইবার কোন দিকে নিয়ে যাবে, কোন দিকে ভাসাবে বলো।
1: আচ্ছা, আমরা তো সকালে রয়েছি, সকালবেলা থাকতেও আমরা রাত্রির গান গাইতে পারি।
0: হ্যাঁ, একদমই পারি। এবং এখন তো মাঝে মাঝে এমন আধার ঘনিয়ে আসছে, সকাল না রাত বোঝা যাচ্ছে না। শুনি।

0: আমি আবার মনে মনে মাঝে মাঝেই মিলিয়ে দিছিলাম রঙ্গিলা রঙ্গিলা। একদম নমস্কার, কে আছেন সঙ্গে?
1: নমস্কার দিদি, আমি প্রসাদপুর ভবিতলা থেকে গোলাম ঘোষাল বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: অনুষ্ঠান সকাল থেকে এত সুন্দর গান দিচ্ছেন, মনটা একদম ভরে গেল
0: একেবারে না?
1: হ্যাঁ, একদম লোকটা সামলাতে পারলাম না, ওই জন্য চলে এলাম।
0: বেশ করেছেন, খুব ভালো করেছেন।
1: আমার একটা গানের রিকোয়েস্ট আছে, চক্রবর্তীর কণ্ঠে ও ননদী আর দুমুঠো চাল ফেলে দেয় হাঁড়িতে।
0: বেশ বেশ, সঙ্গে থাকুন এবং প্রত্যেক সুরমহলে আসুন আসুন। এভাবেই আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো, প্রথমবার বোধহয় কথা হলো আপনাকে, ধন্যবাদ ফোন করার জন্য। হুগলি দাঁতপুর থেকে অপর্ণা ভট্টাচার্য লিখেছেন, রবি সকালে ভোরের কোকিল এসেছে আমার মন ফুরফুরে, আর বনশ্রীর গান সুরমহলকে মাতিয়ে দিয়েছে, সবাই খুব ভালো থেকো। অবশ্যই ভালো থাকতে হবে আপনাকেও। সুপ্রভাত সংযুক্তাদি, আজকে শিল্পীর কণ্ঠে পরিবেশিত সমস্ত সঙ্গীত আমার ভীষণ পছন্দের, যারা যন্ত্রসঙ্গত করছেন এবং অন্যান্য সহযোগীদের যারা নেপথ্যে রয়েছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। দিলীপ বোস লিখেছেন লিলুয়া হাওড়া থেকে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের ফেসবুক লাইভে আরও কারা কারা কী কী লিখছেন দেখি। মৌমিতা কুণ্ডু লিখেছেন খুব সুন্দর। চিন্ময় মাহাতো লিখেছেন সুরমহলে আসা প্রত্যেক শিল্পী সত্যি অসাধারণ, ভবিষ্যতের সুপার স্টার।
2: থ্যাংক ইউ।
0: অলরেডি অনেকেই স্টার, এরপরে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার থেকে আরো বড় বড় স্টার হবে, সেটা তখন আর সুরমহলে আসবে কিনা আমি জানি না, সেইটা আমার এখন থেকেই চিন্তা আছে যে ভবিষ্যতে এদেরকে আমি কিভাবে পাবো। আচ্ছা, আর কাকে কে, রাজুদাস বৈরাগ্য লিখেছেন যে নীরবে শুনছিলাম এবং দেখছিলাম আপনাদের অনুষ্ঠান, কিন্তু দিদিভাই বললেন একটু সাড়া দিতে, তাই ফেসবুকে মেসেজ করলাম। মেসেজ যখন করলাম একটা গানের অনুরোধ করে রাখি, লালন সাঁইজির যে কোনো গান। লালন সাঁইজির দুখানা গান হয়েছে, আরও নিশ্চয়ই হতেই পারে। জলি মুখার্জি লিখেছেন খুব সুন্দর হচ্ছে সুরমহল, যেন সুরে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। স্বপন সিং জয়েন করেছেন, সোনালী দেশ দিদিভাই সুপ্রভাত, লোকগান ভালো লাগছে, আমার মাও শুনতে চাইছেন। সোনালী দে দানকুনি থেকে। আশিস কুমার ভারতী লিখেছেন সুইট ভয়েস। শ্রাবণী বন্দ্যোপাধ্যায় লিখেছেন দারুণ লাগছে। প্রদীপ বর্ষাক রয়েছেন, কমল পাল রয়েছেন। অর্ণব বোস লিখেছেন নেক্সট গানটা আমি আমার ভালোবাসা প্রিয়াঙ্কাকে ডেডিকেট করতে চাই। কি ডেডিকেট করবে বলো? এইগুলো না খুব পার্সোনাল টাচ, খুব ভালো লাগে আমার, বলো।
2: আচ্ছা বলছি যে এর আগের গানটাতে তুমি যেহেতু বললে রঙ্গিলা, ওটা একটা পার্ট আছে তো ওটা ইনকমপ্লিট থেকে গেল, তো ওটা একটুখানি গাইবো, তারপর আমি অন্য গান গাইবো।

0: একদমই তাই, এই এইটুকু পোর্শন না গেলে পরে এই গানটাতে কোথাও একটা ইনকমপ্লিট
1: থেকে যায়। যাই হোক, এরপরে ওই যে কি কে ওর তার প্রিয় মানুষকে একটা ডেডিকেট করে গান শোনাতে বলছেন, সেটা হয়ে যাক তাহলে। সব গানই আসলে আমাদের সবার জন্য, আমার জন্য শুধু তো নয়, আপনার জন্য, আপনার জন্য এবং আপনার জন্য। আপনারা রয়েছেন 100.1 FM গোল্ড কলকাতা এবং আকাশবাণী কলকাতা, এই দুটো ফেসবুকে লাইভ, প্লাস আপনারা রেডিও সেটে শুনতে পাচ্ছেন আমাদের অনুষ্ঠান। আর 2248-8085 অনেকের সঙ্গে কথা হচ্ছে, আরও অনেকের সঙ্গে কথা হবে। 9903055992 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, SMS করুন, সবটাই আমরা পড়ব।
0: আচ্ছা, এইটা এই গানটা আমি যিনি বললেন কাকে যেন একটা ডেডিকেট করে, হ্যাঁ হ্যাঁ, তার উদ্দেশ্যেই গাইছি।
1: বেশ।

সহজ করে কি গভীর কথা বলা আছে, তাই না? মানে পাঁচতলাতে শান্তি নেই, গাছতলাতে শান্তি আছে। সত্যি সত্যি ভালোবাসাটা মানে আগে থেকে দিয়ে রেখেছে, আপনি যিনি মেসেজ করেছিলেন, কমেন্ট করেছিলেন, তিনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বনশ্রী দেখতে শান্তশিষ্ট, কিন্তু আসলে কি সেটা বোঝা গেছে? তো সবাই বুঝে ফেলেছেন বনশ্রী। আচ্ছা, বাবুনি বাচ্চু ব্যানার্জি আমাদের ফেসবুক লাইভে জয়েন করেছেন, লিখেছেন একটু অন্য ধরনের গানের সম্ভার নিয়ে বনশ্রী আজ সুরমহলে, এই বৈচিত্র্যটা ধরা থাক, সঙ্গে আছে।

0: করছি, যা শোনাবে তাই শুনবো, শ্রীরামপুর হুগলি থেকে। আচ্ছা, এরপরে লিখেছেন প্রদীপ মণ্ডল, গুড মর্নিং জানিয়েছেন। অর্ণব বোস লিখেছেন, কুমার শঙ্কর বাড়ি লিখেছেন, খুব সুন্দর গান হচ্ছে, যে কোনো ধরনের গানে শিল্পীর কণ্ঠ অসাধারণ লাগছে, অনেক শুভকামনা। জয়দীপ রায় লিখেছেন, খুব সুন্দর, বেশ, অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এভাবে সঙ্গে থাকার জন্য। কিন্তু আপনারা কোথায় রয়েছেন সেই খবরাখবর একটু দিয়ে দিই।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। সোনালী সকালে সোনালী দিনের গান, রবিবারের সুরমহলে আপনি শুনছেন সুরমহল, সুরমহল শুধুমাত্র 100.1 FM Gold।
0: টেলিফোনে কে রয়েছেন দেখি। নমস্কার।
2: নমস্কার দিদি।
0: নমস্কার নমস্কার।
2: শুভ সকাল, শাহরাপুর থেকে অশোক দত্ত।
0: হ্যাঁ বলুন।
2: খুব সুন্দর গান শুনছি দিদি ভাই, খুব সুন্দর গান শোনাচ্ছেন। কিন্তু একটা গান যদি সম্ভব হয় শোনাবেন, ভারতী গঙ্গা গৌরাঙ্গ লইয়া যায় গো।
0: আচ্ছা আচ্ছা, দেখা যাক, সময় তো খুব বেশি নেই, দেখা যাক। আমি একটুখানি তোমার দিকেই চলে যাই, মিনি বেশি তো সময় বাকি নেই, 10 মিনিট মতো আছে, চলো গান শুনিয়ে ফেলো। সেই 10 মিনিটটা আমরা মোটামুটি গানের মধ্যে বেশিক্ষণ থাকি, সেটাই বোধ হয় সবার ভালো লাগবে। চলো কি শোনাবে বলো। বলা হয়ে গেছে ওদের সঙ্গে কথাবার্তা?
3: হ্যাঁ, একটি হাসন রাজার গান শোনাবে।
0: হ্যাঁ, হাসন রাজা, বিজয় সরকার, রাধারমন, কত কত গান, উফ বাপরে।

0: ওহো, এই গানগুলো এত রকম মানে নিয়ে আসে, জীবনের নানা বাঁকে এক এক সময় এক এক রকম অর্থ নিয়ে আসে, এই জন্যই এই গানগুলো প্রজন্মের পর প্রজন্ম এইভাবে এগিয়ে চলেছে এবং আধুনিক সময়ে দাঁড়িয়েও এই গানের প্রাসঙ্গিকতা সত্যি সত্যি হারায়নি। কে বলছেন? একেবারে শেষ বন্ধুর কাছে চলে যাই টেলিফোনে। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি ভাটপাড় থেকে বলছি।
0: বলুন।
1: উত্তর চব্বিশ পরগনা তার অনুষ্ঠান তো আমি এই প্রথম ফোন করলাম।
0: হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আপনার সঙ্গে আগে কথা হয়নি।
1: হ্যাঁ, তা অনুষ্ঠান তো খুব ভালো হচ্ছে, আপনার সঞ্চালনাও তো অনবদ্য এবং যন্ত্রানুষঙ্গে যারা আছেন
0: অনবদ্য,
1: তারাও অনবদ্য এবং যিনি গাইছেন তিনি তো অনবদ্যই।
0: অবশ্যই অবশ্যই,
1: ঠিক আছে,
0: অনেক ধন্যবাদ,
2: অনেক ধন্যবাদ,
1: খুব ভালো শুনছি,
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, আবার টেলিফোন করবেন, এভাবে মাঝে মাঝে কথা বলতে খুব ভালো লাগে। গান খুব সুন্দর হচ্ছে সংযুক্তাদি। কে লিখেছেন এটা? এটা কিন্তু নিশাকর ধর লিখেছেন। ইলেকট্রিকের সমস্যা ছিল, প্রথম থেকে শুনতে পারেননি। আচ্ছা, একটা ভাওয়াইয়া গান কি হবে আমি জানি না, আরেকটা ভাওয়াইয়া গান যদি হয়। সৈকত চৌধুরী লিখেছেন। আচ্ছা, মোটামুটি সকলের মেসেজ আমি পড়ে ফেলেছি, আর মোটামুটি আমাদের হাতে সময় আছে 5 মিনিট। হ্যাঁ, একটা গান দিয়ে শেষ করবেন?
2: একদম, সবাই বলছে ভাওয়াইয়া ভাওয়াইয়া
0: ভাওয়াইয়া দিয়ে শেষ হোক তাহলে। আর সকলকে ধন্যবাদ জানিয়ে নিই আমি, যারা যারা আমাদের এগোটা সময়টায় সঙ্গে ছিলেন। আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হবে আমাদের, আর নতুন কোনো শিল্পীকে সঙ্গে নিয়ে আসবো। মনশ্রী, খুব ভালো থেকো, আবার নিশ্চয়ই দেখা হবে তোমার সঙ্গে, আর অনেক অনেক গান শোনা হবে, খুব ভালো থেকো। আর অনির্বাণ, অবশ্যই রোহিত এবং বিশ্বনাথবাবু, সকলকে অসংখ্য ধন্যবাদ। সৌরভ এই গোটা সময়টা আমাদেরকে আলোকিত করে রেখেছে, এর জন্য সৌরভকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পায়েল ম্যাম এবং সুভায়ন স্যার, সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ গান শুনতে শুনতে আমি আর যে সংযুক্ত আজকের মতো সুরমহল থেকে বিদায় নেব। ভালো থাকবেন সকলে, গানের সঙ্গে থাকবেন।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। সংসদের বাদল অধিবেশনের প্রাকালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে সভাপতিত্ব করছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ তানজানিয়া রাষ্ট্রপতির সঙ্গে উচ্চশিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। রাতভর অবিরাম বৃষ্টিতে জম্মু কাশ্মীরে স্বাভাবিক জনজীবন ব্যাহত। কার্গিল জান্সকার জাতীয় মহাসড়ক বন্ধ। হিমাচল প্রদেশের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টির লাল সতর্কতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা বনাম স্পেনের মহারণ। ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করেছে ইংল্যান্ড। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশনের প্রাককালে সরকারের ডাকা সর্বদলীয় বৈঠক আজ সংসদ ভবনে শুরু হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে সভাপতিত্ব করছেন। বৈঠকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডাও উপস্থিত রয়েছেন। বৈঠক শুরুর পরপরই বিরোধী দলগুলো প্রথমে সভা থেকে ওয়াক আউট করে। সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র জানান যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস ও আম আদমি পার্টি সহ সমস্ত বিরোধী দল প্রতিবাদের অংশ হিসাবে বৈঠক থেকে বেরিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন যে সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া কোনো স্বীকৃত সংসদীয় দল নয়। তবে নিজেদের প্রতিবাদ জানানোর পর কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ, সিপিআইএম নেতা জন ব্রিটাস, জেএমএম এর মহুয়া মাঝি এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র সহ বিরোধী দলের সদস্যরা বৈঠকে পুনরায় যোগ দেন। অধিবেশন চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আলোচনা ও পাশের জন্য উত্থাপন করার কথা রয়েছে। এই বৈঠকের মাধ্যমে সরকার আসন্ন বাদল অধিবেশনে সংসদের উভয় কক্ষের সুষ্ঠু কার্যক্রম নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। উল্লেখ্য, বাদল অধিবেশন আগামীকাল শুরু হবে এবং আগামী মাসের 13 তারিখ পর্যন্ত চলবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মলদোভা, উত্তর ম্যাসিডোনিয়া এবং রোমানিয়া এই তিন দেশ সফরে রওনা হয়েছেন। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলের সচিব সিবি জর্জ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন এ মাসের 25 তারিখ পর্যন্ত এই সফর চলবে। এই তিন দেশের রাষ্ট্রপতিদের আমন্ত্রণেই রাষ্ট্রপতি মুর্মুর এই সফর। এই প্রথম কোনো ভারতীয় রাষ্ট্রপতি মলদোভা প্রজাতন্ত্র এবং উত্তর ম্যাসিডোনিয়ায় সরকারি সফরে যাচ্ছেন। তিন দশক পর কোনো ভারতীয় রাষ্ট্রপতি রোমানিয়া সফর করবেন বলে তিনি জানিয়েছেন। ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে তানজানিয়ার রাষ্ট্রপতি এবং জাঞ্জিবার সংযুক্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি ও রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর হোসেন আলী ময়ুনইর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানান, বৈঠকে তারা উচ্চশিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, জল সরবরাহ, স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে ভারত ও তানজানিয়ার মধ্যে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে আইআইটি মাদ্রাজের জাঞ্জিবার ক্যাম্পাসটি আফ্রিকার শিক্ষা ও উন্নয়নের অগ্রাধিকারের ক্ষেত্রে ভারতের ঘনিষ্ঠ অংশীদারিত্ব এবং দীর্ঘস্থায়ী অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। জাঞ্জিবার হল তানজানিয়ার একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল। এর নিজস্ব সংবিধান, রাষ্ট্রপতি, প্রতিনিধি পরিষদ এবং পতাকা রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের সাত্তারভু জংশনের কাছে আজ ভোরে 16 নম্বর জাতীয় সড়কে একটি লরির সঙ্গে যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে 4 জন নিহত ও 1 জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে হতাহতরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পালনাড়ু জেলার ভিনুকোন্ডা থেকে শ্রীকাকুলাম জেলার টেককালির দিকে যাচ্ছিলেন। চালকসহ গাড়ির 4 জন আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিশাখাপত্তনমের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং একটি মামলা দায়ের করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে অন্ধ্রপ্রদেশের পরিবহনমন্ত্রী এম রামপ্রসাদ রেড্ডি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহান বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী

মঙ্গল পাণ্ডের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, মাতৃভূমির গৌরব ও সম্মান রক্ষার্থে মঙ্গল পাণ্ডে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার অসীম সাহস ও সর্বোচ্চ আত্মত্যাগ আজও প্রতিটি ভারতীয়কে গর্বিত করে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, মঙ্গল পাণ্ডের দেশপ্রেম ও বীরত্বের গাথা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সর্বদা অনুপ্রাণিত করবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। জম্মু ও কাশ্মীরে রাতভর অবিরাম বৃষ্টির ফলে রাজৌরি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বন্যার জল নিচু এলাকাগুলো প্লাবিত করায় শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যেতে হয়েছে। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, নদীর জল উপচে তীর ভেঙে যাওয়ায় বহু যানবাহন ভেসে গেছে বা তলিয়ে গেছে, যার ফলে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। 23 জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীর জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকা সত্ত্বেও সীমান্তবর্তী জেলা রাজৌরিতে গতকাল সন্ধ্যে থেকেই অবিরাম বৃষ্টিপাত শুরু হয়েছে। দারহালি, খান্ডলি, সুক্ত এবং জামুল সহ রাজৌরির সব নদীতেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং অধিকাংশ নদীর জল বিপদসীমার কাছাকাছি বা তার উপর দিয়ে বইছে। রাজৌরি শহরের বেলা কলোনির কাছে দারহালি নদীর জল নতুন বাসস্ট্যান্ডে ঢুকে পড়ে সেখানে বহু যানবাহন ভেসে যায়। বন্যায় আবদুল্লাহ ব্রিজের কাছে বস্তি এলাকাটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কাটরা মহকুমা প্রশাসন দুর্যোগ ব্যবস্থাপনার জন্য একটি কন্ট্রোল রুম চালু করেছে। বর্ষাকালের বর্তমান পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাত, আকস্মিক বন্যা, ভূমিধস ও রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো জরুরি পরিস্থিতির ঝুঁকির কথা বিবেচনা করে এই কন্ট্রোল রুমটি তৈরি করা হয়েছে। বৃষ্টিজনিত কোনো জরুরি পরিস্থিতিতে কিংবা তাৎক্ষণিক দৃষ্টির প্রয়োজন এমন কোনো ঘটনার খবর জানাতে স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্টরা কাটরা কন্ট্রোল রুমের 01991295681 নম্বরে যোগাযোগ করতে পারেন। লাদাখের কার্গিল জেলার সাংকু মহকুমার সংরা গ্রামে আজ আকস্মিক বন্যায় কার্গিল জাঁসকার জাতীয় মহাসড়ক NH301 বন্ধ হয়ে গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ব্যক্তিগত সম্পত্তি ও গবাদি পশুর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কার্গিলের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, আকস্মিক বন্যার কারণে NH301 এবং লালুং থাসগামের বার্ষু সংযোগ সড়কটি অবরুদ্ধ হয়ে পড়েছে। রাস্তা মেরামতির কাজ চলছে, তবে তা পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আবহাওয়ার পরিস্থিতি এবং নিরাপত্তা পর্যালোচনার উপর নির্ভর করবে। হিমাচল প্রদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় গতরাত থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সিমলার আবহাওয়া দপ্তর 21 জুলাই পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, চাম্বা, কুল্লু, সোলান, কাংড়া, মান্ডি এবং সিরমোর জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে অরেঞ্জ ও রেড অ্যালার্ট জারি করেছে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 3 দিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিচ্ছেন। সৌজন্য অতিথি নিবাসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি বৈঠক করছেন তিনি। দক্ষিণবঙ্গের পুলিশের শীর্ষ আধিকারিক এবং বিভিন্ন কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরাও এই বৈঠকে যোগ দিয়েছেন। এরপর জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ল্ড মিউজিয়াম বা শব্দ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হবে। এরপর তিনি সন্ধ্যায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আমূলের কারখানার ভার্চুয়াল শিলান্যাস করবেন। দুবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধুই প্রথম ভারতীয় শাটলার যিনি এই খেতাব জয় করলেন। আজ ফাইনালে তিনি 21-17 ব্যবধানে স্থানীয় তারকা ও 3 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে পরাজিত করেছেন। এখন বিশ্বকাপ ফুটবলের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ রাতে স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্ক জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। একটি প্রতিবেদন।
1: বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে ঘিরে কলকাতা সহ রাজ্য জুড়ে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। গলি থেকে রাজপথ আর্জেন্টিনা ও স্পেনের পতাকায় মুখ ঢেকেছে। পাল্লা দিয়ে বেড়েছে দুদলের জার্সির চাহিদা। কে মোহনবাগান, কে ইস্ট বেঙ্গল, সেই লড়াই এখন গৌণ। কে কোন রাজনৈতিক দলে, সেই বিতর্ক সরিয়ে এখন সকলেই মেতেছেন বিশ্বকাপ ফুটবলের ফাইনালকে নিয়ে। একদিকে গতবারের বিজয়ী আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোকাপ জয়ী স্পেন। খেলার মাঠে কি ফল হবে তা ভবিষ্যতে বলবে, তবে জনসমর্থনের নিরিখে নিশ্চিতভাবেই পাল্লা ভারী আর্জেন্টিনার। রাজ্য ক্রীড়া দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার নন্দন ওয়ান সভাগৃহে এবং তার বাইরে একতারা মুক্তমঞ্চে বড় পর্দায় ফাইনাল দেখানো হবে। শহর ও জেলার আবাসন মাল্টিপ্লেক্সও বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় জেলায় রাজ্য সরকার বিভিন্ন ক্লাবগুলির মাধ্যমে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখাবার বন্দোবস্ত করেছে।

0: मेजबानी एफएम गोल्ड खांटी सोना।
1: कैच द रेन, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है, तो मेरा खास आग्रह है वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
2: जल है तो हम है, आइए घरों ऑफिसों में रेन वाटर हार्वेस्टिंग तकनीक अपनाएं। रिचार्ज पिट और शाफ्ट बनवाएं, अनुपयोगी बोरवेलों को ठीक करें, जलाशयों से गाद निकालें, अधिक से अधिक पेड़ लगाएं। इस बारिश आइए जुड़े कैच द रेन अभियान से।
3: पीएम जय अब गरीबों की जय बन गई है।
4: अच्छे उपचार के लिए अब नहीं रहेगा कोई लाचार। देश भर में 60 करोड़ से ज्यादा लाभार्थी हैं। अब 5 लाख के मुफ्त इलाज के हकदार। अब तक 1.25 लाख करोड़ रुपए से अधिक मूल्य के मुफ्त उपचार के लाभ दिए जा चुके हैं और स्वाभिमान और सेहत की सौगात का ये सिलसिला जारी है।
5: आज ही आयुष्मान ऐप डाउनलोड करें और पात्र लाभार्थी घर बैठे अपना आयुष्मान कार्ड बनाएं। अधिक जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
6: मन की बात, जनगणের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
7: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: ধনঞ্জয় ভট্টাচার্যের গান দিয়ে আমরা শুরু করলাম আমাদের আজকের তোমায় গান শোনাবো অনুষ্ঠান 100.1 AIR FM গোল্ডে।
1: আর সঙ্গে রয়েছি আমি শাশ্বতী।
0: আর আমি দোলন।
1: শুরুতেই ধনঞ্জয় ভট্টাচার্যের গান শুনলাম, গৌরী প্রসন্ন মজুমদারের কথা এবং
0: প্রফুল্ল ভট্টাচার্যের সুর।
1: কার অনুরোধে গানটা শুনলাম?
0: হ্যাঁ, আমরা এই গান শুনলাম ভদ্রেশ্বর থেকে আমাদের বন্ধু বরুণ কাঞ্জিলাল, তিনি অনুরোধ করেছিলেন এই গানের। আমরা আজকে গান শোনাচ্ছি এবং আমাদের ফেসবুক পেজ, আমাদের মেসেজ এবং আমাদের ফোন, এই তিনটেতেই আসা অনুরোধ নিয়ে আমরা আজকের তোমায় গান শোনাবো সাজিয়েছি। 53 সালে দেখো শাশ্বতী, গৌরীপ্রসন্ন মজুমদারের এই লিরিক মানে একদম তখন তার গোড়ার দিকে, কিন্তু কি ব্যঞ্জনা, বাসরের দ্বীপ আর আকাশের তারাগুলি চলবে, মানে ভীষণ অন্য রকম ব্যঞ্জনা। আর ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে গান একটা অন্য আমেজ, একদম একদম। চলে যাব পরের গানে। এর পরের শিল্পী হচ্ছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গান, যে গানটি আমরা শুনবো, সে গানটি হচ্ছে কিন্তু আকাশবাণীর নিজস্ব সৃষ্টি বলা যেতে পারে,
1: রমগীতি।
0: রমগীতি শ্যামল গুপ্তের কথা।

অলোকনাথদের সুরে এ গান অনুরোধ করেছেন যিনি, তিনি হলেন জগাছা থেকে বিদিশা মণ্ডল। আমরা চলে যাই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: আমরা শুনছিলাম তালাত মাহমুদের গাওয়া গান, ওই 50-এর দশকেই আছি মোটামুটি এখনো, 58 সালের গান, সুধীন দাশগুপ্তের কথা এবং সুরে তালাত মাহমুদ গাইলেন। আর শুনতে চেয়েছেন
1: দানেশ লেন থেকে বীণা বন্দ্যোপাধ্যায়, তার অনুরোধেই এই গানটি শোনালাম। আর পরের গানে আমরা যাব অবশ্যই।
0: হ্যাঁ, আর এর আগে যে গান শুনলাম আমরা, সেই গানের বোধহয় আমরা তার বিশদটা বলিনি। আমরা এর আগে শুনলাম
1: প্রতিমা
0: বন্দ্যোপাধ্যায়ের গাওয়া গান। প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের বিশদে আমরা আসব। তুমি এখন কোন গান শোনাচ্ছ?
1: রুমা গুহ ঠাকুর তার একটা গান শুনাই।
0: বেশ, সেই গানের পর আমরা আসব এর আগের গান এবং তার অনুরোধের শ্রোতার নাম নিয়ে।

0: আমরা শুনছিলাম রুমা গুহা ঠাকুরতার
1: বাঘিনী ছবি থেকে
0: থেকে
1: শুনতে চেয়েছেন প্রদীপ সরকার, রামকৃষ্ণ ঘোষ রোড, স্মৃতি, রায়পাড়া, কলকাতা 50 থেকে।
0: আর
1: 1968 সালের
0: গান, হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে শুনছিলাম এই গান। আমরা এবার রুমা গুহা ঠাকুরতার গানের পর আমরা একটু সত্য চৌধুরীর গানে যাই।
1: একেবারে
0: 1947 গান এবং সত্য চৌধুরীর নিজের সুরে। সত্য চৌধুরীর গান তো আমরা পৃথিবী আমারে চায় তাঁর খুব পরিচিত এবং বিখ্যাত গান, কিন্তু তিনি নিজে যে সুরারোপও করেছেন সেটি কিন্তু এই গানে আমরা তার পরিচয় পাই, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়। দেখো, 47 সালে গৌরীপ্রসন্ন মজুমদার লিখছেন, মানে একেবারে তাঁর শুরুর দিকের কাজ, তাই না? আর এই আমাদের সত্য চৌধুরীর গানের জন্য অনুরোধ করেছেন বেলঘরিয়া থেকে নবারুণ দত্ত।

0: গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সত্য চৌধুরীর সুরে শুনলাম আমরা গান 1947 সালে সত্য চৌধুরীর কণ্ঠে। এবার কার গানে যাব, কার অনুরোধ আছে?
1: বনশ্রী সেনগুপ্তর গান শুনি, কার অনুরোধ পরে বলি আমরা, আগে গানটা শুনে নিই।

0: শরৎ ফাগুন সবকিছুই এলো গানে গানে, আর ঘোর বর্ষার মধ্যে এদের কথা শুনতে বেশ ভালোই লাগে।
1: আমরা পরপর দুটি গান শুনলাম। প্রথম গানটি বনশ্রী সেনগুপ্তর কণ্ঠে, শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন রণবীর নাথ শ্যামনগর থেকে, এবং পরের গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন অনেকে মিলে, সুব্রত রঞ্জন দাস, সুনিতা দাস, সুনেত্রা দাস, অভিরূপ দাস, গারুলিয়া বাবুঘাট, উত্তর চব্বিশ পরগনা থেকে। শিল্পী ছিলেন শৈলেন মুখোপাধ্যায়।
0: আর পরের গান যেটি শুনলাম আমরা শৈলেন মুখোপাধ্যায় নিজের কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের সুরে কথায়, তার নিজের সুরে এই গানের, মানে এই গান দিয়েই আমরা আর কি, এই শেষতম গান ছিল শৈলেন মুখোপাধ্যায়ের এই গানটি। এরপর আমরা কোন গানে যাব?
1: এরপর আমরা শুনে নিই, আমাদের অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে,
0: সুপ্রভা সরকারের অনুরোধে, সুপ্রভা সরকারের গানে আমরা যাই, অনিল ভট্টাচার্যের কথায় নির্মল ভট্টাচার্যের সুরে, ১৯৪৮ এর গান সুপ্রভা সরকারের কণ্ঠে।

0: নীহারিকা নাথ মধ্য কলকাতা থেকে অনুরোধ করেছিলেন এই গানের। আমরা এরপর চলে যাব আর একটা গান, যে গানটিও বেশ অন্যরকম, শ্যামল মিত্রের খুব শোনা গানগুলোর মধ্যে কিন্তু পড়ে না, কিন্তু ভীষণ সুন্দর গান, আকাশবাণীর নিজস্ব গান এটি, দিলীপ বিশ্বাসের কথা অলোকনাথদের সুরে।
1: হ্যাঁ, এই তুমি যখন এই কথাটি বলে তখন বন্ধুদের জানিয়ে রাখি, আজ কিন্তু আমরা সব রকমের মানে অনুরোধের গান শোনাচ্ছি, মানে সব রকম, মানে ফেসবুক পেজ, মানে হোয়াটসঅ্যাপ মেসেজ এবং ফোন, কারণ আমরা আজকে বেছে নিয়েছি সেই রকম গানগুলো যেগুলো খুব কম শোনা যায়, সেই গানগুলো, কারণ অনুরোধের গান একই গান অনেক সময় আমরা বারবার বাজাই আজকে,
0: এবং স্বল্পশ্রুত গানগুলো না, যার জন্য হয়তো হারিয়ে যায় দীর্ঘদিন না শোনার ফলে। তো আজকে আমরা সেই রকম অনুরোধগুলো, অনুরোধ যেগুলো পাচ্ছি সেগুলোই চেষ্টা করছি একটু শোনাতে। চলে যাব শ্যামল মিত্রের গানে, আকাশবাণীর নিজস্ব গান। এই গানটির জন্য অনুরোধ করেছেন আমাদের বন্ধু ডল, ডল অনুরোধ করেছেন বালি থেকে, ডল সরকার, তার অনুরোধে শ্যামল মিত্র।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এত মেঘ এত যে আলো, এই গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী থেকে। গানটির কথা অমিয় দাশগুপ্ত, সুর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। পরের গানে আমরা যাব, পরের গানটি আমরা শুনব কাদের অনুরোধে। একাধিক আমাদের শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন গানটি শোনার জন্যে। আজ যেহেতু দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন, সেই জন্যে আমরা এই গানটি দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব।
1: হ্যাঁ, সম্ভবত এটিই আজকের অনুষ্ঠানের শেষ গান হতে যাচ্ছে, এবং ডিএল রায়ের জন্মদিন উপলক্ষে মানে এই গানটা আমাদের কাছে ভীষণভাবে আজকের দিনের জন্য প্রযোজ্য। এবং এই গান তো মানে কি বলবো, বারে বারে গীত হয়েছে। কৃষ্ণচন্দ্রদেব প্রথম রেকর্ড করেছিলেন।

0: আরো আগে ডিএলএর, হ্যাঁ, তারপর মান্না দে, দিলীপ কুমার রায়ের কণ্ঠে হয়ে গান আমরা শুনেছি। তো আমরা আজকে এই গান দিয়েই এই পর্ব শেষ করব, কিন্তু ফিরে আসবো আবার 2:30 সুরেলা সফর নিয়ে। যে সুরেলা সফরে আজকে রবিবার, যেহেতু আজকের জুটি হচ্ছেন রাহুল দেব বর্মণ এবং গুলজার, মানে আপনারা জানেন সবাই এই দুজনের যৌথ, তাই অনেক কালজয়ী গান সৃষ্টি হয়েছে, সেই সব গান নিয়ে থাকবো আজকে আমরা দুজন, আপনারা অবশ্যই থাকবেন। আমরা
1: এখন যাদের অনুরোধে গানটি আমরা শুনব তাদের নাম জানিয়ে দিই। শুনতে চেয়েছেন জয়দীপ রায় বাঘা যতীন থেকে, আর শুনতে চেয়েছেন যাদবেন্দ্র পণ্ডা। কোথা থেকে যাদবেন্দ্র পণ্ডা শুনতে চেয়েছেন? জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে।
0: আজকে রবিবার, কাল থেকে আবার আপনারা মানে নতুন ভাবে সবাই অনুরোধ পাঠাতে পারবেন, ওই নিয়মটা কালকের জন্য শিথিল, যেহেতু নতুন সপ্তাহ শুরু,
1: নিয়ম শেষ হলো, কাল থেকে
0: নতুন ভাবে কালকের দিনটা আপনারা পারবেন। সবার উইকেন্ড এবং নতুন সপ্তাহ শুরু খুব ভালো কাটুক। আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: আর শাশ্বতী,
0: শুনতে থাকুন।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: ভারতবাসীর তথা বাঙালির খুব প্রিয় দুই মানুষ, একজন আর ডি বর্মন, একজন গুলজার। এদের যৌথ পথ চলায় কত যে মণিমুক্তর সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আগামী কয়েক শতক ধরে হয়তো সঙ্গীত অনুরাগী মানুষ মনে রাখবেন। আজ আমাদের পথ চলা এই দুজনকে নিয়েই।
1: হ্যাঁ, পথ চলার সেই শুরুতে আমরা পরিচয় ছবির গান দিয়ে শুরু করবো।

0: 101.1 AIR FM গোল্ড, আমরা রবিবারের বিকেলে আজ আপনাদের কাছে এসেছি এই বৃষ্টি ভেজা দিনে, বৃষ্টি ভেজা সপ্তাহের শেষ দিনে। জুটিতে দুটিতে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি দোলন,
1: আমি শাশ্বতী,
0: আর আমাদের সঙ্গে যে দুজন রয়েছেন আপামো।

আমরা শুনছিলাম প্রথম গান লতা মঙ্গেশকর আর ভূপেন্দারের কণ্ঠে, পরিচয় ছবি থেকে বেটি না বিতাই রায় না। একটা অসম্ভব কি বলবো, অসম্ভব একটা সরল সিকোয়েন্স, কোনো বাহুল্য নেই, বলিউড ফিল্মের ধারা একদম ধারার বিপরীতে। জয়া বচ্চনের যে পোশাক, যে মানে যে সাজ, সবটাই ভীষণ একটা খুব আজকের ভাষায় খুব মিনিমাল যেটাকে বলা যায়, এবং সেই যে একটা বিষণ্নতা, সঞ্জীব কুমার নামছেন, নেমে কোথাও থেকে তিনি ধরছেন, এই যে পুরো সিকোয়েন্সের যে বিষাদটা, সমস্তটাকে লিরিকে নিয়ে এলেন গুলজার এবং সুর দিলেন রাহুল দেব বর্মণ।

0: আসলে এই জুটিকে নিয়ে যখনই আমরা কথা বলতে বসছি, তখন একটা জিনিস আমাদের মানে কি বলবো, খুব একটা আমরা দ্বন্দ্বে পড়ে যাই, কোনটা রাখবো আর কোনটা বাজাবো।
1: মহাসমুদ্র থেকে মানে যদি বিন্দু বিন্দু জল দিয়ে মহাসমুদ্র তৈরি হয়, তো কোন বিন্দুগুলি তুলে আনবো, এটা একটা বেশ সমস্যার বিষয়।
0: মানে যাকে বলে এক একটা, মানে এক একটা জিনিস তারা ছুঁয়েছেন, আর এক একটা যাকে বলে জেম প্রডিউস করেছেন।
1: একেবারে
0: বন্ধুত্বটা তো দীর্ঘদিনের, মানে একজন যখন কৃষ্ণচন্দ্রদের মানে কি বলবো, তার ছাত্র, তার অনুরাগী, আর একজন সে সময় বিমল রায়ের কাছে, এই দুজনের মানে ভাবটা তো সেখান থেকেই শুরু।
1: সচিন দেব বর্মনের সঙ্গে কাজ করেছেন সেই সময় দুজনের বন্ধুত্ব
0: একদম। এবং যাকে বলে তাদের যেই সৃষ্টিশীল যে সময়টা, সেই সময়টা তারা একসঙ্গে আর কি, মানে ওই শুরুর দিকটা একসঙ্গে তারা যাকে বলে গ্রো করেছেন, একসঙ্গে বড় হয়েছেন ধরতে গেলে। হ্যাঁ, এবং দুজনের মানে একজন ধরো বাংলার আর একজন পাঞ্জাব থেকে এসেছেন, দুজনের ধারাটা ভীষণ আলাদা এবং দুজনের পারিবারিক প্রেক্ষাপটও আলাদা। একজন এসেছেন রাজপরিবার থেকে, সেরকমই তার বেড়ে ওঠা, আর একজন এসেছেন একেবারেই দেশভাগের ক্ষত বুকে নিয়ে, পরিবার বিচ্ছিন্ন হয়ে গেছেন এরকম, মানে ভীষণ স্ট্রাগল করে পড়াশোনা মাঝপথে ছেড়ে দিয়ে মোটর মেকানিক, এবং একই সঙ্গে সাহিত্য আর মানে কি বলবো, সংস্কৃতির প্রতি একটা, নান্দনিকতার প্রতি একটা অসম্ভব প্রেম, এই সবটা মিলেমিশে দুজনের এক হওয়া,
1: এক হওয়া। আর দেখো, এই যে তুমি বলছিলে পরিবেশ পরিস্থিতিগত বৈপরীত্য, দুজনের স্বভাবগত বৈপরীত্যও কিন্তু ভীষণ চোখে পড়ার মতো।
0: একদম একদম।
1: একজন ভীষণ শান্ত স্বভাবের, একটু ভাবুক প্রকৃতির, আর সেই জায়গায় আর ডি বর্মন একদম
0: মানে ভীষণ ছটফটে, ভীষণ হুল্লোড়ে,
1: এই ধরনের। কিন্তু এই দুই বিপরীত স্বভাবের মানুষ যখন একসঙ্গে বসে কাজ করেছেন, প্রত্যেকটি কাজ অনবদ্য সৃষ্টি হয়েছে।
0: তো গুলজারের নিজের ছবির কথা তো ছেড়েই দিলাম, সেখানে তো মানে আড্ডি থাকবেন, সে তো মানে সেটাই স্বাভাবিক। এবং অদ্ভুত যে গুলজারের একটা সময় চলচ্চিত্রের প্রতি বেশ একটু বিরক্তি ছিল, তিনি মানে পিওরলি তিনি মানে সাহিত্যে থাকতে চেয়েছিলেন, তার কিন্তু চলচ্চিত্রটা অতটা পছন্দের জায়গা ছিল না। সেই গুলজার যখন লিরিসিস্ট টান্ট ডিরেক্টর হচ্ছেন, তখন তো মানে তার ছবিগুলো অবশ্যই একটা কবিতার মতন ছবি নিয়ে, মানে এটা খুব স্বাভাবিক। কিন্তু সেখানে তিনি যখন রাহুল দেব বর্মনের সুর প্রয়োগকে নিচ্ছেন, মানে তখন কি তৈরি হচ্ছে, মানে আমি তো বলছি বারবারই, আমাদের হয়তো আজকে রিপিটেশন হবে, কারণ বারে বারে এই মণিমাণিক্য শব্দটা উঠে আসবে, কারণ প্রত্যেক কটা গানই হচ্ছে, তাই তুমি কোনটা ছেড়ে কোনটাকে বলবে, এত মানে ভাস্ট একটা ক্ষেত্র, এবং সেখানে এই দুজন যেন ক্রমাগত নিজেদের ভেঙে চুড়ে, নিজেদের রেকর্ড নিজেরাই গড়েছেন, নিজেরাই ভেঙেছেন
1: একেবারে। এবং তাদের প্রথম সিনেমা পরিচয়, সেই পরিচয় বোধহয় তাদের সুরে সুরে গানে গানে পরিচয়, মানে প্রথম বন্ধুত্ব তো অনেক আগেই তৈরি হয়েছিল, মানে সুরে সুরে গানে গানে পথ চলার যে পরিচয়, সেটাও শুরু হলো এই পরিচয় সিনেমার মধ্যে দিয়ে, সেটা 1972 সাল।
0: পরিচয়ের আর একটা গান আমরা একটু শুনি, পরিচয়ের আর একটা গান আমরা একটু শুনবো, কারণ সে গানটা নিয়ে না বিস্তর গল্প রয়েছে, যে গল্পটা আসলে কিন্তু এই আর ডি বর্মন এবং গুলজারের যে বন্ধুত্ব তাকেই নির্দেশ করে।
1: হ্যাঁ, একেবারেই। আর এই ছবিটাও তো সেই এক গৃহহীন ভ্রমণকারীর অজানা গন্তব্যের দিকে ছুটে চলার গল্প।
0: হ্যাঁ,
1: তার সঙ্গে বোধ হয় কোথাও গানটার মিলেমিশে একাকার হয়ে যায়।
0: ঠিকই তাই। তো আমরা পরিচয়ের এই গানটা শুনি, তারপরে আমরা কথায় আসবো, গল্পে আসবো।

0: দেখো, পরিচয় ছবিতে যখন গুলজার আরডির সঙ্গে কাজ করলেন, তার আগে তো গুলজারের মানে কি বলবো, মানে বড় বড় মিউজিক
1: বড় বড়
0: ডিরেক্টরদের সঙ্গে কাজ করা
1: কাজ
0: তার
1: হয়ে
0: হয়ে
1: গেছে তো।
0: গেছে।
1: হ্যাঁ,
0: হ্যাঁ, সলিল চৌধুরীকে গুলজার অসম্ভব মানে শ্রদ্ধা করতেন। সলিল চৌধুরীর সঙ্গে ধরো কাবুলিওয়ালা তিনি তখন কাজ করে ফেলেছেন,
1: 1963 সম্ভবত।
0: 63-তে কাজ করে ফেলেছেন, এস ডি বর্মনের সঙ্গে কাজ করে ফেলেছেন বান্দিনীতে। তারপরে তোমার মানে এরকম বড় বড় মিউজিক ডিরেক্টরদের সঙ্গে তার তখন কাজ করা হয়ে গেছে। সলিল চৌধুরীর সঙ্গে আবার 66-তেও কাজ করেছেন পিঞ্জাকি পাঞ্ছিতে। তো ধরতে গেলে আর ডি বর্মনের সঙ্গে মানে কাজ মেরে আপনিতে কাজ করছেন সলিল চৌধুরীর সঙ্গে, বা ধরো তার ঠিক পরে পরেই গুড্ডিতে কাজ করছেন বসন্ত দেশাই, এর মতন মানে ওই লেভেলের মিউজিক ডিরেক্টর তার সঙ্গে। তো করতে করতে 72-এ তিনি পরিচয়তে আর ডি বর্মনকে আনলেন। এবং এই আর ডি বর্মনকে আনা এবং এটার পেছনে একটা অদ্ভুত গল্প আছে, যে একদিন মানে হঠাৎ রাত্রিবেলায় গুলজারকে আরডির ফোন যে একটা তুমি এসো, নেমে এসো নিচে। নিচে নেমে এসো মানে বলো আমি তোমার বাড়িতে আসছি। তো গুলজার বলছেন এখন এত রাত্রে, মানে বলো আরে চলো। একটা একটা মাথায় ক্লিক করেছে, মানে আরডি রাত্রিবেলা স্নান করতে করতে তার মাথায় একটা সুরের যাকে বলে মুখড়াটা এসেছে, এবার বাকিটা তিনি কমপ্লিট করবেন। তো সেই রাতে গুলজারকে টেনে নিয়ে সারা রাত তারা বম্বের রাস্তায় রাস্তায় গাড়িতে ঘুরলেন এবং সকালবেলায় এই গানটার সুরটা কমপ্লিট হয়ে গেল, মানে মুসাফির হই আরো আমরা যেটা শুনলাম। এবং মানে আরডির বক্তব্য ছিল যে এই মানে এই যে একজন কি বলবো, একজন পথিকের কথা, একজন একজন ট্রাভেলারের কথা, তো এই গান তো ঘরে বসে হয় না, তোমাকে রাস্তায় ঘুরতে ঘুরতেই হবে। এবং সেভাবে কোথা থেকে কিভাবে যেন সেই সুরের অনুষঙ্গগুলো কুড়িয়ে কুড়িয়ে দুজনে বেঁধে ফেললেন এই গান। তো সে কারণেই পরিচয়ের এই গানটা আমরা শুনলাম। এর পরে দেখো কি অদ্ভুত, এই যে সময়টা, এই সময় গুলজার যেমন মানে আরডির সঙ্গে কাজ করছেন, গুলজার কিন্তু একইভাবে এসডির সঙ্গেও তখন কাজ করছেন, মানে এই

0: সময়ের মানে পর্বটা জুড়ে। তো সে কারণে আমরা আঁধি যখন তিনি করলেন তখন কিন্তু একই সঙ্গে একইভাবে তিনি মানে আরডি ছাড়া কাউকে ভাবলেন না, কারণ আঁধিটা বলা হয় গুলজারের জীবনের, ইনফ্যাক্ট গুলজারের সব সিনেমাগুলো আমি তো কোনোটাকেই কোনোটার থেকে মানে এগিয়ে এগিয়ে পিছিয়ে রাখতে পারি না। হ্যাঁ, তো সুতরাং এইটা যখন গুলজার মানে করলেন আঁধি এমন একটা ছবি, সেটা না মানে পরিচালনা তো বটেই, অবশ্যই তার ছবিগুলোর কথাই বলছি, তার আগে অবশ্য কৌশিস করছেন তার আগে ঠিক মদন মোহনকে নিয়ে 72-এ। তো আঁধিতে আনলেন আবার আরডিকে, এবং এই যে ধরো আরডির সঙ্গে তার এই যে বললাম যে সারা রাত ভোর ঘুরে বেড়ানো, এইরকম ঘুরে বেড়ানোর পর্ব কিন্তু শুরুর দিকে আরও আছে, যে সময় তাদের ওই বন্ধুত্বটা আস্তে আস্তে গ্রো করছে। এবং বলছেন যে গুজার যে এরম হয়েছে প্রথম দিকে আরডির হয়তো কোনো একটা রেকর্ডিং রয়েছে, গুজারকে বলেছেন তো চলে আয়, তো সে গুজারকে নিয়ে একসঙ্গে তারা রেকর্ডিংয়ে পৌঁছেছেন, এবং বলছেন সেই যেতে যেতে একটা হাত আরডির স্টিয়ারিংয়ে আর একটা হাত দিয়ে গাড়ির ছাদে তিনি কিছু একটা বিট বাজিয়ে চলেছেন, এবং চলতে চলতে সেখান থেকে আবার কোনো একটা মিউজিক তৈরি হয়ে যাচ্ছে। আবার সেখানে পৌঁছে গুলজারকে বলছেন এবার তুই ভাগ, ড্রাইভারকে বলছেন ওকে বাড়িতে ড্রপ করে দাও, মানে এতটাই অস্থির চঞ্চল। আর গুলজার তো ঠিক উল্টো প্রকৃতির তার, কিন্তু তিনি দেখো কখনো এদের মধ্যে সে সময় যে কি বলবো কোনো বৈপরীত্য আসেনি, কোনো বিরক্ত হওয়া আসেনি, কারণ প্রকৃতিগতভাবে ভিন্ন মানুষদের মধ্যে বন্ধুত্ব চট করে হয় না, তাই না? কিন্তু গুলজার যাকে বলে আরডিকে গ্রহণ করেছেন, এবং দুজনের সত্তা তখন থেকেই কোথাও মিলমিশ খেতে শুরু করেছিল,
1: বন্ধুত্বটা কোথাও গাঢ় হলো
0: একদম,
1: এবং মনে হলো যে একে অপরকে ছাড়া বোধ হয় থাকা যায় না, এরকমই একটা জায়গা। আর আঁধি থেকে আমরা সেরকমই একটা গান শুনবো,
0: একদম একদম, চলো আঁধির গানে যাই।

0: আমরা এই মুহূর্তে আমাদের যেতে হবে সংবাদ বিরতিতে, ফিরে আসবো 3:10 গুলজার এবং আরডি বর্মানের আরো অনেক কথা নিয়ে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন 100.1 AIR FM গোল্ডের। আপনাদের সঙ্গে আছি আমি দোলন,
1: আমি শাশ্বতী।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।
2: আমরা ফিরে এলাম আবার সুরেলা সফরের সংবাদ বিরতির পর্ব কাটিয়ে। আপনাদের সঙ্গে রয়েছি দোলন আর শাশ্বতী, আর আজ আমরা কথা বলছি আর ডি বর্মন গুলজার জুটিকে নিয়ে। দেখো, 75 এমন একটা বছর যে সময় একই সঙ্গে আর ডি বর্মনের আরও কয়েকটি ছবি, মানে প্রত্যেকটাই মার কাটারি ছবি, দিবার, শোলে, পাচ্ছি, চুপকে চুপকে, তো আবার এস ডি বর্মন করছেন। তো সেই সময় 75-এ আঁধে, এবং আঁধি ছবিটা নিয়ে তো বিস্তর জল্পনা কল্পনা হয়েছিল। এর মানে স্ক্রিপ্ট লেখা থেকে বিতর্কিতটা তো মানে পরে, তার আগে ধরো ছবিটা নির্মাণের আগেই মানে স্ক্রিপ্ট রাইটার থেকে শুরু করে প্রত্যেকেই বলেছিলেন যে প্রথমে গুলজারের নিজের কাছেই মনে হচ্ছিল একেবারে টিপিক্যাল একটা বম্বে মার্কার থিম। তো এবং সে কারণেই গুলজার যখন প্রথম বললেন যে তাহলে এই ছবির জন্য সুচিত্রা সেনকে কেন, সুচিত্রা সেন কেনই বা আসবেন বম্বেতে স্ক্রিপ্ট শুনতে যদি না গল্পটা কোনো টুইস্ট থাকে, এবং সজিন ভৌমিক নিজেও সেটাকে সাপোর্ট করলেন। তো সেইখান থেকে তাদের ভাবনা চিন্তা শুরু হলো যে ছবিটাকে একটু অন্যরকম একটা টাচ দেওয়ার। এবং এই যে ফ্ল্যাশ, মানে সুচিত্রার যে মানে কি বলবো, মানে ফিরে দেখার একটা যে ব্যাপার, সেটাকে বলা হচ্ছে টিপিক্যাল একটা গুলজার ট্রিটমেন্ট ছবির মধ্যে। এবং সেইখানে যখন তিনি আর ডি বর্মনকে নিচ্ছেন, মানে দেখো শোলের আর ডি, দিওয়ারের আর ডি, আর এই আঁধের আর ডি কত আলাদা, কারণ তিনি জানেন তিনি এখানে গুলজারের জন্য কাজ করছেন। তো এভাবেই আঁধির গানগুলো ভীষণ অন্য রকম হয়ে রইল। শব্দ ধরে ধরে যদি আমরা যাই, মানে আজকের এই অনুষ্ঠানটা যদি গুলজারের পোয়েটিক জিনিয়াসের ওপর আমরা করতাম, তাহলে শব্দ ধরে আমাদের একটা বিশ্লেষণ করার একটা পরিসর থাকতো, কিন্তু আজ তো ঠিক সেই জায়গাটা মানে করার আমাদের সুযোগ নেই,
3: যেহেতু আমরা যৌথ কাজে কথা বলছি।
2: সে কারণে আজ শুধু এই কথার সঙ্গে যে সুরের মেলবন্ধন, অনেকবার শোনা গান এগুলো, তবুও আজ আবার করে মনে হয় সবার জন্য তুলে ধরি।

0: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে।
1: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে।
2: চল হ্যায় তো হম হ্যায়, আইয়ে ঘরোঁ অফিসোঁ মে রেইন ওয়াটার হার্ভেস্টিং তকনিক অপনায়ে, রিচার্জ পিট অর শাফ্ট বনবায়ে, অনুপযোগী বোরবেলো কো ঠিক করে, জলাশয়ো সে গাদ নিকালে, অধিক সে অধিক পেড় লগায়ে, ইস বারিশ আইয়ে জুড়ে ক্যাচ দ্য রেইন অভিযান সে।
0: সুরেলা সফরে আজ জুটিতে দুটিতে, জুটিতে দুটিতে।

0: আমরা শুনছিলাম খুশবুর গান, এবং খুশবু হচ্ছে সেই ছবি, 75-এরই ছবি, যেখানে যে কাহিনীতে শরৎচন্দ্রের, যে ছবিতে শরৎচন্দ্রের কাহিনীর ছায়া অবলম্বন আর কি,
1: পণ্ডিত মশাই, 1951 সালে ছবি হয়েছিল, সেই ছবির রিমেক বলা যায় আর কি। আর এই প্রসঙ্গে দোলন, আমাদের এই কথাটা বলে রাখা ভালো যে গুলজার নিজেও কিন্তু খুব মানে বাংলা ভাষা, বাংলা সাহিত্য
0: অবশ্যই মানে গুলজার
1: ছিলেন, সেটা বিভিন্নভাবে তিনি তার বক্তব্যের মধ্যে বলেছেন।
0: সেটা
1: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম মানে বই পড়েছিলেন তিনি উর্দুতে অনুদিত বই দ্য গার্ডেনার, যেটা তিনি বিশ্ব সাহিত্যের জন্য মানে বিশ্ব যারা সাহিত্যপ্রেমী তাদের জন্য অনুবাদ করেছিলেন, মূলত খনিকার কিছু কবিতা এবং আরও অন্যান্য কিছু কবিতার অনুবাদ। সেটি তিনি উর্দু ভাষায় পড়ে প্রথম বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট হন, এবং তার দেখো কাজগুলো পরপর বিমল রায়, সচিন দেববর্মন, পরবর্তী
0: বাংলাটা মানে গুলজার, গুরুদাত, এরা এদেরকে ঠিক বাংলার থেকে আলাদা করা কোনোভাবেই যায় না, কারণ এদের পুরো ছবির মানে গুলজারের টোটাল কাজ দেখলেই বোঝা যায় একেবারেই মানে পুরো আমাদের বেঙ্গল স্কুল অফ থট যেটা, সেটাকে মানে গুলজারের মতন করে অ্যাডাপ্ট বোম্বেতে বোধহয় কেউ কখনো করেননি। তো এই যে খুশবুতে জিতেন্দ্রর যে পোর্ট্রেয়াল, জিতেন্দ্রকে যেভাবে তিনি এখানে কাস্ট করেছেন, মানে গ্রামের একজন ডাক্তার যে কিনা তার প্রথম স্ত্রী, কোনো একটা কারণে সে স্ত্রী বিচ্ছিন্ন হয়ে থাকে এবং মার সঙ্গে থাকে, এবং অত্যন্ত গ্রামের একজন সমাজকর্মী এবং ডাক্তার একই সঙ্গে বলা যেতে পারে। তো সেই জিতেন্দ্র এবং তার সেই একদম লোক, জিতেন্দ্র তো ধরতে গেলে ধরো সে সময় হিন্দি ছবির মানে একটা প্লে বয় ইমেজ ছিল জিতেন্দ্রর, কিন্তু এইখানে সম্পূর্ণ মানে জিতেন্দ্রকে যে এই রকম একটা ভূমিকায় এইরকমভাবে অভিনয় করানো যায় এটা বোধ হয় গুলজার বলেই পারেন। এবং হেমা মালিনী উল্টো দিকে মানে ড্রিম গার্ল, ড্রিম গার্লকে একেবারে মানে বাংলার সেই মাটির মানে কি বলবো মাটির মেয়ে করে নামিয়ে আনা। তো এই যে বৃন্দাবন মানে জিতেন্দ্র, বৃন্দাবন যার নাম, আর কুসুম, এদের ছোটবেলায় বিয়ে হয়েছিল, তারপর বিচ্ছিন্ন হয়ে যায়, আবার বড় বয়সে একটা সম্পর্কে টানা পড়ে কখনো কাছে আসা কখনো দূরে যাওয়া এই চলতে থাকে। এখানে যেটা মানে প্রথমত তো গানটা, পুরো গানটা জুড়ে কোথাও সেই অর্থে মানে এটা রোম্যান্টিক সং তো একেবারেই নয়, এটা ফিলোসফিক্যাল গান, মানে যে সময় শ্যুট করা হচ্ছে হয় সেটা মানে শুরুর ভোরের দিকের সময়, কারণ গ্রামে প্লেগ মানে ছড়িয়েছে এবং বৃন্দাবন যাকে বলে নাওয়া খাওয়া ভুলে সেই প্লেগের চিকিৎসা করে বেড়াচ্ছে, তো সেই চিকিৎসায় যাওয়ার পথে এই গান, সন্ধেবেলা, সরি এটা সন্ধেবেলায়, কারণ এক ঝলকে দেখানো হয় যে কুসুম ওদিকে সন্ধেবেলায় প্রদীপ দেখিয়ে মানে সন্ধে দেখানো যেটাকে আমরা বলি, সন্ধে দেখিয়ে শাঁখ বাজাচ্ছে সে। তো এই যে জীবনের ভীষণ মানে জীবনকে একটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখা, এবং এই গানটা যখন মানে রেকর্ডিং হচ্ছে, কিশোর কুমার গাইছেন, আর ডি বর্মন মানে এটা বলা হয় আর কি, শোনা যায় যে আর ডি বর্মন তার চোখের জল ধরে রাখতে পারেননি, এবং এই গানে তো অবশ্যই শচীন কর্তার সেই যে ভাটিয়ালির গানের একটা তো ভীষণ ছোঁয়া আছে, মানে এখানে কোথাও আর ডির সেই মানে যাকে বলে তার যে কুমিল্লার শিকড়, সেখানে মাঝি মাল্লাদের গান, ভাটিয়ালি, শচীন কর্তার সেই শিকড় কাজ করেছে, আর গুলজারের কথা, মানে সব মিলে একটা অপার্থিব, এটা শুধু গান নয়, এটা শুধু সিকোয়েন্স নয়, এটা শুধু সুর নয়, গায়কই নয়, এটা একটা অপার্থিব নির্মাণ বলা যেতে পারে। তো আমরা আজকে জানি না, এখনও সময় আছে আমাদের বেশ কিছুটা, আমরা থাকবো গুলজারের ছবি নিয়ে, তার গান নিয়ে, তার লিরিক নিয়ে, আর আটির শুট নিয়ে।
1: আমরা কি খুশবুর গান আরেকটা শুনে নামকিনে যাব?
0: হ্যাঁ, নামকিনে তো,
1: নামকিনেও আমাদের সময় কিন্তু খুব বেশি নেই।
0: ঠিক আছে চলো আমরা নামকিনেই যাই,
1: আশা ভোসলের কণ্ঠে। হ্যাঁ।

0: আসলে কিছুই না, গুলজারের বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কথা আমরা মানে প্রসঙ্গটা এসেছিল, এবং সেখানে এই গানটা মনে হলো খুব অবভিয়াস একটু বাজানো যেতেই পারে, কারণ মানে এই যে ফ্রেজ গুলজার ইউজ করছেন, একদম একটা অবাঙালি পরিবার সেখানে, হ্যাঁ গ্রাম্য পরিবারের ধরনগুলো একই রকম হয়, যে শস্য ভাঙা মানে ওখানে মানে ইটগুলো কোনো একটা শস্যরা পিষতে পিষতে আর কি গানগুলো গাইছে, গানটা গাইছে সে তিন বোন মিলে, কিন্তু সেখানে এই ফ্রেজটা যে বারবার ফিরে আসছে এইটাই বোধ হয় কোথাও প্রমাণ করে যে গুলজার আরডির সখ্যটা কেন এত গভীর হয়েছিল। আমরা অনেকটা এগিয়ে চলে গেছি, কিন্তু তারপরেই 77-এর ছবি কিনারা। কিনারা একটা অপূর্ব ছবি, মানে যে ছবিটা কি বলবো, হেমা মালিনী এবং কিনারাতেও যদি আমরা দেখি এই যে নায়ক নায়িকা চরিত্রগুলো, মানে একটা বেঙ্গলি সেটিংয়ে অতসী সান্যাল, হেমা মালিনী যে কিনা অসম্ভব সুন্দর মানে নৃত্যপটীয়সী একজন আর কি, মানে ডান্সার, তার ভীষণ পছন্দের মানুষ, প্রিয় মানুষ, তার যাকে বলে প্রেমিক ধর্মেন্দ্র, ধর্মেন্দ্রর সঙ্গে তার বিয়ে একদম ঠিকঠাক, এই সময় ধর্মেন্দ্র কার অ্যাক্সিডেন্টে মারা যান, মানে ওরই একটা অনুষ্ঠানে আসার জন্য ড্রাইভ করে আসছিলেন, আস্তে আস্তে গাড়ি অ্যাক্সিডেন্টে ধর্মেন্দ্র মারা যান। তো এটা থেকে রিকভার করতে ওর অনেকটা সময় লাগে, এটার থেকে রিকভার করতে, এবং সেই রিকভার করার জন্য ওরা একটা দূরে কোথাও বেড়াতে যায়। বেড়াতে যাওয়ার পর সেখানে হেমা মালিনীর সঙ্গে পরিচয় হয় জিতেন্দ্রর, যে কিনা ভীষণ বড় একজন শিল্পপতির ছেলে, ভীষণ ভালো মানুষ, ভীষণ সুন্দর তাদের সখ্যটা এগো, এবং একটা পর্বে গিয়ে জানা যায় যে যে গাড়ি অ্যাক্সিডেন্টে ধর্মেন্দ্র মারা গিয়েছিল উল্টো দিকের গাড়িটা ছিল জিতেন্দ্রর। এইটা জানার পর না সম্পর্কের সমীকরণটা পুরো মানে ভয়ঙ্করভাবে ঘেঁটে যায়। যাই হোক, ছবিটা তো আর অন্য কথা বলে, এখানে একটা আরেকটা গল্প আছে, সেটা হচ্ছে মানে যেটা বলার আর কি, কেন গানটা মানে চলচ্চিত্রের সঙ্গে অঙ্গাঙ্গী হয়ে ওঠে, হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর যে ভালোবাসা, তারা প্রায় বিয়ে করতে যায় যায় এমন একটি কাপল, তাদের অন্তরঙ্গতাটা একটা গান দিয়ে এখানে বোঝানো আছে, একটা দীর্ঘ গান। সে গানের মধ্যে শুধু সুর আর কথা নয়, সেখানে সংলাপ রয়েছে, সেখানে খুনসুটি রয়েছে, সেখানে আধো উচ্চারণ রয়েছে, সেখানে কখনো বা উচ্চারণ করতে গিয়ে থমকে যাওয়া রয়েছে, একটা অসামান্য সৃষ্টি। আমরা একটু সেই গানটা শুনবো, লতা মঙ্গেশকর ভূপিন্দরের কণ্ঠে।
1: সোতে জাগতে উসি খাব কি আওয়াজ চন্দন কে কানো মে ভি গুঞ্জতি রহি, वो अपने ख्वाब आरती की पायल से लपेटता रहा और सुनता रहा

0: से और कभी लड़ती भी है ऐसे के बस खेल रही है मुझसे और आगोश में नन्हे को लिए
1: না আমাদের একটু মানে থামাতেই হলো গানটা, মানে এদের হেমা ধর্মেন্দ্রের প্রেম পর্ব চলতে থাক, আমরা একটু গানটা কমালাম।
2: যদি মানে আরডি বর্মন এবং গুলজার যা সম্ভার রেখে গেছেন সেই সম্ভারগুলো একটু
1: সবটা একটু ছুঁয়ে যেতে হয় তাহলে এটাকে একটু নামাত কমালাম আর কি। যার জন্য আমরা ঘর এরপর 77-এর ছবি,
2: 78-এর
1: ছবি, যদিও 77-এ কিতাব ছিল, শাশ্বতী কিতাবের গান শুনতে চাইছিল, কিন্তু আমরা তো মানে গুলজার পরিচালিত ছবিগুলো শুনে আসছি, কিন্তু একটু মনে হলো গুলজারের পরিচালিত নয় যে ছবি, সেই ছবিতে এই জুটি কেমন কাজ করেছেন, আমাদের সে স্বাদটাও তো একটু নিতে হবে, সে কারণে আমরা ঘরে চলে এলাম।
2: মানিক চ্যাটার্জির
1: ছবি এবং খুব অন্যরকম ব্যতিক্রমী একটা ভাবনার ছবি ছিল ঘর, কারণ সে সময় একজন আপাদমস্তক গৃহবধূ যে শুধু তার সংসারটিকে নিয়েই খুব খুশি, সেই মেয়েটি যখন নিগ্রহের শিকার হলো অপরিচিত পুরুষদের দ্বারা, তারপর তার যে মনস্তত্ত্ব সেই নিয়েই ঘর। কিন্তু প্রথম পর্বে রেখা এবং ফারুক শেখের যে প্রেম, যে মানে নিবিড় সম্পর্ক, তাদের ভালোবাসা, সেটা কিন্তু অনেকটাই সেটাকে কি বলবো মূর্ত করে তুলেছে গুলজারের কথা আর আরডি বর্মনের সুর।

0: 1979-এর ছবি গোলমাল, ঋষিকেশ মুখোপাধ্যায়ের পরিচালনায় অমল পালেকার অভিনীত কমেডি ছবি। সেই ছবি থেকে আমরা গানটা শুনলাম। আমাদের এখন হুড়মুড়িয়ে মানে এগিয়ে যাওয়ার,
1: হ্যাঁ আমরা মানে ঘর ছেড়েই চলে যাব গোলমালে, এবং ঘরের যে এই গান সেটা নিয়ে তো একটু কথা বলার ছিলই, কিন্তু আজকে আমাদের সময় আর সেটা বোধহয় পারমিট করবে না, কারণ এখনও অনেকগুলো গান শোনানো বাকি। তো সে কারণেই আমরা আপাতত গোলমাল, যেখানে আর ডি বর্মন নিজে কণ্ঠ দিয়েছেন স্বপন চক্রবর্তীর সঙ্গে।

0: মানে এখন একেবারে আমাদের দৌড়ের পালা চলছে, কারণ এই যে গোলমাল ছবি একটা টাইটেল ট্র্যাকের ওপরে এইরকম একটা কোরাস ফেলে মানে গান সৃষ্টি করা যায়, সেটা বোধহয় গুলজার আর আরডি বলেই পারেন।
1: হ্যাঁ, তারপর আমরা মাসুমের গানে
0: বিরাশির মাসুম আমরা শুনলাম। লিবাস ছবিটার মুক্তি নিয়ে তো সমস্যা ছিল, সেভাবে সেটার রিলিজ হলো না, কিন্তু গানটা আমাদের মনে থেকে গেল আজীবন। আজ আমরা ইজাজাত শুনতে পারবো না, কারণ ইজাজাতের গান বহুশ্রুত, এবং ইজাজাতের সেই মেরাকুচ সামান নিয়ে যখন আরডি বিরক্ত হয়ে বললেন যে এটা কী করেছো, এর থেকে তো একটা টাইমস অফ ইন্ডিয়া কাগজ পড়া সহজ, কিন্তু তারপরেও তো সেই কালোজয়ী গান সৃষ্টি হলো এবং অ্যাওয়ার্ডও পেলো সে বছর। তো ইজাজাতের এই বহুশ্রুত গান আজকে আমরা শুনছি না, আমরা লিবাস হয়ে চলে যাব শেষ গানে।

0: ঠিক আজকে চারপাশটা জুড়ে যেরকম হাওয়া ভিজে জলো আর কোথাও আমাদেরকে একেবারে সিক্ত করে দেওয়া হাওয়া, এই গানেও ঠিক লতা মঙ্গেশকরের কণ্ঠ যেন সেই বিস্তৃত নদী পার থেকে বয়ে আসা ভিজে হাওয়ার ঝাপট আমাদেরকে এনে দিচ্ছিলেন।
1: আর আমাদের একেবারে যাবার বেলায় আমরা যে গানটি রেখে যাব, জিভা, 1984 সালের ছবি, সেই ছবি থেকে এই গানটা শুনতে শুনতে আশা ভোসলে এবং অমিত কুমারের কণ্ঠ।
0: এটা অসাধারণ কম্পোজিশন, অসাধারণ,
1: প্রত্যেকটা গানই অসাধারণ, কোনটা ছেড়ে কোনটার কথা
0: মানে এই গানটা না যেন মানে অমিত কুমার এই তার 70 বয়সে সে এখনো এই গানটাতে মগ্ন হয়ে থাকেন। তুমি দেখবে তার যে ইউটিউব চ্যানেল সেখানে তিনি কত রকম ভাবে গানটাকে রিক্রিয়েট করেছেন, মানে ওই গানটা নিয়েই মনে হয় তার একটা বিরাট সময় কাটে। সেই গান শুনতে শুনতে আজ আমরা বিদায় নেব। আর ডি গুলজার, যেখানেই থাকুন খুব ভালো থাকুন, আরও প্রচুর ক্রিয়েট করুন, কোনো না কোনো সময় আমরা তো সেগুলোর স্বাদ পাবই। আজকের মতন সুরেলা সফর এখানেই আপনাদের সঙ্গে ছিলাম দোলন
1: শাশ্বতী,
0: ভালো থাকবেন।

0: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি সুস্মিতা সেন। সংসদ ভবনে বাদল অধিবেশনের প্রাককালে আজ সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু, সরকার পক্ষের রাজ্যসভার নেতা জগৎ প্রকাশ নাড্ডা, সংসদীয় প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল প্রমুখ। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী রিজিজু বলেন, বৈঠকে তাঁরা সমস্ত রাজনৈতিক দলকে মসৃণভাবে সংসদীয় কাজকর্ম চালানোর আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, সরকার পক্ষ মূল বিষয়গুলি নিয়ে গঠনমূলক আলোচনার পক্ষপাতী, গণতন্ত্রের স্বার্থে কোন রকম বাধাবিঘ্ন সৃষ্টি না করে ফলপ্রসূ বিতর্ক চালানো উচিত।
1: কোই পার্টি ইয়া কোই মেম্বার আপনা জো ভি বাত রাখনা চাহতা হ্যায় পার্লামেন্ট মে পুরা রাখ সকতে হ্যায়। মে বিপক্ষ কে সাথিও কো কহনা চাহতা হুঁ কি পহলে মে ভি পার্লামেন্ট কো কাফি চালানে মে দিক্কত আই থি, কিউকি হঙ্গামা বহুত জ্যাদা হুয়া থা। হঙ্গামা হোনে সে কোই লাভ নাই হোতা হ্যায় অর লোক পসন্দ নাই করতা হ্যায়। লোক চাহতে হ্যায় কি পার্লামেন্ট সুচারু রূপ সে চলে। इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले।
0: এদিন বৈঠক শুরুর ঠিক পরেই বিরোধী দলগুলি সভা থেকে ওয়াকআউট করে। সংবাদ মাধ্যমকে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র জানান, কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে, জেএমএম, তৃণমূল কংগ্রেস এবং আপসহ সমস্ত বিরোধী দল প্রতিবাদের অংশ হিসেবে বৈঠক থেকে বেরিয়ে যায়।

0: তার অভিযোগ, সর্বদলীয় বৈঠকে অংশগ্রহণকারী ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি NCPI কোনো স্বীকৃত সংসদীয় দল নয়। পরে অবশ্য কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ সহ অন্যান্য বিরোধী সাংসদরা বৈঠকে ফিরে আসেন।
1: অল পার্টি মিটিং এ সমস্ত অপোজিশন পার্টি আমরা আজকে ওয়াক আউট করেছি মিটিং থেকে, আর কারণ এই যে আমাদের বাংলার যে 20টা MP আনরেকগনাইজড NCPI তে তারা বলেছে তারা যোগদান করেছে, স্পিকার কিন্তু তাদের এই মার্জারটা এখনো অ্যাপ্রুভ করেনি এবং তাদের কোনো রেকগনিশন নেই, মার্জার অ্যাপ্রুভ হয়নি এবং তাদের যে ডিসকোয়ালিফিকেশন পিটিশন সেটা এখনো পেন্ডিং।
0: এদিকে NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বিরোধী দলগুলি প্রতিবাদ করায় তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন NCPI বর্তমানে NDA জোটের দৃতীয় বৃহত্তম দল। উল্লেখ্য, সংসদের বাদল অধিবেশন শুরু হবে আগামীকাল, চলবে 13 আগস্ট পর্যন্ত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম ওয়ার্ড মিউজিয়াম এবং শব্দ জাদুঘরের উদ্বোধন করেছেন। এই জাদুঘরে ভাষা ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানে অমিত শাহ বলেন, ভাষার মাধ্যমে কোনো দেশের সংস্কৃতি বোঝা যায়, ভাষা আমাদের ঐতিহ্যকে বহন করে।
2: জব তক হামারি আনি ওয়ালি পিঢ়িয়া মেরে সামনে বেঠে হুয়ে বিদ্যার্থী বচ্চে, ভাষা শব্দ সে বনতি হ্যায়, শব্দ ভাব সে উৎপন্ন হোতা হ্যায়, ওর ভাষা সে সংস্কৃতি বনতি হ্যায়, संस्कृति की अभिव्यक्ति होती है। ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
0: তিনি আরো বলেন, সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজিটাল মাধ্যম ও AI প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে সমৃদ্ধ ও সুরক্ষিত রাখার আহ্বান জানান তিনি। এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সংস্কৃতি বিজ্ঞান ও ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনে বাংলার বিশেষ ভূমিকার কথা উল্লেখ করেন। এ প্রসঙ্গে তিনি ঋষি অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাও বলেন। তিনি আরো জানান, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি পদক্ষেপের ওপর তিনি নিবিড় দৃষ্টি রাখছেন। স্বল্প সময়ের মধ্যে এই নতুন সরকার নানা নতুন পদক্ষেপ নিয়েছে। নিউটাউনে অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আমূলের একটি কারখানার ভার্চুয়াল শিলান্যাস করেন। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, শিল্পমন্ত্রী তাপস রায় প্রমুখ উপস্থিত ছিলেন। তিন দিনের রাজ্য সফরে এসে অমিত শাহ আজ কলকাতায় সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক ও পুলিশ কর্তা উপস্থিত ছিলেন। জম্মু ও কাশ্মীরে আজ ভারী বৃষ্টিপাতের ফলে একাধিক স্থানে ভূমিধস ও আকস্মিক বন্যায় 3 মহিলাসহ অন্তত 4 মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা পুঞ্চ জেলার সুরানকোট তহসিল। আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ সহায়তা দিতে এলাকায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। লোয়ার মুরারা গ্রামে ভূমিধসে 6 একটি পরিবার নিখোঁজ হয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। পশ্চিমবঙ্গে কলকাতার উপকণ্ঠে রাজারহাট বিস্ফোরণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে রাজারহাট বিস্ফোরণে গ্রেপ্তার বেড়ে হল 2। ধৃত শাহেন শাহ জমি ও বাড়ির দালালির কাজ করে। অভিযোগ, ধৃত শামীমকে ভুয়ো পরিচয় দিয়ে সুপারি বাগান এলাকায় ওই ঘর ভাড়া পাইয়ে দিতে সাহায্য করেছিল শাহেন শাহ। আগেই জানানো হয়েছে যে উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ধৃত মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে আজ আদালতে তোলা হবে। আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে বুলডোজার চালানোর ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আজ বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ জানিয়েছেন, এ মাসের শেষ পর্যন্ত অথবা এই মামলার যতদিন না শুনানি হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ বজায় থাকবে। ইতোমধ্যে ওই সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি রাজ্যকে আদালতে পেশ করতে হবে। ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। স্পেনের সামনে দ্বিতীয়বার খেতাব জয়ের হাতছানি, অন্যদিকে খেতাব ধরে রাখতে মরিয়া গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুবারের অলিম্পিক পদকজয়ী PV সিন্ধু জাপান ওপেন ব্যাডমিন্টনে খেতাব জয় করেছেন। সিন্ধু প্রথম ভারতীয় শাটলার যিনি এই খেতাব জয় করলেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: You wanted the best. Well, there you go.

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য ক্ষুণ্ণ হলেও বর্তমান সরকার তা পুনরুদ্ধারে প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। রাজ্য সফরের শেষ দিনে আজ ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে আমুলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে শ্রী শাহ বলেন, এআই এর মাধ্যমে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1000 বছরের জন্য সুরক্ষিত করা সম্ভব হবে। সৌজন্য সভাগৃহে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদোত্তম মুখোপাধ্যায়। ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আজ রাতে আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হবে। রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি ফুটবল ম্যাচ দেখানোর উদ্যোগ নিয়েছে ক্রীড়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। রাজ্য সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2.5 লক্ষ পশুপালক উপকৃত হবেন, দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে।
1: কোঅপারেটিভ আন্দোলন মে ইস দেশ কে অসংগঠিত কৃষি ক্ষেত্র কো সংগঠিত করনে কি ক্ষমতা হ্যায়। মে অমুল কা হি উদাহরণ দেনা চাহতা হুঁ। আজ জিনোনে ইয়াহা পর ইতনা বড়া কাম কিয়া হ্যায়, আজ ও বিশ্ব কি নম্বর এক কোঅপারেটিভ सोसाइटी बनी है। रोज 3 करोड़ लीटर दूध का प्रोसेसिंग हमारा अमूल आंदोलन करता है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার আওতায় 9টি জেলায় 1400 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন 14টি গুদাম ঘরের শিলান্যাস করেন তিনি। 11টি নবগঠিত বহুমুখী গ্রামীণ সমবায় সমিতির প্রতিনিধির হাতে শংসাপত্র তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এই নতুন প্লান্ট চালু হলে রাজ্যে শ্বেত বিপ্লবের পাশাপাশি বাংলার মিষ্টি দইয়ের বাণিজ্যিক প্রসারে মিষ্টি বিপ্লব শুরু হবে।
1: আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাঁকড়াইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত

0: বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে।
1: বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন, ডাবল ইঞ্জিন সরকারের হাত ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়নের জোয়ার আসতে চলেছে।
2: আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রোডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী 8-10 মাস পরে, 1 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। কলকাতার জাতীয় গ্রন্থাগারে আজ দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে তিনি বলেন, ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে এই মিউজিয়াম বড় ভূমিকা নেবে বলে শ্রী শাহ আশা প্রকাশ করেন। ওঙ্কার ধ্বনি থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত ভাষার বিবর্তনের সমগ্র যাত্রাপথকে এখানে তুলে ধরা হয়েছে। বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় বাংলা সমগ্র দেশের চেতনাকে পথ দেখাত। সংকীর্ণ মতাদর্শের কারণে বাংলার এই অবদান কিছুটা ম্লান হলেও আগামী দিনে তা স্বমহিমায় ফিরবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
3: বঙ্গাল ভারতীয় চেতনা কা, সমগ্র ভারতীয় চেতনা কা এক বৈশ্বিক প্রকাশ স্তম্ভ রাহা হ্যায়। এক লম্বা কালখণ্ড আয়া জব হামারি ভারতীয় সাংস্কৃতিক চেতনা কো বঙ্গাল সে বিমুখ করনে কা প্রয়াস কিয়া গয়া। ये बंगाली है जहाँ महर्षि अरविंद जन्मे थे, जहाँ विवेकानंद और रामकृष्ण जन्मे थे, जहाँ चैतन्य महाप्रभु। ये बंगाल ने ही सबसे अच्छे वैज्ञानिक, सबसे अच्छे साहित्यकार, सबसे बड़े क्रांतिकारी वीर सुभाष बाबू को देने का काम किया था।
1: উল্লেখ্য, ভারতের 22টি সাংবিধানিক ভাষার দীর্ঘ ইতিহাস বিবর্তনকে তুলে ধরা হবে এই শব্দ জাদুঘরে। এর আগে শ্রী শাহ আজ কলকাতায় সৌজন্য সভাগৃহে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ গুরুত্বপূর্ণ আধিকারিক ও পুলিশ কর্তা উপস্থিত ছিলেন। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাক্কালে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া NCPI এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াকআউট করেন, যদিও পরে তারা ফের বৈঠকে যোগ দেন। সংসদের বাদল অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাবিত সীমা পুনর্নির্ধারণ বিল এবং বিদেশে অনুদান নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বিলকে কঠোর ও গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে এই দুই বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদল বৈঠক ডাকার আবেদন করেছেন তিনি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা

0: এর সংশোধনী বিলকে কঠোর ও গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে এই দুই বিষয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদল বৈঠক ডাকার আবেদন করেছেন তিনি। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আগামীকাল বিভিন্ন দপ্তরের বাজেট নিয়ে ধারাবাহিক আলোচনা শুরু হবে। 25 জুলাই পাশ হওয়ার কথা অ্যাপ্রোপ্রিয়েশন বিল ও অর্থ বিল, পাশাপাশি কয়েকটি নতুন বিলও আনা হতে পারে। উল্লেখ্য, বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বের প্রথম দিন গত শুক্রবার প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ রথীন্দ্র বসু শোক প্রস্তাব পাঠ করেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা সংক্রমণ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায়। তিনি আজ জানিয়েছেন, এখনও করোনা সংক্রমণ থাকলেও সংক্রমণের তীব্রতা কম। রাজ্য সরকার যে কোনো পরিস্থিতির জন্য সবরকমভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক ব্যানার্জির কার্যালয় ভাঙার ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ বেঞ্চ আজ জরুরি ভিত্তিতে এই মামলার শুনানিতে জানিয়েছে, চলতি মাসের শেষ অথবা এই মামলার শুনানি যতদিন না শেষ হচ্ছে ততদিন এই স্থগিতাদেশ বজায় থাকবে। এর মধ্যে ওই সম্পত্তি সংক্রান্ত সমস্ত নথি রাজ্যকে আদালতে পেশ করতে হবে। আগামীকাল নির্দিষ্ট বেঞ্চে মামলার শুনানি শুরু হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, হুগলির সপ্তগ্রামের প্রাক্তন বিধায়ক তপন দাশগুপ্ত তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। চুচুড়ার বড়বাজারে সাংবাদিক বৈঠকে প্রবীণ এই নেতা অভিযোগ করেন, বর্তমানে দল আর পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের মর্যাদা দিচ্ছে না। দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আইপ্যাকের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় শাহেনশাহ নামে আরও এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল দুই। এর আগে গতকাল মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে কামারহাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শামীমকে ভুয়ো পরিচয়ে সুপারিবাগান এলাকায় ওই ঘর ভাড়া পাইয়ে দিতে শাহেনশাহ সহায়তা করেছিল বলে অভিযোগ। শ্রাবণ মাসের প্রথম সোমবারে আগামীকাল হুগলি তারকেশ্বরে বিপুল ভক্ত সমাগমের সম্ভাবনার প্রেক্ষিতে প্রশাসনের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্যাওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত রাস্তায় প্রতি 5 কিলোমিটার অন্তর সরকারের তরফে সেবা কেন্দ্র তৈরি করা হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারকেশ্বর মন্দির চত্বরে আজ বিকেলে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা আজ স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাজ্যের প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। সাধারণ মানুষ যাতে একসঙ্গে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারে সেই উদ্দেশ্যেই গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জায়ান্ট স্ক্রিনে ম্যাচটি দেখানোর ব্যবস্থা করা হবে। একটি প্রতিবেদন।
1: সারা বিশ্বের সঙ্গে ফুটবলের মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালে স্টেডিয়ামের আদলে ক্লাবগুলি সংলগ্ন মাঠে গোলপোস্ট ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত 12:30 ম্যাচ শুরু হলেও ইতিমধ্যেই অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে সরফিরোজি। संसद का मॉनसून सत्र कल से शुरू होगा और 13 अगस्त तक चलेगा। इस दौरान कई महत्वपूर्ण विधेयकों पर चर्चा होगी और पारित किया जाना है। सत्र से पहले सरकार ने आज संसदीय सौध में सर्वदलीय बैठक बुलाई। रक्षा मंत्री राजनाथ सिंह ने बैठक की अध्यक्षता की। राज्यसभा के नेता जगत प्रकाश नड्डा, संसदीय कार्य मंत्री किरेन रिजिजू, संसदीय कार्य राज्य मंत्री अर्जुन राम मेघवाल और डॉ एल मुरुगन बैठक में उपस्थित थे। अपना दल पार्टी की नेता अनुप्रिया पटेल, जनता दल यूनाइटेड के नेता संजय झा, तेलुगु देशम पार्टी के नेता लावू श्री कृष्ण देवरायालू, कांग्रेस नेता जयराम रमेश, समाजवादी पार्टी के नेता धर्मेंद्र यादव, झारखंड मुक्ति मोर्चा की राज्यसभा सांसद महुआ मांझी और 40 राजनीतिक दलों के 50 नेता भी बैठक में शामिल हुए। बैठक शुरू होने के तुरंत बाद विपक्षी दलों ने नेशनलिस्ट सिटीजन्स पार्टी ऑफ इंडिया NCPI की बैठक में उपस्थिति के विरोध में प्रतीकात्मक रूप से बैठक का बहिष्कार किया। हालांकि विरोध प्रकट करने के बाद विपक्षी सदस्य बैठक में शामिल हुए। मीडिया से बातचीत में श्री रिजिजू ने सभी राजनीतिक दलों से संसद की कार्यवाही सुचारू रूप से चलाने और महत्वपूर्ण मुद्दों पर सकारात्मक चर्चा करने का आग्रह किया।
3: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড, এফএম গোল্ড।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা। আপনার কথা 100.1 এফএম গোল্ডে, আপনার কথা 100.1 এফএম গোল্ডে।

0: 101.1 MHz AIRFM গোল্ড ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 8:12 হয়ে গেছে। আপনারা টিউন করেছেন FM গোল্ড আর সময়টা একেবারেই আপনাদের জন্য নির্ধারিত, কারণ সময় এখন আপনার কথা শোনার সময়। আপনার কথা শুনবার জন্যই কিন্তু এবার স্টুডিওতে আজ এ প্রান্তে রয়েছে আপনাদের বন্ধু কল্পলাল, কল্পলাল মজুমদার। আর অবশ্যই আছেন আপনারা আপনার কথায়। বিষয় তো ইতিমধ্যে যারা আমাদের সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন তারা জেনে গেছেন, তবে যারা এই মুহূর্তে টিউন করেছেন 101.1 MHz AIRFM গোল্ড তাদের জন্য আরও একবার বিষয়টি জানিয়ে দিই। বিষয়টি হচ্ছে, সন্তান লালন পালনে কঠোর শাসন নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ কোনটি বেশি কার্যকর? আরও একবার, সন্তান লালন পালনে কঠোর শাসন নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ কোনটি বেশি কার্যকর বলে আপনি মনে করেন? আসলে কোনো সন্তানই জন্মগতভাবে কিছু সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসে, আবার সেই সম্ভাবনার বিকাশ অনেকটাই কিন্তু নির্ভর করে তার পারিবারিক পরিবেশের ওপরে। তাই প্রশ্ন ওঠে যে সন্তানকে সঠিক পথে গড়ে তুলতে গেলে কোনটা আমাদের ক্ষেত্রে ভীষণ কার্যকর, তাকে বেশি শাসন করব, তারণ করব, নাকি সম্পূর্ণ একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে তার বেড়ে ওঠাটা স্বাভাবিক। আসলে সবটার পক্ষে বা সবটার বিপক্ষেও কিছু কিছু কথা তো থেকেই যায়। যদি বলি কঠোর শাসন দরকার, তাহলে প্রশ্ন এসেই যায় তাহলে বন্ধুত্বপূর্ণ আচরণটা কি দরকার নয়। আবার যদি বলি না, বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে দিয়ে বোধ হয় সন্তানকে লালন পালন করাটা দরকার, তখন আবার একটা প্রশ্ন তো এসেই যায় যে তাহলে শাসন কি দরকার পড়ে না? সবটাই আলোচনার মাধ্যমে উঠে আসবে। আসলে যেটা আমাদের মনে হয় আর কি, যে কঠোর শাসন বা শুধুই বন্ধুত্ব কোনোটাই বোধহয় একতরফা চলতে পারে না, মানে একা যথেষ্ট নয়। অতিরিক্ত কঠোরতা যেমন সন্তানকে তো স্বাভাবিকভাবে ভীত, বিদ্রোহী বা কখনো কখনো আত্মবিশ্বাসী করে তুলতে পারার ক্ষেত্রেও সমস্যা তৈরি করতে পারে। আবার অতিরিক্ত প্রশ্রয়, নিয়মহীন বন্ধুত্ব তাকে বহু ক্ষেত্রেই দায়িত্ব জ্ঞানহীন করে তুলতে পারে। সবটাই উঠে আসুক না আপনার আলোচনায়। 2248-8085 এই হচ্ছে আমাদের সরাসরি যোগাযোগের মাধ্যম, যেখানে আপনার কথা আমি পৌঁছে দেব অপর অপর বন্ধুদের কাছে। এছাড়াও আরও দুটো মাধ্যম তো রয়েছে, একটা হচ্ছে 9903-05992, এই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনার কথা, আপনার মনের কথা, আপনার এই মোশনের পক্ষে বা বিপক্ষে বা এই মোশন নিয়ে যদি কোনো আলোচনার বিষয় থাকে তাহলে অবশ্যই জানান। সন্তান লালন পালনে কঠোর শাসন নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ কোনটি বেশি কার্যকর, কি আপনি ভাবছেন সেটা লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদের 100.1 AIRFM গোল্ডের একটা ফেসবুক পেজ, সেই পেজে আজকেই অনুষ্ঠানের একটা পোস্টার ইতিমধ্যে করা হয়ে গেছে, আপনারা দেখেছেন এবং সেখানে অনেকেই নানান রকম কমেন্টস করেছেন। আরও করুন এই সময়টার মধ্যে, কারণ 8:45 পর্যন্ত কল্পলাল আছে আপনার কথা নিয়ে। আর আমরা শুরুতেই দেখে নিই সরাসরি কোনো শ্রোতা রয়েছেন কি না আমাদের সঙ্গে টেলিফোনে, তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, হ্যাঁ,
1: নমস্কার,
0: শুভ সন্ধ্যা।
1: আমি শ্যামলাখুলি থেকে অশোক দত্ত বলছি।
0: বলুন অশোক বাবু।
1: হ্যাঁ, সন্তান লাল পালন ক্ষেত্রে একটু বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, সে আপনার বসে থাকবে এবং যা কিছু বাইরে কিছু হবে, আমার দুটো মেয়ে, ধরুন বাইরে কিছু হচ্ছে বলছে বাবা এই হয়েছে, আগে ওখানে এই ছেলেরা এই বাগান থেকে তরুণ করেছে, মানে তাতে আমরা মানে খুব খুশি যে ওরা সত্যিকাল হয়ে ওটা ছোটবেলা থেকে ইত্যাদি। এখনকার আগে আমরা ছোটবেলায় যখন আমাদের বয়স ছিল তখন বাবা মারা মেয়ে মারতো কিছু করতো, এখনকার দিনে ওই মেয়ের সন্তানকে কোনোভাবে পড়ানো কিংবা কোনো শিক্ষা দেওয়া

0: خبرنا كان على অন্যমনস্ক হয়ে গেছে আর বাচ্চাদের দেখছি তাদেরকে ভালোবেসে পড়া করছে না আমার মেয়ের কাছে পড়তে আসতো এই ছোট ছোট ছেলেরা সে পড়ছে না বলে তাকে বলতেই তুই একটু খেলা কর সে তার আমার মেয়ের কাঁধে উঠে বলে মেয়ে তোর কাঁধে উঠে বসে থাকো বসে থাকতো এইবার সে যখন কিছুক্ষণ খাওয়া আরে অর্পণ পড়বি না ওগুলো খাবিস
1: নমস্কার, খুব ভালো থাকবেন, ভালো লাগলো আপনার আজকে প্রথম এই সংযোজন। আমরা ফেসবুক পেজে একটু চোখ রাখি, প্রচুর মেসেজ তো আছে, দেখে নি কে কি লিখছে, এক এক করে পড়ে ফেলি। প্রথমেই যার মেসেজ রয়েছে, দীনেশ নস্কর লিখেছেন, শুভ সন্ধ্যা কল্পলালদা, শুভ সন্ধ্যা জানাই। দীনেশ নস্কর রাজচন্দ্রপুর হাওড়া থেকে লিখছেন যে কঠোর শাসন না করলেও কম শাসন করতেই হবে, বন্ধুত্বপূর্ণ আচরণও থাকতে হবে। এই ছোট্ট বাচ্চাই একটা সময়ে চৌ বাচ্চাতে পরিণত হবে, যে বয়সে যেটা করলে সেটাই ঠিক হবে। ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেও অনেক সময় কিছু কিছু ছেলে মেয়ে মা বাবাকে বোকা বানিয়ে দেয়, তখন সেই সব ছেলে মেয়েকে কড়া হাতে শাসন করতে হবে। দীনেশ নস্কর জানিয়েছেন আমাদের ফেসবুক পেজে। এরপর কার্তিক মণ্ডল সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছে, শাসনের ছায়া থাকুক থাকুক স্নেহের আলো, ভয়ের নয় ভালোবাসাই হোক পথ চলার ভালো, বন্ধুর মতো শুনুক বাবা মায়ের মমতা ভরা মন, ভুলের মাঝে শেখাক তারা জীবনেরই অনুশাসন, কঠিন কথার চেয়ে বেশি স্পর্শ করুক বিশ্বাস, সত্যের পথে হাঁটতে শেখাক সাহস আর উচ্ছ্বাস, শাসন আর বন্ধুত্ব যখন হাত ধরাধরি করে চলে, সন্তান তখন আনন্দে ফুলের মতো হাসিতে দোলে। কার্তিক মণ্ডল সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন। এরপর আমরা এখনও চোখ রাখছি হচ্ছে ফেসবুক পেজেই, শীষ মোহাম্মদ লিখেছেন যে কোথা থেকে লিখেছেন, নলহাটি বীরভূম থেকে লিখেছেন, সন্তান লালন পালনে কঠোর অনুশাসন না বন্ধুত্বপূর্ণ আচরণ কোনটি বেশি কার্যকর? বেশি টাইট দিতে গেলে থ্রেট কেটে যায়, কঠোর অনুশাসন দিতে গেলে সন্তান বিগড়ে যায়। বন্ধুর মতো আচরণ বেশি কার্যকর হয়, সোহাগ করলেও আবার শাসন করতে হয়, বেশি আদর করতে নেই নাই তাতে বাঁদর হয়, বেয়াদপি করলে তাকে শাসন কর ভাই। আমার বাবা কাকা আমায় শাসন করেছে, প্রয়োজনে হাতে তারা লাঠিও ধরেছে, পাড়ার মোড়ে সব গার্জেন হারিয়ে গেল, আজান হলে তারা বলতো দেরি কেন হলো, বাড়িতে বাড়িতে সব পড়তে বসে যেত, গনগন আওয়াজে পাড়া কাঁপত, কোথায় গেল আজ হায় সেই সব দিন, কেউ কাঁদে কেউ হাসে রেজাল্টের দিন, পরীক্ষা পরীক্ষা নয় পিকনিক করতে যায়, পাশফেল নাই তাই নতুন ক্লাসে উঠে যায়। শীষ মোহাম্মদ নলহাটি বীরভূম থেকে পাঠিয়েছে এই আমাদের ফেসবুক পেজে তার এই মতামত। এরপর কাজী আবু জাফর লিখেছেন একটু ছান্দিকভাবে, অনেকেই লেখেন, যেটা লিখেছেন, দুটোই ভালো দুটোই প্রয়োজন, মিষ্টি কথা একটু শাসন, ছোট্টবেলায় মিষ্টি কথা খোকন শোনায় তোর দুধ মাখা ভাত কাকে খায়, এমনিভাবেই দিন কেটে যায় দিনের পর দিন, মায়ের আঁচল বাপের সোহাগ, খোকন হবে বড় দুষ্টুমিতা দেখলে পরে একটু শাসন করো, এটাই নিয়ম, থাকবে আদর সোহাগ মিষ্টি কথার পাশে থাকবে তোমার রাগ। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে পাঠিয়েছেন এই আমাদের ফেসবুক পেজে আমাদের এই মোশনের অনুযায়ী তার মতামত। এরপর আমরা একটুখানি হোয়াটসঅ্যাপ 9903059922 তে একটু চোখ রাখবো, দেখব সেখানে কে আমাদের আজকে এই যে বিষয়টা, সন্তান লালন পালনে কঠোর অনুশাসন নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে কে কী লিখছে। প্রথমেই আমি যার হোয়াটসঅ্যাপ পড়ব, তিনি হচ্ছেন সুমিতা রায়, ঢাকুরিয়া থেকে লিখেছেন, শুভ সন্ধ্যা দাদা, শুভ সন্ধ্যা। সন্তান লালন পালনের শাসনের দরকার হয় না, তাকে বন্ধুত্বপূর্ণ দিয়ে কাছে নিতে হবে, তাতেই সন্তান ঠিক পথে চলবে, আর অতিরিক্ত শাসন করলে সেই সন্তান বেপরোয়া হয়ে যায়, আর যদি তার সঙ্গে

0: বন্ধুর মতো মিশে বোঝানো যায় তাহলেই শাসনও হয়ে উঠবে বন্ধুত্বপূর্ণ। সবসময় শাসন করলেই সে সন্তান বিগড়ে যাবে, তাই বন্ধুর মতো কাছে টেনে নিতে হবে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে এই মেসেজ। এরপর কে পাঠিয়েছে, বাবাই সিংহ বারাসাত থেকে লিখেছে, আজকের বিষয় সন্তান লালন পালনে কঠোর শাসন নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ, কোনটি বেশি কার্যকর? এই নিয়ে আমি একটু অন্যদিকে তুলে ধরতে চাই। আজকাল সবাই বাবা মাকে বন্ধু হতে বলেন, কিন্তু আমার মনে হয় বাবা মায়ের প্রধান দায়িত্ব সন্তানকে সঠিক পথে চালিত করা, আর তার জন্য সবসময় শুধু বন্ধু হলে চলবে না, অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণের সুযোগ নিয়ে আজকাল অনেক ছেলে মেয়ে বাবা মায়ের প্রতি ন্যূনতম ভয় বা সম্মানটা হারিয়ে ফেলে। বর্তমান যুগে চারিদিকে এত রকম প্রলোভন আর বিপদগামী হওয়ার ছাতছানি, সেখানে রাশ টানতে গেলে কঠোর শাসনের ভীষণ দরকার। শাসন মানেই তো আর মারধর বা অত্যাচার নয়, শাসন মানে হলো জীবনের একটা শৃঙ্খলা বা নিয়ম তৈরি করে দেওয়া। বাইরের দুনিয়ায় বন্ধু তো অনেকেই হয়, কিন্তু বিপদে রাশ টেনে ধরে সঠিক পথটা দেখানোর জন্য বাবা মাকেই থাকতে হয়। তাই অতিরিক্ত বন্ধুত্বের চেয়ে একজন আদর্শ অভিভাবক হিসেবে সঠিক সময় শাসন করাটা কিন্তু বেশ জরুরি। বাবাই সিংহ বারাসাত থেকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে এই মেসেজ। এরপর আমরা আবারও একটুখানি টেলিফোনে চলে যাই, দেখি কে রয়েছেন 2248 8085-এ। সরাসরি কার সঙ্গে কথা বলছি? নমস্কার, কে বলছেন?
1: নমস্কার,
0: শুভ সন্ধ্যা।
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: বলুন বলুন প্রবীর।
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: দাদা ভাই দেখুন, সোহাগও করতে হবে আবার শাসনও করতে হবে, দু রকম যদি করা যায় তাহলেই কিন্তু ছেলে বেয়ারা হবে না, ঠিক লাইনে থাকবে। কারণ যখনই আপনি সোহাগ বেশি করবেন, সে ভাববে তো আমার মাথায় চেপে সে তো পায়খানা করে দেবে। কিন্তু তাকে যদি সোহাগও করা হয়, ভালো মানে শাসনও করা হয়, তাহলে কিন্তু সে জানে যে বাবা মানে আদরও করবে, কিন্তু আবার বান্দর তৈরি হয়ে যাবে বেশি আদর করলে। তো সেই জন্য তাকে সবসময় আর কি মানে শাসনেও রাখতে হবে দাদা ভাই, এবং শাসনে রাখলে সে কিন্তু লাইনে থাকবে এবং কোনো বদমাশি করবে না। আমাদের বাবা মারা ওই ভালোবাসতো, যখন যেটা চাইতাম দিত, কিন্তু মানে যখন মারতো তখন মার খেয়ে মনে হতো যে আর বাবা এইসব ঝামেলা আর করবো না, হ্যাঁ ঠিক লাইনে থাকবো। তো সেই বদমাশি গুলো তো আমরা করে এসছি, এখনকার ছেলেমেয়েরা আর বদমাশি করে না দাদা ভাই, কারণ তারা তো এখন মোবাইলে আসক্ত হয়ে গেছে। তো সেই জায়গাটা কিন্তু আমরা আস্তে আস্তে মানে বাচ্চাদেরকে দেখছি যে তারা মোবাইল নিয়েই বসে আছে। এইটুকু বললাম দাদা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
0: আপনিও সুস্থ থাকুন, ভালো ভালো থাকুন, এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আবার একটু ফেসবুকের পেজে চোখ রাখি। সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখেছেন, আজকের বিষয় ভাবনার উপরে আমার মতামত পেশ করছি। কোমলে কঠোরে শাসনের পক্ষে আমি, আচ্ছা আচ্ছা, কোমলে কঠোরে শাসনের পক্ষে আমি। আসলে মানসিক অবস্থা দেখে সন্তানের শাসনের মানদণ্ড নির্ধারণ করা বুদ্ধিমানের কাজ। কোনো অবস্থায় নিজের অপূর্ণ ইচ্ছে যেন বলপূর্বক সন্তানের উপরে চাপানো না হয়। সর্বেশ্বর পাল মাহেশ হুগলি থেকে লিখেছেন আমাদের ফেসবুক পেজে তার মতামত। এরপর আমরা চলে যাই পরের মেসেজে। লিখেছেন সঙ্গীতা মজুমদার। কি লিখেছেন, কোথা থেকে লিখেছেন সঙ্গীতা, কোথা থেকে লিখেছেন সেটা এখনও চোখে পড়ছে না। যাই হোক, কী লিখেছেন দেখি, আজকের বিষয় সন্তান লালন পালনে কঠোর শাসন নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ, কোনটি বেশি কার্যকর? এতে আমি মনে করি আজকের দুনিয়ায় কঠোর শাসনের থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ বেশি দরকারি, যাতে সন্তান স্বচ্ছন্দে মনের কথা বলতে পারে, বাবা মার থেকে দূরে চলে না যায়, কোনো বিপদ আসলে সে ভয় না পেয়ে লুকিয়ে না রেখে নিশ্চিতভাবে তার সমাধান করতে পারে। বাবা মায়ের ভয়ে, বাবা মার সাথে ভয় ভীতির সম্পর্ক থেকে ভালোবাসা শ্রদ্ধা বন্ধুত্বের সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কোথা থেকে লিখেছেন সেটা কিন্তু আপনার মেসেজে পরিষ্কার হলো না, একটু লোকেশনটাও পরের বার অবশ্যই দেবেন। পরের মেসেজ তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে লিখেছেন যে সন্তান লালন পালনে কঠোর শাসন কখনোই নয়, চাই বন্ধুত্বপূর্ণ আচরণ। তাই কবিতায় বলি, শিশু মনে পুরলে বিষ দ্বিধাদ্বন্দ্ব অহর্নিশ, তারপর ঘাড় গুজে মুঠোফোন থামাতে বিকল্প জ্বালাতন, বিষিয়ে ওঠে কোমল চিত্তি ধ্বংস হয় সুকুমার বৃত্তি, এক রোখা হয় বাড়ে জেদ, একটু সঙ্গ যদি দিতে পারি মনটা ভরে তাড়াতাড়ি, একাকিত্ব অসহায়তা কাটাতে গল্প বল রূপ কথা, কত শিশু এখনো হারাবে সাধের শৈশব কবে টনক নড়বে। নমস্কার, শ্রবণ সঙ্গীদের তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে আমাদের এই বার্তাটি পাঠিয়েছেন। আবার একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখবো, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন তো অনেকেই, পরপর আমরা একটু দেখে নেব। যেমন এই মুহূর্তে রয়েছেন কার হোয়াটসঅ্যাপ, বিশ্বজিৎ কর বোরাল মেন রোড গড়িয়া থেকে লিখেছেন, ছন্দে অবশ্যই ছান্দিক একটা বিষয় ছান্দিকভাবেই উঠে আসছে, সত্যি কথা বলতে কি উভয়ই দরকার, শাসন প্রয়োজন মতো বন্ধুত্ব চাই বারবার, শুধুমাত্র কঠোর শাসনে হিতে বিপরীত হয়, বাবা মার প্রতি জন্মায় অকারণ ভয়, শাসন যেখানে প্রয়োজন দর্থহীন ভাষায়, অন্ধ স্নেহে আপ্লুত নয় প্রযুক্ত হোক তথায়, জীবনের কঠিন সন্ধিক্ষণে সন্তান যখন অসহায়, বাবা মার কোমল সান্নিধ্য খুঁজে আনে উপায়, বাবা মা যেন শাসক তেমনও তো আপনজন, পারস্পরিক সমঝোতায় থাকে মনুষ্যত্বের শিহরণ। বিশ্বজিৎ করাল বোরাল মেন রোড গড়িয়া থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে তার বার্তা। এরপর সীমা দাসের মেসেজ পড়ব, হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ব অবশ্যই। দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন যে শুভ সন্ধ্যা সীমাদি, সন্তান লালন পালনে অতিরিক্ত কঠোর শাসন বা একেবারেই অন্ধ বন্ধুত্বপূর্ণ আচরণ কোনোটাই এককভাবে পুরোপুরি কার্যকর নয়। আধুনিক শিশু মনোবিজ্ঞানের মতে এই দুয়ের মধ্যে একটি ভারসাম্য বা সুষম সমন্বয়ের সবচেয়ে বেশি কার্যকরী। সন্তানের মা বাবার উপদেশ শোনার চেয়ে তাদের আচরণ দেখেই বেশি শেখে, সন্তানরা মা বাবার উপদেশ শোনার থেকে তাদের আচরণ দেখেই বেশি শেখে, তাই নিজেরা আদর্শ আচরণ করে সন্তানের সামনে উদাহরণ তৈরি করা উচিত। সন্তান লালন পালনের মূল চাবিকাঠি হলো বন্ধুত্বপূর্ণ শাসন, বা খুব সুন্দর কথা বন্ধুত্বপূর্ণ শাসন। মা বাবাকে সন্তানের এমন একজন বন্ধু হতে হবে যাতে সে ভয় পাবে না, কিন্তু সর্বোচ্চ সম্মানটা করবে। শাসনের উদ্দেশ্য হওয়া উচিত সন্তানকে সংশোধন করা, শাস্তি দেওয়া নয়। ভালোবাসা ও শৃঙ্খলার সঠিক মিশ্রণই একটি সন্তানকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সৎ মানুষ হিসেবে করে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। খুব ভালো থাকবেন আপনি, আপনিও খুব ভালো থাকুন সীমাদি, এভাবেই আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই মেসেজের মাধ্যমে, আপনার বার্তা আপনার মতামতের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, এই আশা তো থাকবেই। আমরা পরের হোয়াটসঅ্যাপে চলে যাই, লিখেছেন রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে। কি লিখেছেন, সন্তান লালন পালনে অতিরিক্ত কঠোর শাসন শিশুকে ভীরু এবং জেদি করে তোলে, আবার বাঁধনহারা স্বাধীনতা তাদের বিপদগামী করতে পারে, তাই শাসনের চেয়ে বন্ধুত্বপূর্ণ ইতিবাচক আচরণ সন্তানের জন্য বেশি কার্যকর। বাবা মা বন্ধু হলে সন্তানরা নিজেদের সমস্যার কথা নির্ভয় শেয়ার করে, সন্তানকে সঠিক পথে পরিচালিত করার জন্য স্নেহ ও ভালোবাসা দিয়ে একজন চমৎকার ভারসাম্য বজায় রাখুন। সন্তান ছোট হলেও তাদের কথা মন দিয়ে শুনুন, ভালো কাজ করলে প্রশংসা করুন, ভুল করলে বকাঝকা না করে বুঝিয়ে বলুন, সমস্ত সন্তানদের জন্য মঙ্গল কামনা করি। ভালো থাকবেন দাদা ভাই, আপনিও ভালো থাকবেন দিদি। রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে তার এই বার্তা। আমরা আরেকবার দেখে নিই আমাদের টেলিফোনে কে রয়েছেন, 2248-8085-এ, কারণ এই মুহূর্তে ঘড়ির কাটা বলছে 8:30, আরও 15 মিনিট কিন্তু আছি আপনাদের সঙ্গে, সুতরাং এটুকু সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদের পাঠানো যা মেসেজ রয়েছে সেগুলো শেষ করার, আর সময় সংক্ষিপ্ত তাই আমরা দেখে নিই আপাতত সরাসরি কে রয়েছেন টেলিফোনে। নমস্কার, হ্যালো, হ্যালো, সরাসরি কোনো বন্ধুর সঙ্গে কথা বলার চেষ্টা করছি কিন্তু কথা আসছে না, উনি ফোন তুলে অন্য কারোর সঙ্গে হয়তো যোগাযোগ করছেন। আমরা আরও একবার দেখে নিই কেউ রয়েছেন কিনা। নমস্কার, হ্যালো,
2: হ্যাঁ নমস্কার,
0: সরাসরি কে বলছেন?
2: নমস্কার,
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
2: আমি মহেশতলা থেকে দেবাশিস ঘোষ কথা বলছি।
0: বলুন তো
2: পলপলাল দা, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
2: আজকের বিষয়টা

সম্পূর্ণ আপেক্ষিক, কারণ দুটো জিনিসেরই প্রয়োজন আছে, শাসন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই দুটোরই প্রয়োজন আছে। কিন্তু দুটোর পারিপার্শ্বিক অবস্থার কথা ভাবতে হবে। খুব শাসন যদি কাউকে করা হয় সে কিন্তু লাগাম ছাড়া হয়ে যাবে, তার আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আবার যদি একেবারে শাসনহীন কোনো ছেলে বা মেয়েকে মানুষ করা হয় তাহলে কিন্তু তার জীবনটা আবার ভেসে যেতে পারে। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা দেখেছি যে ছোট ছোট ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরল, তার মা বাবার কোনো কথাই সে, বিশেষ করে বাবা তো বাড়িতে থাকেন না, মা থাকেন, মায়ের কোনো কথাতেই সে গ্রাহ্য করে না। সেই ফোনে তার সঙ্গে ছোট ছোট যে ছেলে মেয়েরা, তারই সমবয়স্ক যারা, সেরকম বন্ধুত্ব তাদের হয়েছে, সেই ফোনটা খুলে নিল, ফোনটা মায়ের কাছ থেকে কেড়ে নিচ্ছে, এমনও দেখা গেছে, না দিলে সে মানে মানে উল্টোপাল্টা ঝগড়া মানে কথাবার্তা, মাকে মানে মাকেই যেন সে শাসন করে ফেলবে। এই জিনিসটা তৈরি হয়েছে কাদের জন্য? আমাদের যারা অভিভাবক তাদের সেই মানে এটা নেই, চেতনা বলতে এখনো তৈরি হচ্ছে না যে আমি কি ধরনের, আমি কি ধরনের বিহেভ করব, আমি কিভাবে মিশবো, আমার যে একটা আমার আচরণটা তাকে তো শেখাবে। হ্যাঁ, এই জিনিসটা যে আচরণটা যদি ঠিকঠাক হয়, সে দেখা যাচ্ছে পড়াতে বসে তার একটা বন্ধু বা বান্ধবীর সাথে মা গল্প করছে, সেইটা দেখে সে শিখলো যে তুমি যখন গল্প করছো তাহলে আমি যখন পড়তে বসে একটু অবসর সময় নিচ্ছি, নিয়ে আমার একটা কোনো বন্ধু বা বান্ধবীকে ফোন করতে যাচ্ছি, তোমার ফোনটা কেড়ে নিয়ে তুমি কেন বাধা দিচ্ছ।

0: নাকি শাসন, কোনটা বেশি কার্যকর? বিষয়টা খুবই ভালো, খুবই প্রাসঙ্গিক। এখন যা যুগ পড়েছে তাতে নিজের সন্তানের সাথে যদি বন্ধুত্বপূর্ণ আচরণ না করা হয় তাহলে এসে সন্তান ঠিক মানুষ, ও তাহলে এসে সন্তান, যাই হোক, তা সন্তান ঠিক মানুষের মতো মানুষ হবে না। আমি কঠোর শাসন করব, পরবর্তীকালে একটু আলগা দিলেই তাহলে সে সন্তান একেবারে বিগড়ে যাবে, আমার চোখে দেখা, স্বচক্ষে দেখা। যদি সন্তানকে কঠোর শাসন করা হয় তাহলে সেই সন্তানের কিছু বলার থাকলেও তার পিতামাতাকে বলতে পারে না, বলতে গেলে নিজেকে একটু সংকোচ বোধ হয়, ভয় পায় বলতে পারা যায়, ভয় পায় বলতে পারা যায়। একটি সন্তানের সাথে বাবা মা যদি বন্ধুত্বপূর্ণ আচরণ করে সেই সন্তান কিন্তু বোধ করে না তার নিজের সমস্যা, নিজের পিতামাতার সঙ্গে ভাগ করে নিতে পারেন তার সমস্যা। কল্পলালদা ভালো থাকবেন। নিশাকর দর আমতা জগদ্দাত্রীতলা হাওড়া থেকে পাঠিয়েছেন মেসেজ। আর দত্তপুকুর থেকে শুভ দত্ত লিখছেন, আজকের বিষয়ে সন্তান লালন পালনে কঠোর শাসন নাকি বন্ধুত্বপূর্ণ আচরণ কোনটি বেশি কার্যকর? হ্যাঁ, এই নিয়ে মনে হয় বর্তমান সময়ে বন্ধুত্বপূর্ণ আচরণটাই ভীষণ কার্যকর। অতিরিক্ত কঠোর শাসন শাসনে রাখলে ছেলেমেয়েরা বাবা মায়ের থেকে মানসিক দিক দিয়ে অনেকটা দূরে সরে যায়। তারা ভয় পেয়ে নিজেদের মনের কথা, কোনো সমস্যা বা ভুল করলে সেটা লুকিয়ে রাখতে শেখে, যা ভবিষ্যতে আরও বড় বিপদের কারণ হতে পারে। অন্যদিকে বাবা মা যদি সন্তানের সাথে বন্ধুর মতো মেশেন তবে তারা বাইরের দুনিয়ার যে কোনো সমস্যা বা কষ্টের কথা নির্দ্বিধায় পরিবারের সাথে ভাগ করে দিতে পারে। তবে হ্যাঁ, বন্ধুত্বের পাশাপাশি কোনটা ঠিক আর কোনটা ভুল সেই সীমারেখাটুকু ছোটবেলা থেকেই বুঝিয়ে দেওয়াটা জরুরি। তাই আমার মতে ভালোবাসার মোড়কে শাসন করা উচিত, ভয়ের চাদরে নয়। খুব সুন্দর একটি বিষয় নিয়ে আজ আপনি আলোচনা করছেন, অনেক ধন্যবাদ। শুভ দত্ত দত্তপুকুর থেকে আমাদের ফেসবুক পেজে তার এই মেসেজ পাঠিয়েছেন। তারপর আবার হোয়াটসঅ্যাপে একটু চোখ রাখলে দেখা যাবে কার মেসেজ আছে। কিশোর, তবে আজ বালি হাওড়া থেকে নয়, দশঘরা, হুগলি জেলার দশঘরা থেকে মেসেজ করছে। লিখেছে যে বাচ্চাদের সঙ্গে বন্ধুত্বের মতো মেলামেশাই ভালো, শাসনের জায়গায় শাসন করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ বুঝিয়ে দিতে হবে একটা বয়সের পর। অনেকে বাচ্চাদের সঙ্গে মিলিটারি শাসন চালায়, এটা একদম ঠিক নয়। এখনকার বাচ্চাদের পড়াশোনার চাপ খুব, একটু সকলের সঙ্গে মেলামেশা করাতে হবে, একটু অভাব বুঝিয়ে দিতে হবে, যা চাইছে সঙ্গে সঙ্গে না দেওয়াই ভালো। আসলে সকলের একটি করে সন্তান সব আবদার মেটাতে চায়। আমার একটি মেয়ে সব সময় বলে এটা কিনবো ওটা কিনবো, দুটো আছে তাও কিনতে চায়, না দিলে মন খারাপ করে বসে থাকে, তখনই দিয়ে দিই। শত হলেও আমরা অভিভাবক, মেয়েদের বিয়ের পর অন্য বাড়ি চলে যেতে হবে, তখনই কতটা আবদার পাবে সেটা বুঝেই বাবা মায়েরা সব কিছুর আবদার মেটে নেয়। তবে এখনকার বাচ্চারা খুব ফাস্ট, আমাদের থেকে অনেক বেশি বোঝে। কিশোর পাঠিয়েছেন তার এই মেসেজ। এরপর পাঠিয়েছেন কে, যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঠি পূর্ব মেদিনীপুর থেকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে সন্তান লালন পালনে শাসন এবং বন্ধুত্ব দুটোরই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাসন হবে প্রদীপের মতো যা পথ দেখায়, যা পথ দেখায় অথচ পোড়ায় না। বন্ধুর মতো সন্তানের কথা শোনা, তার আবেগ বোঝা এবং বয়সের উপযোগী নিয়ম মেনে চলতে সাহায্য করা। সন্তান কোনো ভুল করলে বকাঝকা না করে তাকে ভুলের কারণ বোঝানো এবং পরবর্তী সময় কিভাবে ভালো করা যায় তা নিয়ে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে আলোচনা করা। তবে বন্ধুত্ব মানে সীমাহীন স্বাধীনতা নয়, অতিরিক্ত শাসন আবার অতিরিক্ত শাসনও নয়। সঠিক নিয়মের পাশাপাশি স্নেহ, ভালোবাসা, সুষম খাবার, সঠিক সময় খেতে দেওয়া আর বিকেলে কিছুটা সময় খোলা আকাশের নিচে বন্ধুদের সঙ্গে খেলতে দেওয়া, খুবই ভালো। এবং সুস্থ থাকবেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঠি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজ। 100.1 MHz IRFM কোল্ডে শুনছেন আপনার কথা, সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু কল্পলাল, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন টেলিফোনে বন্ধু রয়েছেন 2248-8085 এ। নমস্কার, হ্যালো। হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো কল্পলাল দা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: কেমন আছেন আপনি?
0: আমি ভালো আছি। লক্ষ্মীদিত বেলঘরিয়া থেকে, একটু নামটা বলে দিতে হবে কারণ সব সময় আমরাও হয়তো ওই বিভিন্ন ভাবে হয়তো মনে করতে পারছি না। ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: আমি জানি দাদা আমার নামটা ঠিক বলবে।
0: হ্যাঁ বলুন
1: দাদাভাই, ভালো আছেন তো?
0: ভালো আছি দিদি, আপনারা ভালো থাকলে আরো আমাদের ভালো লাগবে।
1: শুভ সন্ধ্যা দাদা, নমস্কার।
0: শুভ সন্ধ্যা। হ্যাঁ হ্যাঁ বলুন।
1: হ্যাঁ বলছি কি দাদা, বাচ্চাদের আদরও করতে হবে, শাসনও করতে হবে। আদরের জায়গায় আদর, শাসন, অতিরিক্ত শাসন ভালো না দাদা। অতিরিক্ত শাসন করতে গেলে বিপরীত হয়ে যাবে। আর সন্তানের সাথে মিশতে হবে বন্ধু।

0: মতো মিশতে হবে। এইটুকুই বললাম দাদা, অনেকে তো ফোন করবে, সবাই একটু ফোনে ঢোকার,
1: প্রচুর মেসেজও চলে আসছে,
0: যেমন ইচ্ছা করছে এরকমই।
1: ঠিক আছে দিদি, আপনি ভালো থাকুন,
0: নমস্কার দেবেন, ভালো থাকবেন, এইটুকুই বলে রাখলাম।
1: বেশ বেশ, আপনিও ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন। আসলে ফোনও আছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক পেজ, আবার অনেকে টেক্সট মেসেজ করেছেন, সবটা কতটা পড়ে উঠতে পারবো জানি না, প্রাপ্তি স্বীকার তো অবশ্যই করব, কিন্তু আর কথা না বাড়িয়ে বরং আমরা চলে যাই পরের মেসেজে। বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য লিখেছে, প্রিয় আপনার কথা, বলা হয় স্পর্শে, আচ্ছা, তাই শিশুর অল্প বয়সে কঠোর শাসন দরকার, কিন্তু তার মানসিক বৌদ্ধিক বিকাশের জন্য এটাও এত, মানে কি এত বছর বয়সের আসলে যেটা হয় আর কি। অনিমেষবাবু আমাদের নিয়মিত বা ফোন করতেন, হোয়াটসঅ্যাপ করছেন, কিন্তু ওই ইংরেজি লেখা বাংলা টাইপ, মানে বাংলার লেখাকে ইংরেজি টাইপ করছেন বলে তো আমি নিজেই গুলিয়ে ফেলছি পড়তে গিয়ে। মানে ওই আর কি, যে যে বয়সে যেটা দরকার আর কি, কঠোর শাসন অল্প বয়সে তো অবশ্যই দরকার, কিন্তু একটা সময়ের পর যখন মানসিক বা বৌদ্ধিক বিকাশ হয় তখন ভালোবাসা, বন্ধুত্বপূর্ণ আচরণ করাটাই ঠিক বলে মনে করেন উনি। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে পাঠিয়েছেন মেসেজ। এরপর প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখেছেন যে শাসন করার বদলে বন্ধুত্বপূর্ণ আচরণই ভালো, ভয় ঘুচিয়ে কঠিন পাঠে জলে জ্ঞানের আলো, প্রযুক্তির যুগে হাতে মোবাইল আরও নানান কিছুতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও সচেতনতা সাফল্যের চূড়াতে, সন্তান লালন পালন হোক ভয়মুক্ত বন্ধুত্বের, লালন পালন হোক ভয়মুক্ত বন্ধুত্বে ভরা, সুশিক্ষায় পালিত হলে মানব জমিন হবে উর্বরা। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজ। এরপর শঙ্খ অধিকারী লিখেছেন বাঁকুড়া থেকে, সন্তান লালন পালনে কঠোর শাসন বিরাট কিছু কাজে আসে বলে আমার মনে হয় না, বরং তার চেয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে বেশি কাজ করা যায় বা কাজ করা হয়। তবে সন্তানের বয়স যখন 4-5 বছরের কম থাকে তখন কোনো শাসনের মধ্যে দিয়েই না, মধ্যে দিয়ে না নিয়ে যাওয়াটাই উচিত, পরবর্তীতে খুব বেশি প্রয়োজন হলে বকাঝকা রাগ দেখানো এসব করতেই হয়। একেবারে বন্ধু হয়ে গেলে যে পরিস্থিতি তৈরি হবে সেটাও কাঙ্ক্ষিত নয়, তবে মনে রাখা উচিত শাসন মানে কখনোই আঘাত করা, মারা বা পিটানো নয়, তাতে করে ফল উল্টো হয়ে যেতে পারে। শঙ্খ অধিকারী বাঁকুড়া থেকে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই মেসেজ। এরপর কে পাঠিয়েছেন দেখে নিই, এরপরে পাঠিয়েছেন হচ্ছে সংঘমিত্রা ঘোষ। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন, অতি কঠোরও নয় আবার অতি নরমও নয়, আমি মধ্যপন্থায় বিশ্বাসী, বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকবে এরই মাঝে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখেছেন। এরপর সুভাষ চক্রবর্তী লিখেছেন কোথা থেকে, উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, সন্তানরা আমাদের স্নেহ এবং আদরের ধন, তবে দুষ্ট সন্তানদের লালন পালন করতে গেলে হিমশিম খেতে হয়, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যায় আবার ডান দিকে যেতে বললে বাঁ দিকে, এমন সন্তানদের বাগে আনতে কেউ কঠোর শাসনের পথ বেছে নেয়, আবার অনেকে ওদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করে। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি, শিশু সন্তানদের সাথে রূঢ় আচরণ না করে বন্ধুর মতো মিষ্টি আচরণ করলে ওরা কথা শোনে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। এরপর পশ্চিম বর্ধমান থেকে সুচেতা কি লিখেছেন যে, ছোটদের ছোট থেকে বড় হওয়ার মাঝে অনেক ধাপ থাকে, সেই প্রত্যেকটা ধাপে অভিভাবকদের সন্তানের কাছে সবচেয়ে বিশ্বাসের এবং ভরসার মানুষ হতে হয়, তাই যেখানে বন্ধুর মতো করে বোঝানোর সেখানে বন্ধুর মতো হতে হবে, আবার ভুল করলে শাসনটাও করতে হবে, সর্বোপরি পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে হবে, ছোটরা নরম মাটি, তাকে যেমন আকার দেওয়া হবে ভবিষ্যতে তেমনই হবে, সবটাই অভিভাবকদের হাতে। পশ্চিম বর্ধমান থেকে সুচেতা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এই বিষয়টা। এরপর সময় যেহেতু কম আমরা বরং একটু প্রাপ্তি স্বীকারের দিকে যাই, দীর্ঘ লেখা ফলে সময়ে পড়ে উঠতে পারবো না, 8:45 পর্যন্ত আজ আপনার কথার টাইম, আজ নয় প্রত্যেক দিনই। প্রদীপ বসাক হাট সিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে হোয়াটসঅ্যাপ করেছেন, এছাড়াও হোয়াটসঅ্যাপ করেছেন বিজয় কৃষ্ণ দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে ছোট্ট করে লিখেছেন, পড়ে ফেলি। শুভ সন্ধ্যা কল্পলাল, আজকে আমি তোমাদের অনুষ্ঠানে কিছু বলতে পারলাম না। আচ্ছা, যাই হোক, প্রাপ্তি স্বীকার করার কথাটা উনি বারবার করে বলছেন। তারপর আমরা একটুখানি যদি মেসেজের দিকে যাই, সেখানেও কিন্তু অনেকে আমাদের পাঠিয়েছেন, যেমন পাঠিয়েছেন কে, পাঠিয়েছেন হচ্ছে বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি, পাঠিয়েছেন হাওড়া থেকে, নামটা বোঝা যাচ্ছে না, প্রচুর মেসেজ তো রয়েছে কিন্তু সময় যেহেতু সংক্ষিপ্ত তাই সবার মেসেজ পড়ে ওঠা সম্ভব হলো না। আপনারা যারা ফোন করছেন ফোনেও নেওয়া সম্ভব হলো না। ঘড়ির কাঁটা এই মুহূর্তে বলছে 8:44 হয়ে 35 সেকেন্ড। আপাতত সাময়িক একটু বিদায় নিতেই হবে আপনার কথা থেকে, আবারও তো ফিরে আসবো আপনাদের সঙ্গে ঠিক 9:30 আজ রবিবারের বৈঠক নিয়ে সঙ্গে কল্পলাল। সে পর্বে কিন্তু আপনাদের সঙ্গে সরাসরি কথা হতেই পারে, সুতরাং যদি ঘুমিয়ে না পড়েন সঙ্গে থাকবেন। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু কল্পলাল মজুমদার।
2: নমস্কার, আকাশবাণী সে সমাচার সন্ধ্যা কে সাথ মে সর ফিরোজি। सरकार ने कल से शुरू हो रहे संसद के मॉनसून सत्र से पहले सर्वदलीय बैठक आयोजित की। सभी राजनीतिक दलों से संसद की कार्यवाही का सुचारू संचालन सुनिश्चित करने का आग्रह किया। सरकार पर्यटन और आध्यात्मिक यात्राओं को प्रोत्साहित करने के लिए ओडिशा के तटीय इलाके में 160 किलोमीटर से अधिक लंबे रामेश्वर पारादीप राजमार्ग का विकास करेगी। जम्मू कश्मीर के राजौरी और पुंछ जिलों में मूसलाधार वर्षा के कारण भूस्खलन में 11 लोगों की मौत। नागालैंड में तेज बारिश से अचानक आई बाढ़ में 9 लोग मारे गए। अमेरिका ने जॉर्डन में अमेरिकी सैनिकों की मौत के जवाब में ईरान के अर्धसैनिक बल इस्लामिक रिवॉल्यूशनरी गार्ड कोर को निशाना बनाकर हवाई हमले किए। और खेलों में अर्जेंटीना और स्पेन के बीच आज रात होने वाले फीफा विश्व कप के फाइनल को लेकर विश्व भर में फुटबॉल का जुनून। लॉर्ड्स में मेजबान इंग्लैंड ने तीसरे और अंतिम एक दिवसीय क्रिकेट मैच में भारत को जीत के लिए 388 रन का लक्ष्य दिया। अब समाचार विस्तार से। संसद का मॉनसून सत्र कल से शुरू होगा और 13 अगस्त तक चलेगा। इस दौरान कई महत्वपूर्ण विधेयक चर्चा और पारित किए जाने के लिए सूचीबद्ध हैं। सत्र से पहले सरकार ने आज संसदीय सौध भवन में सर्वदलीय बैठक बुलाई। रक्षा मंत्री राजनाथ सिंह ने बैठक की अध्यक्षता की। राज्यसभा के नेता जगत प्रकाश नड्डा, संसदीय कार्य मंत्री किरेन रिजिजू, संसदीय कार्य राज्य मंत्री अर्जुन राम मेघवाल और डॉ एल मुरुगन बैठक में उपस्थित थे। अपना दल पार्टी के नेता अनुप्रिया पटेल, जनता दल यूनाइटेड के नेता संजय झा, तेलुगु देशम पार्टी के नेता लावू श्री कृष्ण देवरायालू, कांग्रेस नेता जयराम रमेश, समाजवादी पार्टी के नेता धर्मेंद्र यादव, झारखंड मुक्ति मोर्चा की राज्यसभा सांसद महुआ मांझी और 40 राजनीतिक दलों के 50 नेता भी बैठक में शामिल हुए। बैठक शुरू होने के तुरंत बाद विपक्षी दलों ने नेशनलिस्ट सिटीजन्स पार्टी ऑफ इंडिया NCPI की बैठक में उपस्थिति के विरोध में प्रतीकात्मक रूप से बैठक का बहिष्कार किया। हालांकि विरोध प्रकट करने के बाद विपक्षी सदस्य बैठक में शामिल हुए। मीडिया से बातचीत में श्री रिजिजू ने सभी राजनीतिक दलों से संसद की कार्यवाही सुचारू रूप से चलाने और महत्वपूर्ण मुद्दों पर सकारात्मक चर्चा करने का आग्रह किया।
3: कोई पार्टी या कोई मेंबर अपना जो भी बात रखना चाहता है पार्लियामेंट में पूरा रख सकते हैं। मैं विपक्ष के साथियों को कहना चाहता हूं कि पहले में भी पार्लियामेंट को चलाने में दिक्कत आई थी क्योंकि हंगामा बहुत ज्यादा हुआ था। लोग चाहते हैं कि पार्लियामेंट सुचारू रूप से चले, इसलिए मैं फिर से सब पार्टी के नेताओं को मैं अनुरोध करता हूं कि पार्लियामेंट अच्छी तरह से चले, इसमें सब लोग योगदान करें और हम भी विपक्ष के बात सुनेंगे और विपक्ष भी हमारे
2: सुने। संवाददाताओं से बातचीत में तृणमूल कांग्रेस की सांसद महुआ मोइत्रा ने कहा कि कांग्रेस, समाजवादी पार्टी, DMK, JMM, तृणमूल कांग्रेस और आम आदमी पार्टी सहित सभी विपक्षी दलों ने बैठक का बहिष्कार किया।
4: आज पूरे विपक्ष सभी पार्टियों ने विरोध के तौर पे सर्वदलीय बैठक से वॉकआउट किया, क्योंकि एनसीपीआई मान्यता प्राप्त पार्टी नहीं है। इन कथित 20 बागी सांसदों के विलय को सभापति की मंजूरी नहीं मिली तो किस आधार पे संसदीय कार्य

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।
2: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড।

0: কল্পলাল মজুমদার। জলসাঘরে এখনকার অনুষ্ঠান রবিবারের বৈঠক, আর রবিবারের বৈঠক নিয়ে আপনাদের সঙ্গে স্টুডিওতে থাকব আমি, আপনাদের বন্ধু কল্পলাল মজুমদার।
1: রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক। রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।
0: অবশ্যই রবিবারের বৈঠক মানে বৈঠক যেহেতু, সুতরাং আপনাদের সঙ্গে কথার আদান প্রদান, মত তার আদান প্রদান তো চলবেই এবং চলবে সেই একই মাধ্যমে। কিন্তু তার আগে যেটা আপনাদের একটু বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে, ছোটবেলায় এই ধরুন বিভিন্ন রকম যে ক্লাইমেটসগুলো রয়েছে, অর্থাৎ ক্যালেন্ডারের পাতায় আমরা যখন চোখ রাখতাম তখন যে দুটো মাস নিয়ে যে যে ঋতুগুলো চলতো আর কি, ধরুন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তারপর শরৎ ভাদ্র আশ্বিন, এইভাবে ছটা ঋতু, তার জন্য কোন কোন মাস নির্ধারিত সেটা নিশ্চয়ই করে বলার অপেক্ষা রাখত না, বা আমরা জানতাম যে গ্রীষ্ম মানেই প্রচণ্ড রোদ, বর্ষা মানেই নিয়মিত বৃষ্টি, আর শীত মানেই কুয়াশা ঠান্ডা। আচ্ছা, একটা প্রশ্ন তো থেকেই যায় যে এখন এই সময়টায়, যে সময়টা দিয়ে আমরা যাচ্ছি, এখন কি ঠিক তেমনটাই হয়? ধরুন বৈশাখ মাস ক্যালেন্ডারের পাতা বা জ্যৈষ্ঠ বা আষাঢ় পাতা যখন আমরা উল্টাচ্ছি বা দেখছি, আষাঢ় শুরু হলো সঙ্গে সঙ্গে কি বৃষ্টিটা পাচ্ছেন? কিংবা ধরুন পৌষ মাস পড়ে গেছে, সত্যি কি সেই শীতের কনকনানি বা সেই শীতের যে আমেজ ঠিক পৌষ মাসের শুরুতেই কি পাওয়া যায়? না, আসলে তেমনটা বোধ হয় যত দিন এগোচ্ছে সেটা বিভিন্ন কারণে হতে পারে, সেই সমস্ত কারণ নিয়ে তো কথা হবেই, গ্লোবালাইজেশন, বিশ্ব উষ্ণায়ন সমস্তটাই, এবং পরোক্ষভাবে আমরাও বিভিন্নভাবে দায়ী হয়ে পড়ি সেই ঋতুর যে পরিবর্তন, ক্লাইমেট যে চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে নানানভাবে আমরা উপলব্ধি করতে পাচ্ছি, মানে অনুভব করতে পাচ্ছি সেই চেঞ্জটা, সেই পরিবর্তনটা। কারণ সত্যি তো আমরা প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি যে বর্ষাকাল কিন্তু বৃষ্টি নেই, আবার একদিনে এত বৃষ্টি যে শহর জলের তলায়, গরমের দিনে তাপমাত্রা প্রত্যেক বছরই যেন একটু একটু করে রেকর্ড গড়ছে আর কি, শীতটাও যেন আগের মতো দীর্ঘস্থায়ী হতে পারছে না। সত্যি তো তাহলে প্রশ্নটা জেগে ওঠে না যে আমরা আমাদের প্রকৃতিটাকে বদলে দিচ্ছি? এই প্রশ্নের বরং উত্তরটা খুঁজি আজকের এই রবিবারের বৈঠকে, যে এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে তাতে আমার শহর বা আমার অঞ্চল, আমার দায়িত্ব, এই ক্লাইমেট চেঞ্জে আমার শহর আমার দায়িত্ব, সত্যি এই যে দায়িত্বটা কিভাবে আসে আমাদের ওপর, কেন হচ্ছে, কি হচ্ছে, আমাদের শহর বা গ্রাম যাই বলি না কেন তার সঙ্গে সম্পর্কটা কি, একজন সাধারণ মানুষ হিসেবে আমরা কী বা করতে পারি? কারণ পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব যে শুধুমাত্র বিজ্ঞানীরা নিয়েছেন এমনটা তো নয়, কিংবা সেই দেশের সরকারই বা নেবেন এমনটাও নয়, আমাদের প্রত্যেকের কিন্তু একটা গুরু দায়িত্বই বলবো এসেই যায় নিজের অজান্তে, যে কিভাবে আমরা রক্ষা করতে পারি সেই শহরকে বা সেই গ্রামকে প্রকৃতির এই রোজ থেকে, সেই উত্তরই আমরা খুঁজব। গান, গল্প অবশ্যই সবটা হবে আপনাদের সঙ্গে, কিন্তু আপাতত গানে যাই, গান শুনতে শুনতেই উত্তর খোঁজার দিকে বরং আমরা একটু চেষ্টা করি।

আমরা প্রায়শই শুনি দুটো শব্দ ভীষণভাবে আমাদের প্রাত্যহিক জীবনে চলে আসে, একটা হচ্ছে আবহাওয়া আর একটা জলবায়ু। অনেকেই এই দুটোকে কিন্তু একই জিনিস মনে করেন, কিন্তু দুটোর বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা, আবহাওয়া এবং জলবায়ু। কারণ আমরা জানি ছোটবেলায় বইয়ের পাতায় উল্টে যখন দেখেছি তখন পড়েছি আর কি, যে

আবহাওয়া হলো কোনো একটা নির্দিষ্ট দিনের অবস্থা, মানে আজ বৃষ্টি হচ্ছে, কাল রোদ উঠছে, পরশু ঝড় হলো, এগুলো হচ্ছে প্রত্যেক দিনের আবহাওয়া। আর অন্যদিকে জলবায়ুটিকে অন্যরকম একটু, মানে বহু বছরের একটা আবহাওয়ার ধরন বা গড় হিসেব আমরা যেটা ভূগোল বইয়ের পাতায় পড়েছি সেখানে সেই কথাটাই লেখা হয়েছে যে আবহাওয়ার একটা ধরন বহু বছর ধরে সেটা হিসেব করা হয়। অর্থাৎ কোনো একটা অঞ্চলে ধরুন দীর্ঘ সময় ধরে সাধারণত কী ধরনের জলবায়ু থাকে, কী ধরনের আবহাওয়া থাকে, সেটাই হচ্ছে সেই অঞ্চলের জলবায়ু। তার মানে একদিন বেশি গরম পড়লো মানেই জলবায়ুর পরিবর্তনটা হলো, এমনটা কিন্তু নয়। কিন্তু যদি বছরের পর বছর গড় তাপমাত্রা বাড়তেই থাকে বাড়তেই থাকে, বৃষ্টির ধরন বদলে যায়, ঋতু চক্র যেটা প্রত্যেক ছটা ঋতুর যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এরকম, এই বিষয়টা যদি ভীষণ অনিয়মিত হয়ে পড়ে, তখন কিন্তু জলবায়ুর একটা পরিবর্তনের লক্ষণ আমরা খেয়াল করতেই পারি। তাহলে আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার সেই অঞ্চলে বসে যে গরম আগের তুলনায় অনেকটা তীব্র, বর্ষার সময় বৃষ্টি কতটা হচ্ছে বোঝা যাচ্ছে না, কিংবা একটা না এমন একটা বৃষ্টি হচ্ছে যে অল্প সময়ের মধ্যেই একটা বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়ছে, শহরে জল নামতে আগের চেয়ে বেশি সময় লাগছে? তাহলে এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি সত্যি হ্যাঁ হয়, তাহলে নিজেই কিন্তু জলবায়ুর পরিবর্তনের জন্য কিছু কিছু লক্ষণ প্রত্যক্ষ করেছেন সেটা বলাই বাহুল্য। আরও একবার বলি যে ধরুন বৃষ্টির সময় ঠিক কতটা বৃষ্টি হচ্ছে তার হিসেব রাখার থেকেও যেটা দেখা যাচ্ছে, একটানা বৃষ্টি হয়ে আপনার এলাকা জলমগ্ন, কিংবা সেই জলমগ্ন শহর বা এলাকা থেকে জল নামতে কিন্তু বেশ সময় লাগছে, গরমটা আগের থেকে অনেক বেশি তীব্র। হ্যাঁ, এই উত্তরগুলো যদি সত্যি হ্যাঁ হয়, তাহলে এই যে চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু আপনি বিভিন্নভাবে প্রত্যক্ষ করছেন। বিজ্ঞানীরা বলছেন বিভিন্ন সময়ে যে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, এবং এই বাড়তি উষ্ণতার প্রভাব শুধু মেরু অঞ্চলের বরফ গলায় সীমাবদ্ধ এমনটা কিন্তু নয়, এর প্রভাব পড়ছে কৃষি, আমাদের প্রাত্যহিক যে স্বাস্থ্য, পানীয় জল, এমনকি আমাদের জীবনযাত্রার মধ্যেই। অর্থাৎ জলবায়ুর পরিবর্তন কোনো দূরের দেশের সমস্যা নয়, এটি আমার শহর, আমাদের পাড়া এবং আমাদের পরিবারেরও বাস্তবতা। একটু খেয়াল করে দেখুন তো, বা দেখেছেন নিশ্চয়ই, যে আপনার ছোটবেলার বর্ষা এবং আজকের বর্ষার মধ্যে কোনো পার্থক্য কি চোখে পড়ে? আপনার এলাকার কোনো পুকুর কি ভরাট হয়ে গেছে, কিংবা বড় গাছ কি আর নেই? গরম কি সত্যি আগের থেকে অনেক বেশি লাগে? এইসব প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকের কাছেই আছে, কারণ আমরা জানি যে এই ধরনের পরিবর্তনটা, অর্থাৎ এই যে প্রকৃতির উপরে আমাদের যে প্রাত্যহিক কার্যকলাপ, সেটা আমরা দেখছি, এবং দেখছি বলেও আমাদের কিন্তু আবহাওয়ার এই পরিবর্তন বিভিন্নভাবে চোখে পড়ছে। আমরা আগে মানে আমরা যেটা ভাবতাম আর কি, যে জলবায়ুর পরিবর্তনটা হচ্ছে, ক্লাইমেটটা চেঞ্জ হচ্ছে কেন, কি ব্যাপার, তার জন্য আমাদের দায়িত্ব কতটা, আমরা কিভাবে এই জলবায়ুর পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জের পেছনে কিভাবে ভূমিকা, মানে চেঞ্জ মানে যাতে আবার স্বাভাবিকভাবে সুস্থ একটা পরিবেশ আসতে পারে, তার জন্য আমাদের কি ভূমিকা থাকতে পারে, আমরা কিভাবে সেই দায়িত্ব পালন করতে পারি, সবটাই উঠে আসুক আজকের আলোচনায়। রবিবারের বৈঠক জানি একটু ভারী আলোচনা, কিন্তু সবসময় হালকা বিষয় নয়, একটু এই বিষয়টা তো আমাদের ভাবায় না, বিভিন্ন সময়ে আমরা দেখছি, মানে ইদানিং তো এমনটাও লক্ষ্য করা যাচ্ছে যে বর্ষা, প্রবল বর্ষা, যতটা বৃষ্টি হচ্ছে তার চেয়ে বজ্রপাত বেশি হচ্ছে, মানে মেঘ গর্জনের কারণে ওই বৃষ্টির একটা আতঙ্কও কিন্তু তৈরি হচ্ছে, একটা ফোবিয়া তৈরি হয়ে যাচ্ছে আমাদের, যে মানুষগুলো বৃষ্টিতে ভিজতে ভালোবাসে। আমরা ছোটবেলায় স্কুল থেকে যখন ফিরতাম বহু সময়, এবং আপনারাও করেছেন নিশ্চয়ই, ছাতা থাকলেও ছাতা খুলতাম না, ভিজে ভিজে বাড়ি ফিরতাম, ভীষণ একটা অন্যরকম আনন্দ ছিল সেই সময়ের পরিবেশটার। কিন্তু এখন বৃষ্টি হলে বৃষ্টিতে ভেজার থেকে ওই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই বৃষ্টিটা কিন্তু আমাদের আতঙ্ক
তৈরি করছি। তো আমাদের কীভাবে এই দায়িত্বগুলো চলে আসছে বা আমাদের ভূমিকা কতখানি এই জলবায়ুর পরিবর্তনে, সবটাই আলোচনায় উঠে আসুক। গান শুনব, গান শুনতে শুনতে অবশ্যই গানের ওপারে আপনাদের সঙ্গেও কথা বলব। কল্পলাল আছি আপনাদের সঙ্গে রবিবারের বৈঠক নিয়ে, আর সঙ্গে রয়েছে তো অবশ্যই আমার আপনার সকলের পছন্দের গান। শুনতে থাকুন, সঙ্গে রাখুন 100.1 AIR FM গোল্ড।

0: আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে ক্লাইমেট চেঞ্জগুলো হচ্ছে তার জন্য বিভিন্ন জনকে আমরা একে অপরের থেকে আঙ্গুল তুলে দিচ্ছি। বিশ্ব উষ্ণায়ন, বড় বড় শিল্প কলকারখানা, নাকি আমাদের প্রতিদিনের কিছু কিছু ছোট্ট ছোট্ট অভ্যাসও এর জন্য দায়ী। কি মনে হয় আপনাদের? সে উত্তরই খুঁজব, আপনার কাছ থেকে উঠে আসবে সে সমস্ত তথ্য, কিংবা আমিও কিছু জানাতে পারি। তবে আপনারা কান পেতেছেন 100.1 AIR FM গোল্ড, আর এই মুহূর্তে 2248-8085 এ কোনো একজন শ্রোতা বোধহয় অপেক্ষা করে আছেন। কে রয়েছেন দেখে নি সরাসরি। নমস্কার। হ্যালো।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: বেহারা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন অনিমেষ বাবু।
1: আসলে আমরা যে কাজগুলো করছি না, তার মধ্যে একটা হচ্ছে আমরা নিয়মিত গাছ লাগাচ্ছি না। গাছ কিন্তু অনেকটা জলবায়ুকে নিয়ন্ত্রণ করে, এবং যে প্রতিটা শহরেরই 33% বনভূমি থাকা দরকার, সেই বনভূমি সেভাবে সৃষ্টি হচ্ছে না। আর যেটা হচ্ছে যে আমরা যারা বাইক ব্যবহার করি, ই বাইকটা ব্যবহার করলে মনে হয় পরিবেশটা ততটা দূষিত হয় না। পেট্রোল যুক্ত যে বাইক সেগুলো ব্যবহার করলে পরিবেশে অনেক বেশি দূষণ ছড়ায়। এই জন্য যদি ই বাইক, ই কার এগুলো যদি ব্যবহার করা যায়, ই রিক্সা
0: মানে ব্যাটারি চালিত যেগুলো আর কি।
1: আর যেটা হচ্ছে যে কেউ কেউ আমরা গাছ লাগাচ্ছি, কিন্তু গাছ লাগানোর পরে গাছটার যে নিয়মিত যত্ন নেওয়াটা দরকার সেটা

0: সময় করছি না, গাছটাকে নিয়মিত যত্ন করতে হবে। আর একটা হচ্ছে যে যেখানে গাছ কেটে দেওয়া হবে, যদি দুটো গাছ কেটে দেওয়া হয় কোনো কারণে, সেখানে তো দুটো চারা গাছ রোপণ করা দরকার, তবেই জলবায়ুটা ঠিক থাকবে।
1: একদম,
0: শুভরাত্রি।
1: শুভরাত্রি। একেবারেই তাই। যে কিছু কিছু দায়িত্বের কথা যেগুলো আমাদের উপরে নিজেদের অজান্তেই চলে আসে, এই পরিবর্তন, জলবায়ুর যে পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ প্রত্যেকটা মুহূর্তে হচ্ছে, তার জন্য আমরা একে অপরের থেকে আঙুল তুলছি, একে অপরকে আঙুল দিয়ে দেখাচ্ছি যে ওর জন্য, এর জন্য উনি দায়ী বা ওরা দায়ী বা ওই কাজটাই দায়ী, কিন্তু কোথাও যেন নিজের অজান্তে কিছু তার দায়িত্ব বোধ হয় আমাদের নিজেদের উপরেও এসে পড়ে। সেটার দিকে তাকিয়ে দেখার সেই মানসিকতা বা সেটাকে নিয়ে ভাবার মতো করে ভাবনাটা কোথায় মাথায় আসে না। তো আজ সেই সমস্ত ভাবনা উঠে আসুক আপনাদের আলোচনার মাধ্যমে। 2248-8085 এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলুন, এছাড়াও 9903-05-992 হোয়াটসঅ্যাপ নাম্বার তো রয়েছে, যেখানে আপনি লিখেও পাঠাতে পারেন আপনার মতামত। কল্পলাল আছি আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তে আরও একজন শ্রোতা রয়েছেন টেলিফোনে। কে রয়েছেন দেখেন? নমস্কার। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ, আমি মালদা থেকে সায়ন ঘোষ।
1: সায়ন, বলো বলো।
2: আসলে আজকে বিষয়টা খুব গভীর একটা আলোচনার বিষয়,
1: একটু ভারী, কিন্তু সবসময় আর ওই হালকা হালকা না, মনে হয় যে একটু সচেতন হওয়াটা দরকার।
2: না, সচেতন হওয়া দরকার এবং মাঝে মধ্যে এরকম বিষয় নিয়ে আলোচনা করা খুব দরকার। হ্যাঁ, আমি একটা কথা, যে আমার যদিও খুব বেশি বয়স নয়,
1: জানি
2: খুব বেশি গোটা সিস্টেমটাকে দেখেছি, অবজার্ভ করেছি তাও নয়, কিন্তু কিছু কিছু বদল কিন্তু আমার চোখে পড়েছে, সেটা পড়াটাই স্বাভাবিক। মানে 26 বছর ধরে ছোটবেলায় যে গরম, মানে যে পরিমাণ, মানে যেভাবে বর্ষাটাকে দেখেছি, যেভাবে শরৎকে দেখেছি, যেভাবে বসন্তকে দেখেছি, এখন কিন্তু বুঝতে পারি না।
1: এবং সায়ন, আমরা ছোটবেলায় গরমটাকে উপভোগ করতাম, হয়তো ভালো লাগতো না, কিন্তু একটু গাছের তলায় গেলে বা কোথাও একটা গেলে দেখবেন একটা প্রশান্তি থাকতো, এখন যেমন সহ্যই করা যায় না।
2: এখন যদি আগে কি ছিল, আগেও গরম ছিল, আগেও বাবার মুখে শোনা, বাবা বহরমপুর শহরে থেকে পড়াশুনো করেছেন, তো সেই সময় তে একবার বাবা বলেছেন যে প্রায় 47-48 ডিগ্রি তাপমাত্রা একবার উঠে গিয়েছে।
1: আচ্ছা,
2: হ্যাঁ, গরম কিন্তু সে সময় ছিল, কিন্তু তাও গরম থাকলেও এই যে কন্টিনিউটি, যে কন্টিনিউয়াসলি গরম পড়ে
1: না, এতটা হিউমিডিটি, এত বেশি আর্দ্রতা, এতটা ছিল না,
2: এইবার ব্যাপারটা হচ্ছে যে এটা গেল। আর যে বর্ষা, বর্ষা মানে অতি বর্ষণ, যেটাই দীর্ঘ, মানে যে বিগত 1 সপ্তাহ ধরে কলকাতা মালদা জুড়ে সব জায়গাতে অকল অঝরে বর্ষণ হয়ে
1: যাচ্ছে,
2: এইটা কিন্তু আগে ছিল না। তাহলে কি ভাবতে পারে যে সেপ্টেম্বরে বর্ষা হচ্ছে?
1: সেই
2: গত বছরেও হয়েছে, কিন্তু গত বছর আমার ভালো মনে আছে কলকাতা পুরো জল, সেপ্টেম্বরের দিকে পুরো জলাকীর্ণ আর কি, পুজো
1: রেকর্ড বৃষ্টি হয়েছিল গত বছর, এবার তো বলা যাচ্ছে না কি হবে।
2: এবার ব্যাপারটা হচ্ছে সেটা, যে এই যে এটার জন্য দায়ী বা আমাদের দায়ীটাই কিছু নয়, আমাদের কিছু কিছু অভ্যেস আমাদের কিছু, যতটুকু না করলে নয় ততটুকু করলে ওদের ভালো হয়, সেটা আমার প্রয়োজন, প্রয়োজনে বাইরে কিছু না করে হয়। এই যে প্রচুর মানে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সে বিদ্যুতের ক্ষেত্রেও কিন্তু দেখবেন যে প্রচুর কয়লা, এখন তো কয়লা দিয়ে তৈরি হচ্ছে, তার থেকে বেশি জল দিয়ে, মানে জল বিদ্যুৎ তৈরি
1: হচ্ছে,
2: এই প্রচুর বিদ্যুৎ খরচ হচ্ছে, সে খরচটাও কিন্তু কমানো দরকার। এই যে এত এসি, এত মানে কুলার, এত ফ্রিজ,
1: প্রচুর ইলেকট্রনিক্স জিনিসগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবহারের মধ্যে চলে এসছে, সেটা মিক্সার গ্রাইন্ডার বলো, মাইক্রোওভেন বলো, এসি তো রয়েছে, কুলার,
2: হ্যাঁ, এই যে মিক্সার গ্রাইন্ডার, এগুলো সব ঠিক আছে, আমি দরকার মেনলি, কিন্তু অপরিণত মানে ভাবে ইউজ করা, মানে
1: ব্যবহারের মধ্যে একটা লিমিটেশন রাখা দরকার, একদম একদম,
2: একটা ভারসাম্য না থাকলে, মানে অপরিণত কথাটা বলাটা এখানে সাজছে না, মানে ভাবে
1: সময় আমাদের এই পর্ব থেকে বিদায় নেওয়ার সময় উপস্থিত হয়ে গেল, আমি লাইনটা কেটে দিতে বাধ্য হলাম।

দশটা ঘর ছুঁই করছে, দশটা থেকে দশটা দশ পর্যন্ত আপনারা জানেন প্রত্যেক দিন যেমন খবরের জন্য আমরা বিরতি নিই, ঠিক সেই সংবাদ বিরতিতে থাকবো। ঠিক দশটা বেজে দশ মিনিটে আবারও কথা হবে আপনাদের সঙ্গে 100.1 MHz AIRFM গোল্ডে রবিবারের বৈঠক নিয়ে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু কল্পলাল মজুমদার।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সংসদে বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। সর্বদলীয় বৈঠকে আজ অংশ নেন 40টি দলের 50 জনেরও বেশি নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ভার্চুয়ালি পশ্চিমবঙ্গের সাঁকড়াইলে আমুলের 700 কোটি টাকার দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করেছেন। দেশের প্রথম শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করে শ্রী শাহ বলেছেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে মজবুত করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর ও নাগাল্যান্ডে ভূমিধ্বস ও হড়পাবানে 20 জনের প্রাণহানি, নিখোঁজ 7। ইরানের আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা মার্কিন যুক্তরাষ্ট্রের, পাল্টা জবাব দিতে তারা প্রস্তুত বলে ইরানের হুঁশিয়ারি। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। আসছি বিস্তারিত খবরে। সংসদের বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে, চলবে 13 আগস্ট পর্যন্ত। এই অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা হওয়ার কথা। অধিবেশন শুরুর প্রাককালে আজ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সভাপতিত্বে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। 40টি রাজনৈতিক দলের 50 জনেরও বেশি নেতা বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনে সভার কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানান। গণতন্ত্রের স্বার্থে সংসদের কাজে বাধা সৃষ্টি না করে কার্যকরী আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। এদিকে বৈঠক শুরুর ঠিক পরেই ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআই এর সাংসদদের সেখানে ডেকে পাঠানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দলগুলি সভা থেকে প্রতীকী ওয়াক আউট করেন। উল্লেখ্য, সম্প্রতি কাকুলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় সহ তৃণমূল কংগ্রেসের 20 জন বিক্ষুব্ধ সাংসদ এনসিপিআই তে যোগ দিয়েছেন, যদিও পরে বিরোধীরা ফের বৈঠকে যোগ দেন। সাংবাদিকদের কাছে তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র অভিযোগ করেন, এনসিপিআই কোনো স্বীকৃত রাজনৈতিক দল নয়। এনসিপিআই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৈঠক চলাকালীন বিরোধী দলগুলির ওয়াকআউটের তীব্র বিরোধিতা করে বলেন, এনসিপিআই বর্তমানে এনডিএ জোটের দ্বিতীয় বৃহত্তম দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের স্বাধীনতা আন্দোলন, সাহিত্য সহ সর্বক্ষেত্রে বাংলার অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেছেন, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গের ঐতিহ্য কার্যত ধ্বংস হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সফরের শেষ দিনে আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার থেকে ভার্চুয়ালি হাওড়ার সাঁকড়াইলে সমবায় দুগ্ধ সংস্থা আমুলের দই উৎপাদন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। শ্রী শাহ বলেন, বাংলাকে তার পুরনো স্থান ফিরিয়ে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। 700 কোটি টাকা বিনিয়োগে এই নতুন প্রকল্পের ফলে 2,50,000 পশুপালক উপকৃত হবেন। দেশের ঘরে ঘরে মিষ্টি দই পৌঁছে যাবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ট্যাক্সি চালকদের ক্ষমতায়নে সমবায় ভারত ট্যাক্সি প্রকল্পের বাস্তবায়নে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে।
1: हमने टैक्सी ड्राइवर की जगह सारथी का कंसेप्ट लॉन्च किया है और सारथी को ही कंपनी का मालिक बनाकर एक कोऑपरेटिव भारत टैक्सी की स्थापना की। आज बंगाल में जो टैक्सी चलती है इसको भारत टैक्सी के साथ आज इसका एमओयू किया गया है और इससे बंगाल के किसी भी सारथी को टैक्सी ड्राइवर नहीं बनना पड़ेगा, वो अपनी गाड़ी का भी मालिक होगा और भारत टैक्सी कंपनी का भी मालिक होगा, मुनाफा सीधा उसके यहां से जाएगा।
0: অনুষ্ঠানে শ্রী শাহ সমবায় দপ্তরের পোর্টাল WBERCS এরও সূচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ কলকাতার জাতীয় গ্রন্থাগারে দেশের প্রথম মিউজিয়াম অফ ওয়ার্ড বা শব্দ সংগ্রহালয়ের উদ্বোধন করেন। তিনি বলেন, ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, তা হল সভ্যতা ও সংস্কৃতির ভিত্তি। ডিজিটাল মাধ্যম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় ভাষাগুলিকে আগামী 1,000 বছরের জন্য সমৃদ্ধ ও সুরক্ষিত করা সম্ভব হবে।
1: जब तक हमारी आने वाली पीढ़ियां मेरे सामने बैठे हुए विद्यार्थी बच्चे, भाषा शब्द से बनती है, शब्द भाव से उत्पन्न होता है और भाषा से संस्कृति बनती है,

0: संस्कृति की अभिव्यक्ति होती है। ये यात्रा को नहीं जानेंगे तब तक इस देश का सांस्कृतिक पुनरुद्धार हो ही नहीं सकता।
1: বাংলা ভাষার মর্যাদা ও বৃদ্ধি প্রসঙ্গে তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তাঁর লেখা একটি চিঠির কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এই চিঠি নিয়ে আগামীকাল বিধানসভায় বিস্তারিত জানাবেন তিনি। পশ্চিমবঙ্গে অভ্যন্তরীণ নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এনআইএর আদলে বিশেষ তদন্ত সংস্থা স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি এসআইএ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতার সৌজন্য সভাগৃহে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক হয়। পাশাপাশি নারী নিরাপত্তা জোরদার করতে রাজ্য সরকার গ্রামীণ এলাকায় মহিলাদের জন্য বিশেষ জনসংযোগ কর্মসূচি চালু করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ইউরোপের তিন দেশ সফরে রওনা হয়েছেন। মলদোভা, উত্তর মেসিডোনিয়া ও রোমানিয়া ইউরোপের এই তিনটি দেশে সফরের ফলে এই দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ জেলায় আজ ভোরে প্রবল বর্ষণের ফলে ভূমিধস ও হরপাবানে অন্তত ১১ জন নিহত, নিখোঁজ ৭। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, পুঞ্চ জেলার সুরানকোট তহসিলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পরিস্থিতি পর্যালোচনা করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লির সফরের মাঝপথে আজ বিকেলে জম্মুতে ফিরে এসেছেন। স্থানীয় প্রশাসনের সহায়তায় উদ্ধার ও ত্রাণ দলগুলি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। নাগাল্যান্ডের বিভিন্ন জেলায় আজ প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মন জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি ভেসে যাওয়ায় ৯ জন প্রাণ হারিয়েছেন। মুখ্যমন্ত্রী নেইফিউ রিও প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, সরকার পরিস্থিতির উপর নজর রাখছে ও উদ্ধার কাজ চলছে। তিনি মৃতদের নিকটাত্মীয়দের জন্য ৪ লক্ষ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তির জন্য ৭৪,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছেন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। জর্ডনে মার্কিন সেনা হত্যার পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র আজ ইরানের আধাসামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় নজরদারি ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সামুদ্রিক সক্ষমতা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত করার কেন্দ্রগুলিতে আঘাত করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযানে প্রথমবারের মতো সুনির্দিষ্টভাবে গার্ড বাহিনীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘাত অব্যাহত। অন্যদিকে আইআরডিসি দাবি করেছে, তারা ইরানের আহভাজ এলাকায় যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। কেন্দ্রীয় খাতাম আল আম্বিয়া সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো আগ্রাসী কর্মকাণ্ডের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ও ধ্বংসাত্মক পদক্ষেপ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ রাশিয়ার ওপর প্রস্তাবিত নিষেধাজ্ঞা বিলে ইরানকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি সমর্থন জানিয়েছেন। তিনি সব রিপাবলিকানদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তাঁরা এই আইনে তেহরানকে যুক্ত করেন। ট্রাম্পের ওই ট্রুথ সোশ্যাল পোস্টে স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট বা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ বিষয়ক আইনের প্রসঙ্গটি উল্লেখ করা হয়েছে। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর অগস্ট মাসে ভারতের ২২টি শহরে সরাসরি উড়ান সংখ্যা আরও বাড়াবে। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের নতুন পরিষেবা চালুর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আবুধাবি এয়ারপোর্টসের চিফ কমার্শিয়াল অফিসার কার্স্টেন নরল্যান্ড একথা জানান। পেরুর আন্দিজ অঞ্চলে ৫.৫ মাত্রার ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছে এবং ২০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী আজ সকালে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ানকাও প্রদেশের সিকায়া শহরের পশ্চিম দক্ষিণ পশ্চিমে ২ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক ওড়িশা উপকূল বরাবর ৮,০০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ১৬০ কিলোমিটারও বেশি দীর্ঘ রামেশ্বর পারাদ্বীপ মহাসড়ক নির্মাণ করবে। এই মহাসড়কটি খুর্দা, পুরী, কেন্দ্রপাড়া ও জগৎসিংহপুর জেলার মধ্য দিয়ে যাবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের বিরুদ্ধে খেলবে। নিউ ইয়র্কের ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। বাংলার ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আজ রাজ্যের প্রতিটি জেলায় গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় সরাসরি দেখানোর উদ্যোগ নিয়েছে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর। একটি প্রতিবেদন,
1: সারা বিশ্বের সঙ্গে

0: ফুটবল মক্কা কলকাতাতেও ফাইনালকে ঘিরে সাজো সাজো রব। পাড়ায় পাড়ায় ক্লাবগুলিতে জায়ান্ট স্ক্রিন বসানোর কাজ সম্পূর্ণ। বৃষ্টির কারণে সতর্কতায় কোথাও কোথাও লাগানো হয়েছে ত্রিপলের আস্তরণ। বিশ্বকাপ ফাইনালের স্টেডিয়ামের আদলে ক্লাবগুলির সংলগ্ন মাঠে গোল পোস্ট ও ফুটবল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। রাখা হয়েছে মেসি ইয়ামালের কাট আউট। ভারতীয় সময় রাত 12:30 ম্যাচ শুরু হলেও ইতিমধ্যে অত্যুৎসাহী দর্শকদের ভিড় চোখে পড়ছে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল মক্কা কলকাতাতে
1: আমাদের সংবাদদাতা অরিজিৎ দত্তের প্রতিবেদন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সংসদে বাদল অধিবেশন আগামীকাল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना
1: मन की बात জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে, শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM Gold।
3: ১০০.১ MHz ঘড়ি বলছে এই মুহূর্তে রাত 10:14 হয়ে গেছে। আপনি টিউন করেছেন এফএম গোল্ড, আর আজ রবিবারের বৈঠক, জলসাঘরে রবিবারের বৈঠকে কথা হচ্ছে জলবায়ুর পরিবর্তন, আমার শহর, আমার দায়িত্ব। সত্যি তো অনেক দায় দায়িত্বের কথা তো আমরা নিজের অজান্তেই বলে ফেলি, অনেক ভুলও আমরা নিজের অজান্তে করে ফেলি, যে কারণে এই ভুলগুলো

জমতে জমতে জমতে জমতে একটা সময় এরকম একটা পরিবেশ বা এরকম একটা পরিস্থিতির আসে যেখানে কিন্তু সত্যি সেই মুহূর্তে সচেতনতা অবলম্বন না করলে বোধহয় সব কিছু কন্ট্রোলের বাইরে চলে যায়। আমাদের সচেতন নিজেকেও হতে হবে, অন্যকেও করতে হবে, তবেই বোধহয় ওই যে ফেলে আসা শৈশবের কাটানো যে সমস্ত জলবায়ু, গরমে তীব্র গরম, কিন্তু কোথাও যেন সেই গরমটাকে আমরা উপভোগ করছি, বর্ষার বৃষ্টি, শরতের আকাশে সেই পেঁজা তুলোর মতো মেঘ কিংবা শীত, সবটাই পরম উপভোগ্যের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এখন সেই রকমভাবে আমরা আমাদের সেই ক্লাইমেটটাকে পাই না, এবং তার পেছনে অনেক অনেক কারণ তো অবশ্যই আছে। সেই সমস্ত কারণগুলো এবং আপনার ভূমিকাটি কতটা এই পরিবেশ বা এই পরিস্থিতিকে সামাল দিতে গেলে আপনি কি করতে চান, কিভাবে ভাবছেন এই বিষয়টা নিয়ে, সবটাই উঠে আসুক আজকে কথায়। অবশ্যই কথার ফাঁকে গান নিয়েই তো আছি, থাকবো 12টা পর্যন্ত আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু কল্পলাল মজুমদার। শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: 100.1 আরএফএম গোল্ডে ছোট্ট একটা বিরতির ওপারে ফিরে এলাম আবারও আপনাদের সঙ্গে রবিবারের বৈঠক নিয়ে। সঙ্গে কল্পলাল, আর অবশ্যই আছেন আপনারা স্টুডিওর ঠিক উপ্রান্তে, মানে যোগাযোগ হচ্ছে 2248-8085 এই টেলিফোন নাম্বারের মাধ্যমে সরাসরি কথা, এবং 9903059992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা মেসেজ করতে পারেন এবং করেওছেন অনেকে। আমি সেগুলো নিশ্চয়ই সময় করে শোনাবো কে কী পাঠিয়েছেন। কিন্তু একটা জিনিস একটু বলতে ইচ্ছে করে, সেটা হচ্ছে আপনাদের কি সকলের মনে আছে যে ছোট্টবেলায় গ্রীষ্মের ছুটি বা গ্রীষ্মকালে বিকেল হলেই কালো মেঘ জমত, তারপর হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি, আবার শীতকালে সোয়েটার ছাড়া বেরোনোই যেত না। হ্যাঁ, আজকের এই ছবিটা কিন্তু অনেকটাই বদলে গেছে, অর্থাৎ ফেলে আসা জীবনের সেই যে প্রত্যেকটা ঋতু যেভাবে আমরা অনুভব করতাম, আজকের এই দিনে কিন্তু সবটাই বদলে গেছে। এখন গরম যেন আরো গরম, বর্ষা যেন কখন আসবে কখন যাবে কেউ বলতে পারে না। শীতে অনেক সময় চোখের পলকে শীতটা শেষ হয়ে যায়, হয়তো তেমন কোনো গরম পোশাক বার করলাম না, গরম পোশাক বেরি করতে প্রয়োজন পড়লো না, অন্তত কলকাতা বা তার আশেপাশে যারা থাকছেন হ্যাঁ শীতকালটাতে। তাহলে এই যে বিষয়গুলো, অর্থাৎ গরমে তেমন গরম, মারাত্মক গরম, বর্ষা কখন আসবে বা কখন যাবে বুঝতে পারছি না, শীত চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে, এগুলো কি শুধুই আমাদের অনুভূতি নাকি এর পেছনে রয়েছে বাস্তব এক পরিবর্তন? সেই প্রশ্নের উত্তর তো অবশ্যই খুঁজব। যেমন এই মুহূর্তে টেলিফোনে কেউ তো রয়েছেন, কে রয়েছেন দেখে নিই, সরাসরি কথা বলি তার সঙ্গে। নমস্কার, হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ সরাসরি
1: দাদা, বেলগুদার থেকে লক্ষ্মী মজুমদার বলছি।
0: হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীদি, বলুন বলুন।
1: বলছি কি দাদা, আগে যখন আমার গ্রীষ্মে আমাদের স্কুলে যখন ছুটি পড়তো না দাদা, কিন্তু এতটা গরম ছিল না, আর তখন কারেন্টের কিন্তু, এই যে এখন যেমন ঘরে ঘরে কারেন্ট, আগে কিন্তু হেরিকেনের আলোতে আমরা পড়তাম দাদা, হেরিকেনের আলোতে আমরা পড়তাম, তখন কারেন্টটা তখন কম ছিল দাদা,
0: ঠিক।
1: আর পাখার ওই তাল পাতার ওই পাখা দিয়ে আমরা হাওয়া করে কখন যে ঘুমিয়ে পড়তাম,
0: মানে গরমটা অতটা অনুভূত হতো না, বুঝতে পারতাম
1: না, এতটা গরম ছিল না। কিন্তু এখন যেন এত গরম দাদা, মানে গরম যেন জ্বালা পোড়া, মানে শরীর যেন জ্বালা পোড়া করে দাদা। আগে গরমটা কমই।

0: শুধু, কিন্তু এখন দাঁড়া হবে না কেন?
1: কি মনে হয় কারণটা কি?
0: কারণটা হচ্ছে বলছি, দেখেন দাদা হবে না কেন, চারিদিকে আপনার গাছপালা কাটা, তারপরে এই যে কোথায় মানুষের যে গাছপালা যে লাগাবে জায়গাটা কোথায় দাদা? সব জায়গায় তো আপনার বিল্ডিং হচ্ছে, পোয়াই হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, মানুষের তো জায়গাটা দিলে সেই জায়গাটা এখন তো নেই, এখন এখন পুকুর ভরাট হচ্ছে, পুকুর ভরাট করে বিল্ডিং হচ্ছে,
1: বিল্ডিং হচ্ছে, আমরা কিন্তু সচেতন করতে পারছি না সবাইকে, তাই না?
0: দাদা আপনার কথা মা সবসময় বলে, বলে কি কল্পলাল বললো যে ঘুমিয়ে পড়বেন না কেউ,
1: না না ঘুমিয়ে পড়লে আমি কেন এখানে থাকবো, আপনাদের জন্যই তো
0: অনুষ্ঠানে, আমরা তো ঘুমাবো না, কারণ আপনাকেও ঘুমাতে দেব না,
1: না না না ঘুমাবো না, বারোটা পর্যন্ত তো আছি আপনাদের সঙ্গে,
0: হ্যাঁ বারোটা পর্যন্ত থাকি, আমরাও থাকি বারোটা পর্যন্ত থাকি, যতক্ষণ আপনারা থাকেন আমরাও থাকি,
1: এভাবেই আমাদের সঙ্গে থাকুন,
0: আপনি ভালো থাকুন,
1: হ্যাঁ খুব ভালো থাকুন লক্ষ্মীদি, একদম একদম এভাবেই আমাদের সঙ্গে থাকুন, আপনি আপনার পরিবারকে নিয়ে সকলকে নিয়ে এভাবেই আরও বেঁধে বেঁধে থাকি আমরা, তাতে সবাই মিলেমিশে যদি এভাবেই আমরা একসাথে থাকি তাহলে হয়তো একটা বড় কিছু, যে বলে না বিন্দুতে মিলে, বিন্দুতে মিলাই সিন্ধু, সত্যি বোধ হয় সেই সিন্ধুর সন্ধান আমরা পাব সবাই মিলে এভাবেই হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকব। আচ্ছা হোয়াটসঅ্যাপে একজন হোয়াটসঅ্যাপ করেছেন শুভ দত্ত, দত্তপুকুর থেকে লিখেছেন যে নমস্কার, আমি দত্তপুকুর থেকে শুভ দত্ত বলছি, আজকাল আমাদের আবহাওয়ার আর ঋতুচক্রের যে অদ্ভুত পরিবর্তন হচ্ছে তা নিয়ে আমি আমার মনের একটা আশঙ্কার কথা জানাতে চাই। ছোটবেলা থেকে আমরা বইতে পড়ে এসেছি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই ছটি ঋতুর কথা, কোন মাসে কী ঋতু থাকবে তার একটা নির্দিষ্ট নিয়ম ছিল, কিন্তু এখন আর সেই নিয়মের কোনো বালাই নেই, যে মাসে গরম পড়ার কথা তখন হয়তো অসময়ে বৃষ্টি হচ্ছে, আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টির দেখা নেই, চারিদিকে শুকিয়ে কাঠ, শীতকাল তো এখন প্রায় বোঝাই যায় না কবে আসে আর কবে যায়। এর পেছনে মূল কারণ হলো আমাদের নিজেদেরই তৈরি করা দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন, যেটাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। সুযোগ পেলেই আমি একটু সুন্দর প্রাকৃতিক পরিবেশে নিরিবিলিতে ছুটি কাটাতে চাই, কিন্তু ইদানিং প্রকৃতির সেই স্বাভাবিক স্নিগ্ধ ছন্দটাই যেন হারিয়ে যাচ্ছে, আমরা মানুষেরা নিজেদের সাময়িক সুবিধের জন্য নির্বিচারে গাছ কাটছি, জলাশয় বোজাচ্ছি, আর চারিদিকে শুধু কংক্রিটের জঙ্গল বানিয়ে তুলছি, এসির ব্যবহার, গাড়ির ধোঁয়া, পরিবেশের তাপমাত্রা তো বেড়েই চলেছে, আমরা প্রকৃতির সাথে যে অন্যায় করেছি প্রকৃতি তো তার ফল ফিরিয়ে দেবেই। আমরা যদি এখনও সচেতন না হই এবং বেশি করে গাছ না লাগাই, তবে আগামী দিনে হয়তো বইয়ের পাতাতেই শুধু ঋতুগুলোর নাম লেখা থাকবে, বাস্তবে আর অনুভব করা যাবে না। ধন্যবাদ আন্তে শুভ দত্ত, দত্তপুকুর থেকে খুব সুন্দর করে বিষয়টা গুছিয়ে আমাদের সামনে তুললেন, এবং সত্যি তাই, এখনও যদি সচেতন না হয়, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু নিয়ম করে অরণ্য সপ্তাহ পালন করা হয়, গাছ যে একেবারে লাগানো হচ্ছে না এমনটাও নয়, কিন্তু তার থেকে বেশি হারে বোধ হয় গাছ কাটা হচ্ছে, তা নাহলে কেনই উষ্ণায়ন বলুন তো? ওই যে কংক্রিটের জঙ্গল শুধু কলকাতা নয়, আজ কলকাতা ছাড়িয়ে কলকাতার পাশের বিভিন্ন অঞ্চলগুলোতেও কিন্তু সেই কংক্রিটের জঙ্গল আমাদের চোখে পড়ছে, গাছপালা প্রায় চোখেই পড়ে না, সেই কারণেই এরকম একটা সমস্যা হলেও হতে পারে, যাই হোক সেটা তো আলোচনায় উঠেই আসবে আপনাদের সঙ্গে যখন আমি কথা বলবো, আপনারাও যখন বলবেন বিষয়টা তখন তো পরিষ্কার করেই আমরা বুঝতে পারবো ঠিক কি ঘটতে চলেছে এবং আমাদের ঠিক করণীয় কি। এই মুহূর্তে আরও একজন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, কে রয়েছেন দেখে নি। নমস্কার, হ্যালো,
2: নমস্কার
1: নমস্কার
2: নমস্কার, কল্পলাল দা, আমি মহেশতলা থেকে দেবাশিস কথা বলছি,
1: বলুন দেবাশিস বাবু।
2: দেখুন এখন আমরা খুব এই কথাগুলোর সঙ্গে খুব পরিচিত হয়েছি যে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন, কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং বিশ্ব উষ্ণায়ন যে এতটা বেড়ে উঠেছে সারা বিশ্বেই, বিশেষ করে আমরা দিল্লিকে যদি দেখি, দিল্লিতে গত কয়েক মাস

0: ভীষণভাবে তাপপ্রবাহ চলেছে, ভীষণভাবে সেখানে উষ্ণায়নের একটা চিত্র আমরা দেখেছি। তারপরেই কলকাতাকে বাদ দিলে চলবে না, কলকাতাও আমাদের চেনা শহর, কিন্তু এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী তো আমরাই, আমরা সাধারণ মানুষ। আমরা আমাদের আরো সচেতন হওয়া উচিত। আমরা গাছ কাটছি, জায়গাগুলোকে প্রমোটারদের হাতে তুলে দিচ্ছি, প্রমোটাররা বিল্ডিং করছে যথাযথ ভাবে, তারা বিল্ডিং এর সামনে একটা লন করে দিচ্ছে, কিছু গাছপালা হয়তো বসাচ্ছে, কিন্তু পরিবেশ দপ্তরের যে নিয়ম, সেই নিয়মটা তো শুধু সরকার একা নিয়ম করে বাধ্যতামূলক ভাবে করলে হবে না, মানুষকেও সচেতন হতে হবে।
1: একেবারেই তাই,
0: মানুষ যদি সচেতন না হয় তাহলে কখনোই এই বিশ্ব উষ্ণায়নকে রোধ করা সম্ভব নয়। আমরা 80-এর দশক বা 90-এর দশকে যখন, 80-এর দশক থেকে আমরা যখন বড় হয়েছি, 88, 89 বা 90 শেষের দিকটাতেও, তখন কিন্তু আমরা একটা ঠান্ডা অনুভব করতাম, শরৎকালে একটা মানে আবহাওয়া, এমন একটা আবহাওয়া অনুভব করতাম যে আবহাওয়াটাই আমাদের বলে দিত যে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এসেছে।
1: ওই যে একটা কবিতা আছে না, এসেছে শরৎ হিমের পরশ, শরৎই একটা হিমের পরশ লা, হ্যাঁ, কিন্তু সে কোথায় এখন শরতে হিম?
0: সেইটা কোথায় কল্পনা? এটা কি আমরা দেখতে পাই?
1: সেই তো,
0: আমরা কি পাচ্ছি? অসময়ে বৃষ্টি ঝরে পড়ছে, অজোর ধারায় ঝরে পড়ছে, তাতে কি হচ্ছে? চাষের বিপুল পরিমাণে ক্ষতি হচ্ছে।
1: তাই
0: এইগুলোর কথা কি আমরা ভাবছি? চাষিরাই তো আমাদের ভবিষ্যৎ, তাদের যদি চাষবাস নষ্ট হয়ে যায়, হ্যাঁ, অসময়ে বৃষ্টি হলে যেমন তাদের কাছে খারাপ, আবার সময়ে যদি বৃষ্টি না হয় সেটাও তাদের কাছে খারাপ। তাহলে আমরা কি করছি? আমরা কি ভাবছি? আমরা ভাবছি গ্রাম বাংলার কথা, গ্রাম বাংলায় যে মানুষগুলো আর চাষের উপর নির্ভরশীল তাদের কথাও তো ভাবতে হবে। আমরা শুধু কলকাতায় বড় বড় কলকারখানা, নানা রকম অ্যাপার্টমেন্ট, নানা রকম যান্ত্রিক সভ্যতার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু অপ্রয়োজনীয় অনেক কিছু আমরা ব্যবহার করছি। হ্যাঁ, এসি প্রয়োজন, নিশ্চয়ই প্রয়োজন, ফ্রিজ প্রয়োজন, কিন্তু তার পরিমিত ব্যবহারটাও শিখতে হবে। আমার এসি চালাবার দরকার নেই, দেখা গেল বাড়ির বাচ্চাটা সারাক্ষণ এসিটা চালিয়ে বসে রয়েছে, সেখানে কি হচ্ছে? বিদ্যুতের অপচয় হচ্ছে, বিদ্যুতের চাহিদার কারণে বিভিন্ন জায়গায় তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো তৈরি করতে হচ্ছে, সরকারকে সেই প্রকল্প দিয়ে মানুষের ভারসাম্য, বিদ্যুতের ভারসাম্যটা বজায় রাখার জন্য, ওই চাহিদাটা পূরণ করার জন্য তাকে করতে হচ্ছে, সেখানে কত কয়লা পুড়ছে। আজকের আমরা যদি বলি, ধরুন কাঠের চুল্লিতে আগে পোড়ানো হতো আমাদের হিন্দুদের, যে সৎকার হতো সেটা ইলেকট্রিকের মাধ্যমে হচ্ছে, সেখানে কতটা পরিবেশ দূষণ রোধ করা গেছে? আগে সেটা তো একটা বিশাল দূষণের মাত্রা ছিল, সেটা কিন্তু আজকাল আর নেই
1: না, সেই দিক থেকে
0: কিন্তু নেই। এটা কিন্তু আমাদের প্রায় মানে 90% চুল্লিগুলোকে ইলেকট্রিকের মাধ্যমে করা হয়েছে, এটা কত ভালো হয়েছে। এই ভালো জিনিসগুলো শুধু সরকার একা করবে না, বা কেউ আইন করে রোধ করতে পারবে না, এটাকে সম্পূর্ণ মানুষকে সচেতন হতে হবে।
1: এটাই সবচেয়ে বড় কথা, যে আইন করেই কি সবকিছু হয়? মানে আমাকে নিজে সচেতন হব কি, আইন করে কি সচেতন করা যাবে?
0: আমি আমার প্রয়োজনের খাতিরে গাছটা কাটছি, কিন্তু তার বিনিময়ে গাছ যেটা লাগাচ্ছি তার পরিচর্যা করছি না,
1: একদম তাই।
0: তাহলে সেই গাছটা বড় হলো কি মরে গেল সেটা কি দেখছি?
1: সেটাই হচ্ছে,
0: লাখ লাখ গাছ 5ই জুন সরকারের পক্ষ থেকে দিচ্ছে, এই গাছগুলোর কত অংশ বাঁচছে সেটা কে দেখবে?
1: সেই
0: আপনি নিয়ে যাচ্ছেন আপনার সেলফি তুলে একটা আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছি, এই যে আমি নিয়ে এসেছি 200 গাছ, এই 200 গাছের কতটা বেঁচে থাকলো সেটা কে আর দেখলো?
1: ঠিকই তাই,
0: মানুষকে সচেতন হতে হবে। আজকে বিষয়টা খুব ভালো, অত্যন্ত সময় উপযোগী বিষয়,
1: আমাদের সঙ্গে থাকুন, এভাবেই সঙ্গে থেকে বিষয়গুলোকে তুলে এনে যদি সত্যি যদি এই অনুষ্ঠানের মাধ্যমে কিছুটা সচেতনতাও বৃদ্ধি করা যায়, সেটাও তো আমাদের এই অনুষ্ঠানের একটা সফলতা। অবশ্যই এভাবে আপনারা থাকবেন, আপনাদের মতামত জানান 2248-8085 এই নাম্বারে, এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তো হোয়াটসঅ্যাপ করছেন। আপাতত আবারও একটা গান শুনে নিই, গানের ওপারে কথা তো হবেই আপনাদের সঙ্গে। স্টুডিওতে কল্পলাল আছে আপনাদের জন্য রবিবারের বৈঠক নিয়ে।

একটা সময় ছিল যখন বৃষ্টি হলে জল মাটির ভেতর ঢুকে যেত, কিন্তু এখন কোথায় মাটি? চারিদিকে শুধুই কংক্রিট, টাইলস আর পিচ ঢালা রাস্তা। ফলে বৃষ্টির জল মাটিতে শোষণ হচ্ছে না, রাস্তায় জমে যাচ্ছে। তার সঙ্গে নিকাশি ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ। সত্যি তাহলে তো একটু সেই জল জমে যাওয়ার যে পরিস্থিতিটা আমরা শহর কলকাতা বা আশপাশে দেখি, সেটা তো তৈরি হবেই। এটা কি শুধু একটা নাগরিক সমস্যা? তা তো নয়, জলবায়ুর পরিবর্তনের প্রভাবের সঙ্গেও কিন্তু বিভিন্নভাবে যুক্ত।

0: আচ্ছা একটু ভাবুন তো, আপনার পাড়ায় কি আগের মতো আর এখন বড় বড় গাছ আছে? যে মাঠে ছোটবেলায় খেলতেন অনেক রকম খেলা, ফুটবল ক্রিকেট থেকে শুরু করে আরো অনেক খেলা, সেই মাঠ কি আছে না সেখানে? এখানে সেখানে এখন বহুতল। যে পুকুরে বৃষ্টির জল জমত, সত্যি কি সেই পুকুরটা এখন আছে? যদি আমরাই প্রকৃতির জায়গা কমিয়ে দিই, তখন প্রকৃতিও তো তার স্বাভাবিক যে ভারসাম্য সেটা হারিয়ে ফেলবে, এটাই তো স্বাভাবিক। আমরা অনেক সময় দোষারোপ করি, হ্যাঁ ঠিকমতো গাছ লাগানো হচ্ছে না, ড্রেন পরিষ্কার হচ্ছে না, নিকাশি ব্যবস্থা খুব খারাপ, এটা তো অবশ্যই জরুরি। কিন্তু আমরা নিজেদের যদি জিজ্ঞাসা করি, সত্যি বলুন তো, যত্রতত্র প্লাস্টিক ফেলি কি না ফেলি আমরা, এটাও তো স্বাভাবিক। অপ্রয়োজনীয় বিদ্যুৎ নষ্ট করি, সেটাও তো হয়। একটি গাছ কাটার সময় কখনো কি ভাবছি যে তার পরিবর্তে আরও একটা গাছ লাগানো উচিত? সত্যি জলবায়ুর পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুরু হয় নিজের বাড়ি থেকেই, এটা কিন্তু মাথায় রাখতেই হবে। বন্ধু রয়েছেন টেলিফোনে 2248-0858-এ, কে রয়েছেন একবার দেখে নেওয়া যাক। নমস্কার, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কে বলছেন?
1: আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি।
0: বলুন
1: দাদাভাই, আগে গ্রামে কত মাটির বাড়ি ছিল, মাটির বাড়ি কত থেকে আরাম, এখন প্রতিটা গ্রামে বিল্ডিং আর বিল্ডিং, সেই বিল্ডিং এ একটা উত্তাপ হচ্ছে, আবার যাদের এসি চালানো রয়েছে সেই এসিরও একটা উত্তাপ বেরোচ্ছে। এর জন্যে না আরো, আর গাছ তো হচ্ছেই কাটা,
0: ঠিক ঠিক, আপনিও খুব ভালো থাকুন, এভাবেই সঙ্গে থাকুন। একটা ছোট্ট গল্প বলি। একজন বৃদ্ধ প্রতিদিন তার বাড়ির সামনে একটি করে একটি গাছে জল দিতেন। একদিন এক পথচারী বললেন, এই গাছের ছায়া তো আপনি কোনোদিনও বসতে পারবেন না, তাহলে জল দিচ্ছেন? বৃদ্ধ এসে বলল, আমি তো সেই গাছের ছায়ায় বসে আছি যেটা আমার জন্য কেউ লাগিয়েছিল। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতি আমাদের দায় দায়িত্ব। আমরা একটু হোয়াটসঅ্যাপে চোখ রাখি। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখেছে, বিশ্ব উষ্ণায়ন বর্তমান পৃথিবীতে একটি চরম সত্য এবং এর ক্ষতিকর প্রভাব আমাদের প্রকৃতির ওপর গভীরভাবে পড়েছে। প্রকৃতি এবং মানব জাতিকে বাঁচাতে আমাদের এখনই সচেতন হতে হবে। প্রকৃতি কোনো একক ব্যক্তির নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আমানত। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করার অর্থ হল নিজের অস্তিত্বকে রক্ষা করা। আমরা যদি আজ প্রকৃতির যত্ন না নিই, তবে আগামী দিনে প্রকৃতি আমাদের অস্তিত্ব মুছে দেবে। তাই সবুজ পৃথিবী, সুস্থ জীবন, এই অঙ্গীকার নিয়ে আমাদের সবাইকে আজ এগিয়ে আসতে হবে। খুব ভালো থাকবেন আপনি সবসময়, শুভরাত্রি। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখেছেন, আজ এই যে টপিক যেটা নিয়ে কথা হচ্ছে, আমার দায় দায়িত্ব এই ক্লাইমেট চেঞ্জের পেছনে, সেখানে আপনারা প্রত্যেকে নিজস্বভাবে মতামত দিচ্ছেন, ভালো লাগছে। তবে একটা ব্যাপারে আমাদের ঐক্যমত্য কিন্তু রয়েছে যে সত্যি আমাদের দায়িত্ব অনেকটাই, যথেচ্ছ হারে গাছ কাটা, সেই অনুযায়ী গাছ না লাগানো, যেখানে সেখানে প্লাস্টিক ফেলা, নিজে সচেতন হয়েও অপরকে সচেতন করতে গেলে কোথাও একটু একটু অন্যমনস্ক, মানে ঠিক আছে আমি তো জানি, আর অপরজনকে বোঝানোর জন্য যে দায়িত্বটা আমাকে নিতে হবে সেটা এখন না নিলেও চলবে, পরে এক সময় নিলেও চলবে, এরকম নানান রকম চিন্তাভাবনা মনের মধ্যে কাজ করে। কিন্তু কাজ করলে হবে না সেটার একটা কী বলবো, প্রয়োগ দরকার। সেই প্রয়োগ কে কীভাবে করছেন সেটা তো জানাবেন। এই মুহূর্তে আরও একজন শ্রোতা রয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন দেখেন। নমস্কার,
2: দিস কল ইজ নাও বিইং রেকর্ডেড।
0: হ্যালো,
3: হ্যালো,
0: নমস্কার, হ্যাঁ কে বলছেন?
3: নমস্কার,
0: শুনতে পাচ্ছি, বলুন।

0: শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ হ্যাঁ, বলতে শুনতে পাচ্ছি, বলুন আপনি।
0: হ্যালো,
1: শোনা যাচ্ছে আপনার কথা, আপনি শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি। কমলাল বাবু,
1: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: ভালো আছি, আমি আজকালি মহুলার থেকে বলছি, ঠিক আছে, নদীয়া জেলা থেকে।
1: আচ্ছা, কে বলছেন ভাই?
0: বিশ্বদেব বড়ই।
1: হ্যাঁ বলুন বিশ্বদেব।
0: আমি ছয় মাস চেষ্টা করছি আপনার সঙ্গে কথা বলার জন্য, ঠিক আছে, শুধু তাই নয়, তো গত মাসে আপনি বলেছিলেন যে আপনি আসুন ঝগড়া করুন, আমি ইচ্ছে করেছিলাম আপনার সঙ্গে ঝগড়া করবো, সত্যি খুব ভালো লাগে আপনার কথাগুলো, আমি শুনছি, ঠিক আছে,
1: ধন্যবাদ।
0: হ্যাঁ, প্রতি অনুষ্ঠান শুনি আপনার, রবিবারে ধরুন বিভিন্ন প্রত্যেকটা অনুষ্ঠান শুনি আমার রেডিও থেকে, ঠিক আছে,
1: খুব ভালো লাগলো আপনার ফোন পেয়ে।
0: সবচেয়ে বড় কথা, আমি সকালবেলা অনুষ্ঠান শুনতাম জগন্নাথ বাবুর এই কালী কথা, সে অনুষ্ঠানগুলো এখন শুনতে পাচ্ছি না, ঠিক আছে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, যেটা আমি আলোচনা চেষ্টা বলি যে যেটা বলছেন
1: বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং,
0: বিশ্ব উষ্ণায়ন যেটা, যে আমাদের প্রত্যেকটা লোকেরই কিন্তু উচিত যে গাছ কাটছি, পরিণত হয়েছে গাছ কাটছি, কিন্তু গাছ লাগানো। হ্যাঁ, বর্তমান লাগানোর সিজনে যাচ্ছে, ধরুন আমিও এটাকে শপথ করেছি, আমি স্কুলে লাগাতাম, কলেজে লাগাতাম, কিন্তু এখন ছেলে মেয়েদের সেই ইটা নেই আর কি, শিক্ষাটাই নেই, গাছপালা লাগাবে, পরিবেশটা ভালো থাকবে। বর্তমান যে অবস্থা, হ্যাঁ দেখুন, আমি দুবাইতে ছিলাম এক বছর, দুবাই, হ্যাঁ হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
0: দুবাই ছিলাম এক বছর, সেখানে 53 ডিগ্রি, 53 ডিগ্রি তাপমাত্রা,
1: আচ্ছা
0: দেখা তো,
1: ওরে বাবা,
0: কিন্তু অস্বস্তি মনে হতো না। আচ্ছা, আমাদের এখানে 41 ডিগ্রি তাপমাত্রা আসলে আমরা বাঁচতে পারিনি, এমনই অবস্থা হয়ে যায়। এর কারণ কি, আমাদের এখানকার আবহাওয়াটা আসলেই খারাপ, ভালো না, আর্দ্রতা বুন্ন, গরম বেশি, ঠিক আছে। অথচ দুবাইতে ছিলাম আমি, সেখানে 53 টেম্পারেচার থাকে সত্ত্বেও কিন্তু এতটা খারাপ লাগতো না, ঠিক আছে। সেই কারণে আমাদের এখানকার উচিত যে দেখুন, সময় মতন বৃষ্টি হচ্ছে না, যখন মানে অনসিজনে বৃষ্টি হচ্ছে,
1: বৃষ্টি হলে প্রবল বর্ষণ, ঠিক তাই।
0: দেখুন এবার কিন্তু একবার খবর শুনতে পেলাম যে আমাদের বর্ষাটা খুব 1 সপ্তাহ আগে আসছে, কিন্তু আগে আসলেও কিন্তু আমরা সেই বর্ষা পাইনি, দেখুন ব্যাপারটা, আমরা কিন্তু সেই বর্ষা পাইনি, কিন্তু কখন ফসল উঠছে সেই মুহূর্তে বর্ষাটা আসলো, 10 দিন আবার লেট হয়ে গেল, জোর বৃষ্টি কিন্তু 10 দিন লেটে আসছে, কিন্তু শুরু হয়েছে কিন্তু 1 সপ্তাহ আগে, এটা কেন হচ্ছে, এটা কিন্তু আমরাই দায়ী এই ব্যাপারে,
1: ঠিক আছে।
0: আমি কথা বেশি বলবো না, আমি শুনতে আছি,
1: বেশ আপনি শুনতে থাকুন, হ্যাঁ, আর অবশ্যই পরের প্রোগ্রামে আপনার সঙ্গে কথা হবে, খুব ভালো থাকুন,
0: আমি বিশ্বাস বড় মোবাইলে কথা বলছি,
1: বেশ থ্যাংক ইউ, ভালো ভালো থাকুন, সঙ্গে থাকুন। আসলে আমাদের শহর, আমার গ্রাম যাই বলুন না কেন, শুধু রাস্তা বাড়ি আর বাজার নয়, আমাদের শহর মানে তার গাছ, তার পুকুর, তার খোলা আকাশ, তার পাখির ডাক, এই সব কিছু মিলিয়েই আমার শহর বা গ্রাম কিন্তু বেঁচে আছে, আর তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার, তাই নয় কি? কিছুদিন আগে আমি ব্যক্তিগতভাবে একটি জায়গায় গেছিলাম, ছোটনাগপুর অঞ্চল, আপনারা অনেকেই জানেন, ভূগোলভাবে বইয়ের পাতায় দেখেছেন, বিস্তীর্ণ একটা মালভূমি অঞ্চল, কিন্তু সেখানে চারিদিকে যেদিকে চোখ রাখবেন শুধু সবুজ আর সবুজ। হ্যাঁ, গরম কি সেখানে পড়ে না? নিশ্চয়ই পড়ে, কিন্তু গরমটাও না বেশ আরামদায়ক, দিনের বেলায় সূর্যের তাপটা যখন লাগছে তখন গরম লাগছে, ঠিক সূর্য ডোবার পরেই অঞ্চলটার মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি, ঠান্ডা, আবার সকালবেলা কুয়াশা, এই গরমের সময়ও এত সুন্দর একটা আবহাওয়ার মধ্যে কাটিয়ে আসা যায়, যেটা কিন্তু সত্যি আমাদের মনে রাখার মতো। কেন? কারণ সত্যি সেখানের মানুষ, মানে ওই যে আমরা বলি অনেকেই অরণ্য সম্পর্কে সচেতনতার কারণে গাছ কাটা তো নিষিদ্ধই, বরং গাছ লাগানোর উপরে জোর দিচ্ছে, সব মিলিয়ে পরিবেশটা কিন্তু মানুষের, যে কোনো মানুষের সুস্থ হয়ে যাওয়ার পক্ষে একটা উপযুক্ত পরিবেশ। এরকম পরিবেশ কি আপনার পরিবেশ হয়ে উঠতে পারে না? তার জন্য আপনাকে কী করতে হবে, কী করতে হবে না, সবটাই উঠে আসবে আজকের আলোচনায়। আমরা আবার একটা গান শুনে নিই, গান শুনতে শুনতে অপেক্ষা করব আপনার টেলিফোনের কিংবা আপনার মেসেজের, শুনতে থাকুন, সঙ্গে রাখুন FM গোল্ড।

0: ঘড়ি কাটা এই মুহূর্তে বলছে রাত 10:53 হয়ে গেছে, কিন্তু আমাদের টেলিফোনের আলো কিন্তু ব্লিঙ্ক করছে। একবার দেখে নি কে রয়েছেন আমাদের সঙ্গে, কোন শ্রোতা রয়েছেন। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুর থেকে প্রবীর কুমার মন্ডল।
0: প্রবীর বাবু, হ্যাঁ বলুন বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ দাদাভাই, দেখুন আমাদের মান হুশটা কিন্তু হারিয়ে গেছে দাদাভাই। কারণ এই যে আজকে আমাদের বিষ্ণ উষ্ণায়নের ফলে আমরা যে জায়গায় এখন রয়েছি, দেখুন অদূর ভবিষ্যতে আর হয়তো আমরা জল পাবো না, মানে মানে ইয়ে অক্সিজেন পাবো না, কারণ আমরাই তার জন্য দায়ী দাদাভাই। এখন বড় বড় অট্টালিকা হচ্ছে পুকুর বুঝিয়ে, আমাদের আশপাশে যে গাছপালা ছিল সেই গাছপালাও দাদাভাই আমরা কেটে কেটে নির্মূল করে দিচ্ছি। যেহেতু অট্টালিকা তৈরি করতে হবে, তার মধ্যে পয়সা পাওয়া যাবে। হ্যাঁ, মানুষের মধ্যে আর সেই সচেতনতা নেই যে একটা গাছ কাটলাম আরো চারটে গাছ লাগিয়ে দিই। আর প্লাস্টিক দাদাভাই বর্জন করতে হবে, প্লাস্টিকের জন্য আমাদের গাছপালা সব মরে যাচ্ছে, কারণ নিচেতে এত প্লাস্টিক চলে গেছে, গাছের যে মানে মূল কাণ্ড তারা কিন্তু আর প্রসারিত করতে পারছে না। তো সেই জায়গা থেকে কিন্তু আমরা নিজেদের দোষটা একদম বলছি না, নিজেদের দোষটা খালি ঢেকে দিচ্ছি, নিয়ে বলছি গাছ কেটে দিচ্ছি। আরে গাছ কেটে দিচ্ছি তার আগে প্লাস্টিকটা তো বর্জন করতে হবে। কিন্তু আমরা খালি মাল কোনো জায়গায় জিনিস কিনতে গেলে একটা প্লাস্টিক দেওয়া তো প্লাস্টিকে মাল ভরে নিচ্ছে।

0: আছি। কেন ঘর থেকে যদি একটা ব্যাগ নিয়ে যে এই ব্যাগে নিয়ে আসা যায় তাহলেই কিন্তু প্লাস্টিক আর বর্জন করা বর্জন হয়ে যাবে
1: দরকার পড়ে।
0: তো এই জায়গাতে দেখুন দাদাভাই, ছোট ছোট ছেলে মেয়েরা আজকে স্ট্রোক হয়ে মারা যাচ্ছে, হ্যাঁ হার্ট অ্যাটাক হচ্ছে, কারণ আমরাই কিন্তু এই ভেজাল জিনিস খেয়ে আর ভেজাল জিনিস বাজারে বিক্রি করে আজ কিন্তু আমরা মানে মরণের পথে চলছি। হ্যাঁ আজকে করোনার সময় কত লোক মারা গেল সেটা কিন্তু আমাদের দোষেই দাদাভাই। তো সেই দোষগুলো আমরা নিজেরা দেখে হ্যাঁ এই জিনিসগুলো আমরা একদম উপলব্ধি করছি না। অদূর ভবিষ্যতে কি হবে ভগবান জানে, আমরা ভগবানকে ডাকলেও হবে না, নিজেদের নিজেদের মধ্যে ভগবান জাগাতে হবে। এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন
1: একদম। হ্যাঁ আপনিও ভালো থাকুন, সঙ্গে থাকুন। সত্যি উদ্বিগ্নতা বা উদ্বিগ্ন আমরা হয়ে উঠছি প্রত্যেকটা মুহূর্তে, কিন্তু কীভাবে তাই সেই সমাধানের রাস্তায় হাঁটবো সেটা একটু ভাবতে গেলেই মানে সেটা একটু বড় আকারের ভাবতে হবে, যে কারণে বোধহয় আমাদের এই উদ্বিগ্নতাটা আরও বেশি বেড়ে যাচ্ছে। আচ্ছা ভাবুন তো, শীতের রাতে আমরা কেন গায়ে কম্বল গায়ে দিই? কারণ কম্বল শরীরের তাপ বাইরে যেতে দেয় না। ঠিক তেমনই পৃথিবীর চারপাশে এমন এক ধরনের অদৃশ্য আবরণ রয়েছে যাকে বলা হয় গ্রিন হাউস। এই গ্যাসগুলো সূর্যের তাপের একটি অংশ ধরে রাখে, ফলে পৃথিবীতে বা পৃথিবীটা বাসযোগ্য হয়ে থাকে, হোটে এবং উষ্ণতাটা অনেকটা ব্যালেন্সতে থাকে। আর সমস্যা তখনই শুরু হয় যখন এই গ্যাসের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যায়, মানে গ্রিন হাউস গ্যাস, এটা যখন অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখনই কিন্তু সমস্যা। তখনই পৃথিবীর উপর যেন আরেকটি মোটা কম্বল চাপিয়ে দেওয়া হয়, ফলে অতিরিক্ত তাপ আটকে যায় আর পৃথিবীর এই গড় তাপমাত্রাটা কিন্তু বাড়তেই থাকে। 10:57 স্টুডিওর ঘড়ি বলছে। গান শুনতে শুনতে এ পর্ব থেকেও সাময়িক বিদায়, ঠিক ফিরে আসব 11:10। রবিবারের বৈঠক নিয়ে সঙ্গে কল্পলাল এবং অবশ্যই আছেন আপনারাও সঙ্গে। গান শুনতে শুনতে এ পর্ব থেকে বিদায় নিচ্ছি।

0: आकाशवाणी FM गोल खांटी सोना
1: मन की बात जनगणের কথা সকলের নিজের কথা কিছু লড়াইয়ের কাহিনী কিছু সাফল্যের আখ্যান অব্যক্ত ঐতিহ্যের গাথা নতুন ভারতবর্ষের আশা মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 26 জুলাই ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 26 জুলাই ঠিক সকাল 11টায়।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। রবিবারের রাতে আড্ডায় আপনার সাথে শুনছেন রবিবারের বৈঠক, রবিবারের বৈঠক 100.1 FM গোল্ডে।

101.1 মেগাহার্টজে আইআর এফএম গোল্ডের ঘড়ির কাঁটা বলছে রাত 11টা বেজে 13 মিনিট হয়ে গেছে। সময় আর খুব বেশি যে আছে তা নয়, কারণ আপনাদের সঙ্গে কথা বলা, আপনাদের পাঠানো বেশ কিছু হোয়াটসঅ্যাপ সবটাই রয়েছে। তবে আজ যেহেতু কথা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং, আপনার আমার শহর আমার দায়িত্ব সবটা নিয়েই আমরা ভীষণভাবে সচেতন হয়ে পড়ছি। সচেতনতামূলক বিভিন্ন রকম কথা গল্প সবটাই তো মনের মধ্যে চলে আসছে। যেমন একটি গল্পের কথা আবারও মনে পড়ে যাচ্ছে। একটি স্কুলে শিক্ষক তার ছাত্রদের বললেন, আজ প্রত্যেকে বাড়ি গিয়ে একটি করে গাছ লাগাবে। একজন ছাত্র বলল, স্যার আমি একা একটা গাছ লাগিয়ে কী হবে? শিক্ষক হাসলেন, বললেন, যদি তোমার মতো প্রতিটি ছাত্র ওই একই কথা ভাবে তাহলে কোনো গাছই লাগাবে না, কিন্তু প্রত্যেকে যদি একটি করে গাছ লাগায় তাহলে একদিন সেই গাছই একটি বন হয়ে উঠবে। পরিবর্তন সবসময় একজন দিয়েই তো শুরু হয়। সত্যি ভাবনাগুলো বোধহয় এখান থেকেই শুরু করতে হবে। আমাদের পরের জেনারেশন যারা এখন অনেক ছোট, বুঝতে পারছে না বিষয়টা, তাদেরকে বোঝানোর জন্য নানান রকম গল্প, নানান গল্পগাথা, কথা, বিভিন্নভাবে

0: যাতে এই বিষয়টার প্রতি তারা আগ্রহী হয়ে ওঠে। কিভাবে করতে হবে সেটা আপনি আপনার মাথা থেকে বার করুন। আগামী প্রজন্মকে সচেতন করতে পারলেই কিন্তু অনেকটা সুরাহা হওয়ার দিকটা পাবে, অনেকটা রাস্তার অনেক সহজ হয়ে যাবে, সুরাহা হবে বিষয়টার। তো একজন শ্রোতা অপেক্ষা করে আছেন আমাদের সঙ্গে কথা বলবার জন্য, কে রয়েছেন দেখে নিন। নমস্কার। না, ছিলেন কিন্তু, কোথাও একটা যোগাযোগ বিচ্ছিন্নতা শুরু হয়ে গেল। যাই হোক, আমরা একটু হোয়াটসঅ্যাপ মেসেজে ঢুকে পড়ি। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় লিখেছেন, নমস্কার দাদা ভাই, নমস্কার। আমাদের কারণেই আজ সুন্দর পৃথিবী ধ্বংসের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। সুন্দরবন গাছ কেটে ফেলছে, যার ফলে ঘন বনের পশু পাখি সব শহরে এসে পড়ছে। গাছ লাগাতেই হবে, গরম আটকায় গাছ থাকলে, এগুলো বুঝতে হবে, তবেই সুন্দর হবে পৃথিবী। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে এই মেসেজটি। এরপর কে পাঠিয়েছে, অসীম সেন, বিকে পাল অ্যাভিনিউ, কলকাতা 5 থেকে লিখেছেন, নমস্কার নেবেন? হ্যাঁ, নমস্কার জানালাম আমিও আপনাকে। আমাদের ছোটোবেলায় এত গরম হতো না, এত বৃষ্টি হতো না, শীতকাল এনজয় করতাম। তখন বাড়িতে এসি, গাড়িতে এসি, অফিসে এসি ছিল না। আমরা নির্বিচারে গাছ কেটে জলাশয়ে ভরাট করে রাস্তা শহর তৈরি করেছি, তাই তার কুফল ভোগ করছি। আমাদের সচেতনতার অভাব আছে। খুবই গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করছেন, মানুষকে অপচয় বন্ধ করতে হবে। অসীম সেন, বিকে পাল অ্যাভিনিউ, কলকাতা 5 থেকে পাঠিয়েছে এই হোয়াটসঅ্যাপ। এরপর কে পাঠিয়েছে শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে, একটু ছন্দে লিখেছে, অনেক শুভেচ্ছা কল্পলাল আপনাকে। পরিবেশকে বাঁচাতে প্রচার চলছে সর্বক্ষণ, রেডিও, টেলিভিশন কিংবা দেয়াল লিখন। সবুজে সবুজে ভরাতে চারিদিক, চেষ্টায় রত প্রশাসন, প্রাথমিক থেকে উচ্চ স্তরে পরিবেশ বিজ্ঞান করেছে বিচরণ। বিদ্যালয়ের সবুজ বাহিনী কিংবা কোনো সংগঠন, সবাই আনন্দে মেতে করছে বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ দিবসে কিংবা কোনো অনুষ্ঠানে বৃক্ষ দিয়ে সম্বর্ধনা সবাই এখন জানে। চেনা শহরের রাজপথে সবুজ সেজেছে দুধারে, নদী পারে রাশি রাশি রোপণ হয়েছে বৃক্ষ বারে বারে। এত করেও পরিবেশ দেয় কেন বিপদের হাতছানি? বায়ু, জল, মাটি, শব্দ, পরিবেশের সব খালি, সব খানি। পরিবেশকে বাঁচাতে ছন্দ নয় এখন আর কবিতায়, হাতে হাত লাগাতেই হবে পরিবেশের সুস্থতায়। এই সুন্দর পৃথিবীকে রক্ষা করব সবাই, অপরের দোষ না দিয়ে নিজেই আগে হাত বাড়াই। ভবিষ্যতের শিশুরা বারুক অনুকূল জলবায়ুতে জীবন ভরে উঠুক এক সুন্দর পঞ্চভূতে। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া 153 থেকে হোয়াটসঅ্যাপে তার এই বার্তা কিন্তু পাঠিয়েছেন। আর এই বার্তা শোনার সঙ্গে সঙ্গে আরও একবার চেষ্টা করি, দেখি কে রয়েছেন 2248-8085-এ। নমস্কার।
1: হ্যালো দাদা, আবার এসেছি।
0: হ্যাঁ বলুন।
1: বলছি কি দাদা, আমাদের বাড়িতে, আমাদের বাড়ির কথা বলতে ভুলে গেছি আপনাকে। আমাদের বাড়িতে দাদা আম গাছ, তিন চারটা আম গাছ। আমাদের না দু একটা বিরাট বড় আম গাছ দাদা, রোজ পাখিরা আসবে খাওয়ার টাইমে, একদম রোজ খেতে দেয়।
0: তো গাছ লাগানোর সুফল এটা, পাখি দেখতে পাওয়া যায়, তাদের আশ্রয় তো না।
1: হ্যাঁ, কত রকম পাখি আছে দাদা আপনি ভাবতে পারবেন না, মানে আমরা নামও জানি না দাদা। হ্যাঁ, খেতে দেয় ওই টাইমে, ঠিক থাকবে কত রকম আসে। তার পেয়ারা গাছ আছে, নারকেল গাছ আছে, আমাদের বাড়িতে 5-6টা নারকেল গাছ আছে, আমাদের বাড়িতে পেঁপে গাছ আছে, আমাদের বাড়িতে অনেক রকম ফুল গাছ, অনেক রকম গাছ আছে। হ্যাঁ, কিন্তু আমাদের বাড়িতে আছে, কিন্তু অনেকের বাড়িতে কিন্তু গাছপালা যে লাগাবে জায়গা তো নেই না আজকাল তো দাদা। কয়জন আর বাড়িতে কতটুক জায়গা থাকে, মানে
0: ঠিকই, কিন্তু ওই যে ওই জায়গাটা নেই কেন, সেই কেনর প্রশ্নটাও কিন্তু মানে উত্তরটাও কিন্তু আমাদের দিতে হবে যে কেন নেই জায়গা।
1: 12 কাটা জায়গা তো ওর মধ্যে দেখেন।

0: অনেক রকম গাছপালা, ফুল গাছ থেকে নানান রকম গাছপালা আমাদের।
1: বেশ, এইরকমই, হ্যাঁ এইরকম ভাবেই গাছ লাগিয়ে পরিবেশের সুস্থতাটা বজায় রাখতে হবে সকলকে, শুধু আপনি নয় লক্ষ্মীদি, সকলকেই সচেতন হবে থাকতে হবে, আগামী প্রজন্মকে সচেতন করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, যার ফ্ল্যাট বাড়ি জানি সেখানেও তারা বারান্দায় টবে গাছ লাগান, হ্যাঁ সেটাও কিন্তু মেনটেন করবেন। মানে আমার বাড়িতে জায়গা নেই, আমার ফ্ল্যাটে জায়গা নেই, সুতরাং গাছ লাগানোর এই দায়িত্ব থেকে আমি নিস্তার পেয়ে গেলাম এমনটা ভাবলে কিন্তু চলবে না। ছাদ বাগান করুন, ব্যালকনি, এক চিলটে ব্যালকনি, সেখানেও বিভিন্ন ধরনের গাছ লাগান। মোট কথা, গাছ আপনাকে লাগাতেই হবে, তবেই কিন্তু এই পরিবেশ আরও বেশি মুখরিত হয়ে উঠবে, ঝর্ণা আবার গেয়ে উঠবে, আকাশে পাখির গান, মোট কথা প্রকৃতি আরও বেশি কলহাস্যে আমাদেরকে ভরিয়ে দেবে।

আপনি কি জানেন যে পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছরগুলোর বেশিরভাগই গত এক দশকের মধ্যে রেকর্ড করা হয়েছিল? অনেক হিমবাহ দ্রুত গলছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ধীরে ধীরে কিন্তু বাড়ছে, চরম আবহাওয়ার ঘটনা তাপপ্রবাহ

0: যেগুলোকে আমরা বলি আর কি, অতিবৃষ্টি কিংবা খরার মতো পরিস্থিতি অনেক অঞ্চলে আরও ঘন ঘন দেখা যাচ্ছে। না, এসব যে শুধু খবরের কাগজের শিরোনাম এমনটা কিন্তু নয়, এটি কিন্তু ভবিষ্যতের জন্য একটা সতর্ক বার্তাও বলা যেতে পারে। তাই অন্তত আমরা সকলে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে বাজারে গেলে অবশ্যই কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে, অপ্রয়োজনীয় আলো পাখা এগুলো বন্ধ রাখতেই হবে, অন্তত একজনকে হলেও পরিবেশ রক্ষার এই গুরুত্বটা বোঝাতে হবে। দেখবেন পরিবর্তনটা কিন্তু নিজের কাছ থেকেই শুরু হয়ে যাচ্ছে। কোনো শ্রোতা কিন্তু রয়েছেন অনেকক্ষণ ধরে কথা বলার জন্য, আসলে ঘড়ির কাঁটা বলছে রাত 11:26, সময় খুব যে বেশি আছে এমনটা নয়, তবে যে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলে নিই, কে রয়েছেন দেখে নিই। নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ দাদা, আমি পায়েল বলছি, বেলঘড়িয়া থেকে।
0: পায়েল, হ্যাঁ পায়েল বল।
1: দেখো তাহলে আমার যেটা মনে হয় সেটা হলো, অবশ্যই গ্লোবাল ওয়ার্মিং এটার থেকেই হচ্ছে, প্রত্যেকেই বলছে, সেটা একই কথা আমি বলবো। প্রচুর পরিমাণে আমরা যে গাছ কাটছি, গাছ কাটাটাই প্রথমত ঠিক নয়, পরে গাছ লাগাবো আমরা অবশ্যই, কিন্তু গাছ কাটবোই বা কেন? একটা গাছ তো একটা প্রাণ, তো একটা গাছকে কেটে ফেলা মানে আমার কাছে মনে হয় একটা কোনো কিছুকে আমরা খুন করছি, কোন একটা প্রাণকে। তো প্রথমত আমাদের গাছটা কাটাই ঠিক নয়, আর সেখানে তারপর অপর তো প্রচুর পরিমাণে গাছ লাগানো অবশ্যই উচিত, সেই কারণে গাছ কাটার ফলে উষ্ণতাটা বৃদ্ধি পাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, ইত্যাদি অনেক কিছু হচ্ছে, আর তার ফলেই আমার মনে হয় যে এই এত কিছু বিপর্যয় আমাদের প্রত্যেকটা প্রাণ যারা পৃথিবীতে বাস করছে তাদের জীবনে। কিন্তু আমার মনে হয় দাদা আরেকটা জিনিস, ওইটা না একটা ঘোর, কেন আমরা এত কথা প্রত্যেকেই বলছি যে সত্যি গাছ লাগানো উচিত, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এত কিছু হচ্ছে, কিন্তু আমার মনে হয় ভোরবেলা চোখটা খোলার পর আমরাই প্রথমে সেই দিকে ছুটে যাই যে ও একটা বড় বিল্ডিং করছে, নেক্সট টাইম আমাকেও ট্রাই করতে হবে।
0: একেবারেই তাই, ওর বাড়িতে একটা এসি আছে, আমার বাড়িতে দুটো লাগাতে হবে।
1: একদম একদম, মানে যারা আমরা এই কথাগুলো বলছি রাত্রে বেলা, হয়তো ভোরবেলা উঠে আমরাই সেই ঘোরটার দিকে ছুটে যাচ্ছি, মানে একটা ঘোরের মতো জিনিসটা যে এর বাড়ি এটা আছে, আমাকেও করতে হবে, আমাকে আরো বড় হতে হবে, মানে এই সব সব দিক থেকে। তো আমার মনে হয় এগুলো কিন্তু মুখে বলা শুধু নয়, আমরা যবে এটা ভিতর থেকে অনুভব করে জিনিসটাকে করতে পারবো, আমার মনে হয় সেদিনই পৃথিবী সুধরাবে, তার আগে নয়,
0: হবে না। একদমই তাই, একদম ঠিক কথা বলেছো পায়েল, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল, তুমি অনেক ছোট কিন্তু এত সুন্দর করে বললে, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ তুমি ভালো থেকো, হ্যাঁ একদম ভালো থেকো এবং আমাদের সঙ্গে থেকো, একদম সত্যি তাই। আসলে জলবায়ু পরিবর্তনের জন্য যে শুধু শুধু বড় বড় শিল্প কলকারখানা এগুলোকে দোষ দিয়ে দায়িত্ব শেষ করে দেব তা নয়, আমাদের প্রত্যেক দিনের ছোট্ট ছোট্ট সিদ্ধান্তগুলোও কিন্তু ভবিষ্যতের পৃথিবী গড়ে তোলে। একটি গাছ, একটি কাপড়ের ব্যাগ, এক ফোঁটা বিদ্যুতের সাশ্রয়, এসবই আগামী দিনের জন্য আমাদের বিনিয়োগ, এটা কিন্তু বলা যেতেই পারে। যদি আমরা এখনই সচেতন না হই তাহলে ভবিষ্যতের পৃথিবী কেমন হতে পারে, কি ঘটতে পারে সেই পৃথিবীতে, সে নিয়ে কিন্তু শঙ্কিত আমরা সকলেই। কিন্তু শঙ্কিত হয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে তেমনটাও নয়। কি হবে, কি করব, কি করব না, সবটাই তো উঠে আসছে আপনাদের কথা, এভাবেই উঠে আসুক। সঙ্গে সঙ্গে গান তো রয়েছে, গানও শুনব, কথাও হবে। আপাতত পিন্টু ভট্টাচার্য গানে গানে।

0: শিপ্রাকারার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে টেক্সট মেসেজ করেছে, লিখেছে, আমার বাড়ি জায়গাটা একসময় বেতর গ্রাম নামে পরিচিত ছিল। আমার একদম বাড়ির পাশ দিয়ে বালি খাল বয়ে চলেছে। ওই খাল অনেক বড় ছিল, শুনেছি ওইখান দিয়ে চাঁদ সওদাগর ব্যবসা করতে গিয়েছিলেন। আজ ওই খালটা বদ্ধ নর্দমায় পরিণত হয়ে আছে, তবে আমার ওই বেতর এলাকায় এখনও অনেক বড় বড় গাছ আছে। বাড়ির বাগানে বড় বড় নানান গাছ আছে, এলাকায় অনেক পুকুরও আছে, এই জন্য অনেক নানা পাখি আসে। তাই আমি বলবো, প্রকৃতিকে ভালোবেসে আমরা যদি সবাই এই রকমভাবে গাছ পুকুরকে বাঁচিয়ে রাখি, তাহলে নানা পাখি নানা প্রাণীরাও বেঁচে থাকবে আর পরিবেশও সুন্দর মনোরম হয়ে থাকবে। আমার বাড়িতেও সামনে পেছনে ছাদে অনেক গাছ আছে। ভালো থাকবেন। শিপ্রা কারার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে লিখেছেন। অবশ্যই নিজের জায়গা থেকেই ভাবনা চিন্তাটা শুরু হোক, তারপরে তো বৃহত্তর ভাবনা, কিন্তু সেই ভাবনা যেন কোনোভাবেই কি বলবো, নিজেকে জাহির করা ভাবনার মধ্যে না চলে আসে। সবাই আমরা যাতে সেই আপনার সেই ভাবনার মধ্যে সমানভাবে কি বলবো আর কি, সমানভাবে আমরা অংশ নিতে পারি, বৃহত্তরভাবে আপনার সেই ভাবনাটা যেন সবার কাজে লাগে, তাহলেই তো আপনার ভাবনার সার্থকতা। বন্ধু রয়েছেন সঙ্গে, কে রয়েছেন একবার দেখে নি। নমস্কার। হ্যালো।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলার নদীয়া থেকে সমীর দাস বলছি।
0: বলুন সমীর বাবু, বলুন।
1: বলছি দেখুন, আমরা সবাই একই ধরনের কথাই বলছি, কিন্তু একটা কথাই আছে, একটা গুরুদেবের বাণী, যে মুখে জানি ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। আমরা মুখে অনেক কথাই বলছি, গাছ কাটা ঠিক নয়, হ্যাঁ প্লাস্টিক বর্জন করা উচিত, হ্যাঁ ড্রেন পরিষ্কার রাখা উচিত, আমরা সবাই বলছি, আমরা ভাষণ দিচ্ছি, বক্তব্য দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু সেই কাজগুলোকে করছি না, পালন করছি না।

0: আমাদের আদালতে বিচার হয়, থানা পুলিশ হয়, কোর্ট কাচারি হয়, আন্দোলন হয়, পথ অবরোধ হয়, অনেক কিছু হয়। কিন্তু গাছ যখন খুন হচ্ছে, আইন আছে, কোর্ট আছে, অনেক কিছু আছে, কিন্তু সেটা আইনের খাতায় চাপা পড়ে থাকে, বাস্তবে কিন্তু সেটা রূপ দেওয়া যায় না। আবার তার উল্টো দিকটাও আছে যে দেখুন আমরা গাছ লাগাবোটা কোথায়। আজকে দেখুন আমার হয়তো দেখা যাচ্ছে দু কাঠা জমি রয়েছে, আমি একা রয়েছি, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন পরিবার বেরোবে বাড়বে, তখন আমার এই একটা ঘরের মধ্যে থাকার জায়গা নেই। তখন অটোমেটিক যেহেতু জনসংখ্যা বাড়ছে, লোক সংখ্যা বাড়ছে, জায়গাও কমে যাচ্ছে, রাস্তারও প্রয়োজন হয়ে যাচ্ছে, গাছ লাগানোরও কোনো জায়গা নেই। আমরা আগে দেখতাম, হরিণ দেখতাম, প্রজাপতি দেখতাম, কত রং বেরঙের পাখি দেখতাম, এখন এগুলো চোখেই পড়ে না।
1: একদম,
0: এগুলো এখন সিনারির মধ্যে রয়ে গেছে, সিনেমার মধ্যে রয়ে গেছে। ভবিষ্যৎটা খুব খারাপের দিকেই পৌঁছচ্ছে, কি হবে জানি না। হয়তো আমরা এই বক্তব্যে রেখে যাব, বাস্তবে পরিবর্তন কবে হবে এটা বলা সম্ভব না। নমস্কার।
1: নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন। আপনার এই সংযোজনও কিন্তু আমাদের ভালো লাগলো। আসলে ওই যে সবাই বলছেন যে ব্যাপারটা হচ্ছে যে কোনোভাবে আমরা যেটা জাহির করে, যেটা ফলাও করে বলছি, সেটা কার্যত আমরা কতটা কাজ করছি বা সেভাবে আমরা চলছি কি না, সেটা নিয়ে তো প্রত্যেকের মধ্যে একটা চিন্তার ভাঁজ দেখাই যাচ্ছে। আসলে এখনো পর্যন্ত আমরা জানলাম যেটা জলবায়ুর পরিবর্তন কি, কেন হচ্ছে, আমাদের জীবনের সঙ্গে কি সম্পর্ক। কিন্তু একটু যদি ভবিষ্যতের দিকে আমরা তাকাই, ধরুন একটু আরও এগিয়ে গিয়ে আমরা তাকালাম, যদি একটা প্রশ্ন করি, আজ থেকে 20 বা 30 বছর পর আমাদের শহরটা কেমন হবে? আচ্ছা, আপনার সন্তানরা বা তাদের সন্তানরা কি সেই ছায়া ঘেরা রাস্তা, পাখির ডাক, বর্ষার মাটির গন্ধ এসব অনুভব করতে পারবে, নাকি সেগুলো শুধুই গল্পের বইয়ে পড়বে? আমরা অনেকেই ভাবি জলবায়ুর পরিবর্তন মানেই শুধু গরম বেড়ে যাওয়া। না, একেবারেই শুধু তা নয়, এর প্রভাব কিন্তু আরও অনেক গভীর। ধরুন প্রচণ্ড গরমে বয়স্ক শিশু, বয়স্ক মানুষ, শিশু যাদের হৃদরোগ বা শ্বাসকষ্ট আছে, তাদের ঝুঁকি কিন্তু বেড়ে যায়। অস্বাভাবিক বৃষ্টিতে জল জমে মশাবাহিত রোগ ছড়াতে পারে, খরায় কৃষকদের ফসল নষ্ট হতে পারে, এবং তার ফলটা কি সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। আবার অতিবৃষ্টি, সেখানেও কিন্তু ফসলের ক্ষতি হয়। অর্থাৎ জলবায়ুর যে পরিবর্তনগুলো ক্রমাগত হচ্ছে, তাতে আমাদের স্বাস্থ্য, খাদ্য, অর্থনীতি সব কিছুর উপরেই প্রভাব ফেলছি। আপনারও কি তাই মনে হয় না? যদি মনে হয় তাহলে দুটো মাধ্যম তো রয়েছে, চলে আসুন সেই মাধ্যমগুলোতে, জানিয়ে নিন আপনার মতামত। সময় খুব বেশি নেই, তবে আমাদের একজন শ্রোতা একটি গানের কথা বলছিলেন, লিস্টে অবশ্যই রেখেছিলাম, সেই গানটি বরং শুনে নি মান্নাদের কণ্ঠে, চিরদিনের ছবি থেকে। মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করে, নেই তো খুনির মাপ, তবে কেন পায় না বিচার নিহত গোলাপ।
2: খুন হলে পরে

0: একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সকাল 8টা, সূর্য উঠেছে কিন্তু তাপমাত্রা ইতিমধ্যেই খুব খুব বেশি। দুপুরে রাস্তায় হাঁটা কঠিন, বিকেলে হঠাৎ কালো মেঘ, এক ঘন্টার প্রবল বৃষ্টি, তারপর রাস্তায় হাঁটু সমান জল, পরদিন আবার প্রচণ্ড রোদ। হ্যাঁ, এই নিয়মেই এখন ধীরে ধীরে অনেক জায়গায় বাস্তব হয়ে উঠেছে। কিন্তু একটা কথা যে আমরা ভুলে যাই, যে প্রকৃতি কিন্তু কখনো প্রতিশোধ সেভাবে নেয় না, প্রকৃতি শুধু তার নিয়মে চলে। যদি নদীর পথ বন্ধ করি, নদী তো নিজের পথ খুঁজবে। যদি জলাভূমি কেটে জলাভূমি ভরাট করি, বৃষ্টির জল অন্য কোথাও তো জমবেই। যদি গাছ কেটে ফেলি, শহর তো আরো উষ্ণ হবে। অর্থাৎ প্রকৃতির নিয়মকে যদি অস্বীকার করি, শেষ পর্যন্ত সমস্যায় তো আমরাই পড়ব। কি বলছেন পরবর্তী শ্রোতা? 2248-8085। নমস্কার, হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ, সরাসরি কি বলছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলছি।
1: বলছি একটু আগে যে নিহত গোলাপ শ্রোতাটা দেখলেন কি কায়দা করে মানে গানের রিকোয়েস্টটা নিয়ে গানটা শুনে নিল।
0: ঠিক আছে, সেটা তো শ্রোতা রিকোয়েস্ট, এই বিষয়টা তো এখন আলোচ্য নয়, আপনি বলুন না।
1: গোলাপের সাথে কি গাছের কোনো সং আছে বলুন আপনি?
0: গোলাপের সঙ্গে
1: এই যে নিহত গোলাপ আর এই গাছ যেটা নিয়ে আপনি আলোচনা করছেন, একটা কথা কি জানেন, আমরা সবাই এই যে এত শ্রোতারা লিসেনাররা ফোন করছে না, যারা বলছে তারাও গাছ কাটছে, তারাই প্লাস্টিক ফেলছে, বুঝলেন? কেউ আমরা সব মানে কি বলো সব দিতে যাচ্ছে জানেন তো, এখনকার দিনে কেউ গাছ লাগায় না একটা, কিন্তু আমরা বলে যাই বড় বড় ডায়লগ, এখনো সেই দোকানে গেলে কেউ ব্যাগটা নিয়ে যায় না, ওটা পিস্তিকে লাগে, শুনুন কথাটা, কাপড়ের ব্যাগে করে ঝুলিয়ে আনবো, ওটা কেমন একটা লাগে না, টাইল করে সেই প্লাস্টিক করে আনবো, মাছ বড় মাছ আনলে সেই কানকোর ভিতর দিয়ে মুখ দিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে আনবো, এইগুলো একটা বাঙালিদের একটা, এগুলো যতই বড় বড় সব বলছে শুনছি, কেউ গাছ লাগায় না, বুঝলেন?
0: ঠিক আছে, কিন্তু হ্যাঁ বুঝলাম, কিন্তু
1: প্লাস্টিকের ব্যবহার এতগুলো মানে সেটা ফোন করলো, কেউ ঘরের থেকে ওটা তো বিজেপির উদ্যোগ না, আমি নেবো না প্লাস্টিকের, আমি ব্যাগ এনেছি, কেউ যাই কি ব্যাগটা নিয়ে হাতে করে,
0: সেটা যে কোনো একজনকে শুরু

0: করতে হবে, আমরা সবাইকে, সবাই ওই কেউ কেউ কথাটা বলে যাচ্ছি। আচ্ছা দাদা, আমি এবার একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি নিজে সেটা বাজারে যখন যান ব্যাগ নিয়ে যান? তো
1: এইবার এবার আপনাকে বলছি, আমি মানে বিগত 16-17 বছর কোন রকম ওয়ার্ক করি না।
0: আচ্ছা,
1: ফ্যামিলিগত কোন ওয়ার্ক আমার করতে হয় না বা করিও না।
0: আচ্ছা,
1: বাঙালি যত শ্রোতা হয়েছে না, আমরা সব বুঝি, আমরা সব জানি যে কি ক্ষতি করছি আমরা।
0: আচ্ছা ঠিক আছে, বোঝা গেল, কিন্তু কোথাও যে সচেতনতা তাদের মধ্যে নেই এটাও বা আমরা অস্বীকার করি কি করে? একটা জিনিস ভাবুন, এই যে বলছেন সবাই সবাইকে দোষারোপ, আমিও শুরুতে বললাম যে সবাই সবার উপর দোষটা চাপিয়ে দিচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা আমি নিজে করছি কি সে কাজটা? একজন শ্রোতা অবশ্যই একটা গানের কথা বললেন, গানটা অবশ্যই আমি ভেবে রেখেছিলাম, কিন্তু কোনোভাবে কোইনসিডেন্টালি ব্যাপারটা মিলে গেল। এই যে বলছেন গানের সঙ্গে কি সম্পর্ক, সম্পর্ক তো আছেই, মানুষ খুন হলে মানুষের বিচার হচ্ছে, কিন্তু প্রকৃতিকে যখন আমরা খুন করছি, অরণ্য ছেদন হচ্ছে, বৃক্ষ ছেদন হচ্ছে, অরণ্যকে কেটে ধ্বংস করে দিচ্ছি, তার বিচারটাকে করছে? এখানে গোলাপ একটা প্রতীক, বৃন্ত থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলাপ, তার বিচারকে করছে, গোলাপ একটা সিম্বল, এখানে শুধু গোলাপের কথা নয়, পুরো প্রকৃতির কথা বলা হচ্ছে। আপনি যদি সিনেমাটা দেখে থাকেন, চিরদিনের ছবি, উত্তম কুমার সুপ্রিয়ার সেই বিখ্যাত ছবি, যেখানে উত্তম কুমারকে আমরা দেখেছিলাম যে অসম্ভব প্রকৃতিপ্রেমী একটি মানুষ, যাকে যখন শহরের সেই কংক্রিটের জঙ্গলে এনে রাখা হয়েছে, তখন প্রতিনিয়ত তাকে হাতছানি দিয়ে রাখছে প্রকৃতি, কারণ প্রকৃতির কোলেই সে লালিত পালিত। সেই শহরের কংক্রিটের মধ্যে তার দম বন্ধ লাগছে, সেখানে গাছ নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না, তার ভালো লাগার জায়গাগুলো নেই, তার ভালো লাগার জায়গাটাকে তৈরি করে দিতেও আমরা অপারগ, সেই চেষ্টাটা তো করতে হবে। তাই দোষারোপ আমরা করব না, যে যেভাবে ভাবছে সেই ভাবনাটাকে আমরা স্বাগত জানাই, দোষারোপ করার জায়গা এটা নয়। আর আজও যদি আমরা এভাবে একে অপরের দিকে আঙুল তুলে চলি, তাহলে সত্যি তো আগামী প্রজন্ম, আগামী ভবিষ্যৎ কিভাবে সুস্থভাবে থাকবে বলুন তো? প্রত্যেককে স্বাগত, প্রত্যেকে ভাবুন, নিজের মতো করে ভাবুন, কিন্তু দোষারোপ করার জায়গা অবশ্যই নয়। সকলে ভালো থাকুন, সবাইকে নিয়ে থাকুন, যে মানুষগুলোকে দোষারোপ করছেন তারাই আপনার প্রয়োজনে আপনার পাশে এসে দাঁড়াবে, এটা মাথায় রাখতেই হবে। তাই সব কিছুকে খারাপ ভেবে ধরে নেওয়াটা ঠিক হবে না। অনেক সময় যে আমি একটু আগেই বললাম যে অনেকে শহরে এখন ছাদ বাগান তৈরি করছে, অনেকে বৃষ্টির জল সংরক্ষণ করছেন বিভিন্ন জায়গাতে, আমরা পাহাড়ি অঞ্চল যেখানে জল হয়তো মানে ভূপৃষ্ঠের যে জলটা হয়তো পাওয়া যায় না, সেখানে বৃষ্টির জল সংরক্ষণ করছেন, স্কুল কলেজ পরিবেশ ক্লাব, পরিবেশ বান্ধব যেটা বলি সেটা গড়ে উঠছে, অনেক মানুষ নদী পরিষ্কার, বৃক্ষরোপণ, প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরির জন্য নানানভাবে কাজ করছেন। একেবারে হচ্ছে না আমরা সব চোখ কান বন্ধ করে বসে আছি এমনটাও কিন্তু নয়, কিন্তু আরও বৃহত্তর, আরও বৃহৎভাবে ভাবতে হবে, এই ভাবনাটা কিন্তু সকলকে ভাবতে হবে। শুধু আমি আপনি একে অপরকে দোষ দিয়ে যাব তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এই যে রোদ বৃষ্টি গাছপালা নিয়ে যে খেলা, প্রকৃতির খেলা, সেই খেলাটা কিন্তু দেখতে আমরা বঞ্চিত হব।
2: ওই গাছের পাতা।

0: ঘড়িকা টাইম মুহূর্তে বলছে রাত 11:53 হয়ে গেছে। আজকে এই অনুষ্ঠানের খুব সম্ভবত লাস্ট কলার, কে রয়েছেন সরাসরি দেখে নেব। নমস্কার, হ্যালো, কে বলছেন?
1: নমস্কার, আমি বালিগঞ্জ থেকে বলছি, প্রিয়তোষ।
0: প্রিয়তোষ দা, হ্যাঁ বলুন দাদা, কেমন আছেন?
1: বোধহয় শেষের দিকে চলে
0: এসেছি, একদম লাস্ট কলার, আর পরে আর নেওয়ার সময় থাকবে না।
1: লাক ভালো আমার, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করি, মধ্যখানে একটু গ্যাপ পড়েছিল, আমি অনুষ্ঠানটা পুরোপুরি শুনতে পাইনি।
0: আচ্ছা আচ্ছা, সে তো থাকবেই, কাজ করো।
1: মোটামুটি শুটটা ধরতে পেরেছি। এখন ব্যাপারটা হচ্ছে যে আজকাল একটা জিনিস কল্পনা দেখেছো কি, আজকাল এই যে প্রাকৃতিক এই যে প্রকৃতির ব্যাপার নিয়ে তুমি বলছো, আজকাল কি বাজ পড়ে, বিদ্যুৎ চমকায়।
0: হ্যাঁ, একদম শুরুতেই আমি বললাম যে মানে বৃষ্টিকে এনজয় করতে পাচ্ছি না শুধুমাত্র বাজ পড়ার ভয়ে।
1: হ্যাঁ, বাপরে বাপ, মানে কি সাংঘাতিক, কি সাংঘাতিক বাজ পড়ে।
0: ঠিক তাই।
1: আচ্ছা, আমি একটা ছোট্ট কথা বলে এবার ছাড়বো। ব্যাপারটা হচ্ছে যে আমি খুবই জিম কর্বেটের ভক্ত, বুঝেছো, জঙ্গলের বই টই পেলে, শিকার বই পেলে আমি ছাড়ি না। জিম কর্বেটের বই পড়ছিলাম, তাতে দেখছি জিম কর্বেট প্রকৃতিকে ভীষণ ভালোবাসতেন এবং প্রকৃতির কোলেতে উনি নিশ্চিন্তে পরম আনন্দে থাকতেন। এবং দেখুন, আরেকটা হচ্ছে গিয়ে ম্যানিটার যত রকমের মানুষকে বাঘ মেরেছেন, প্রচুর মানে মানুষকে উপকার করেছেন, এবং উনি নিশ্চিন্তে ঘাসের ইসের ওপরে বিছানায় জঙ্গলেতে নিশ্চিন্তে নির্ভয়ে ঘুমোতেন, এবং চারপাশে প্রকৃতির মানে পশু পাখি তার ভেতর আসতো, তারা যে দেখতো কেউ কিন্তু ক্ষতি করতো না কখনো, এবং তার ভেতরেই উনি থাকতেন নিশ্চিন্তে থাকতেন।

0: এবং শেষ জীবনে উনি আফ্রিকাতে ইসেতে বোধহয় নাইরোবিতে বা কোথাও একটা হবে বোধ হয়, এনিওয়ে সেখানে ট্রি হাউসে উনি থাকতেন বানিয়ে, সেই ট্রি হাউসে ওনাকে নিচে একটা বড় ফোয়ারা ছিল, সেখানে উনি সকাল বিকেল বসতেন চুপচাপ, ওখানে প্রচুর পাখি আসতো এবং সেই পাখিরা এসে তাকে কাঁধে বসতো, তার হাত থেকে খাবার খেয়ে নিত পরম নিশ্চিন্তে, এবং সে যে প্রকৃতিকে, এবং লাস্টে তিনি বলে গেছেন যে প্রকৃতি, এই প্রকৃতি যেনকে মানুষ কেটে শেষ করবে সেনকে মানুষের কিন্তু দিনের শেষ ঘনিয়ে আসবে,
1: একদমই তাই,
0: একদম সেটাই ঘনিয়ে আসার মতন অবস্থা এসে
1: দাঁড়িয়েছে।
0: প্রকৃতি এখন ভীষণ ভাবে রুষ্ট, ভীষণ ভাবে ক্রুদ্ধ,
1: এবং তার ফলও আমরা ভোগ করছি প্রতি মুহূর্তে, উপলব্ধি করতে পারছি সেটাকে,
0: ফলের কল্পনাল ভোগ করছে, চতুর্দিকে মানুষের রোগ
1: একদম
0: এটা ওটা ঘিরে ধরছে মানুষকে,
1: ঠিক ঠিক ঠিক।
0: সুতরাং নো ডায়লগ, নো বার বলা, এখন কিছু কাজ করে দেখানো,
1: একদমই তাই। অনেক ধন্যবাদ, হ্যাঁ আজকে সময় খুব কম,
0: অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক
1: নমস্কার, নমস্কার, শুভরাত্রি দাদা। আসলে আমাদের যেটা হয় যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শুধুই কি বাড়ি গাড়ি রেখে যাব, অনেক অনেক ব্যাংক ব্যালেন্স সম্পত্তি এটাই রেখে যাব, নাকি এমন একটা পৃথিবী রেখে যেতে চাই যেখানে তারা পরিষ্কার বাতাসে শ্বাস নিতে পারবে, গাছের ছায়ে হাঁটতে পারবে, আর বর্ষার বৃষ্টিকে আনন্দের সঙ্গে উপভোগ করতে পারবে। ভাবুন আপনারা, আমরাও ভাবছি, ভাবতে ভাবতে আপাতত কল্পলাল সকলকে শুভরাত্রি জানাচ্ছে, কারণ সময় সেরকমই সংকেত দিচ্ছে, কিন্তু আবারও তো কথা বলার এই ইচ্ছে নেই, শুভরাত্রি জানাই, খুব ভালো থাকুন, সঙ্গে রাখুন 100.1 MHz AIRFM গোল্ডকে।

শুনছেন মান্নাদের কণ্ঠে আধুনিক বাংলা গান। পরবর্তী গানগুলিও শুনবেন মান্নাদের কণ্ঠে।

0: শুনলেন মান্নাদের কণ্ঠে আধুনিক বাংলা গান আকাশবাণী কলকাতা। পরবর্তী আধুনিক বাংলা গান শুনবেন জোজোর কণ্ঠে।
1: সব বন্ধ হয়ে গেল, আলো বাতি সব গেল রে।

আকাশবাণী কলকাতা শুনলেন জোজোর কণ্ঠে আধুনিক বাংলা গান। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ওয়েফ্রম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্সে। আধুনিক বাংলা গানের পরবর্তী শিল্পী কিশোর কুমার।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছেন আধুনিক বাংলা গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন ইমন চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা শুনছেন আধুনিক বাংলা গান। পরবর্তী এবং শেষ আধুনিক বাংলা গান শুনবেন মুকেশের কণ্ঠে।

0: আকাশবাণী কলকাতা শুনছিলেন আধুনিক বাংলা গান ডিটিএইচ বাংলা পরিষেবায় এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে। সময় এখন বাংলা ছায়াছবির গানের, তিনটে পর্যন্ত শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন হার মানা হার বাংলা ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে গানটি।
1: এসেছি আমি এসেছি দূর থেকে বহু।

আকাশবাণী কলকাতা, ব্রিটিশ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন হার মানাহার বাংলা ছায়াছবি থেকে গানগুলি। পরবর্তী গানগুলি শুনবেন ধন্নি মেয়ে ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন মান্না দে।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সেজে নেই তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

সেজে বড়ই মজার বাঁধন, যে ডোরে রয় বাঁধা এমন সেজে বড়ই মজার বাঁধন, বাহিরে আলগা হলে ভিতরে জড়ায়।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত্য সিংহ, সে যে নেই তার জারি জুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

কি বউ, যে কথা কইব, যা পালা। গৃহস্থের খোকা হোক, ন্যাকা, দূর হোক, কি ঝালা।

绝对拆。

0: শুনলেন ধন্যী ছায়াছবি থেকে গানগুলি, আকাশবাণী কলকাতা। পরবর্তী গানগুলি শুনবেন মন বাগানের মেয়ে ছায়াছবি থেকে।
1: মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা।

0: কলাদলি মোহন বাগান ইস্ট বেঙ্গলে খেলা হয়েছে।
1: শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে গানটি, পরবর্তী গানটি গেছেন হেমন্ত মুখোপাধ্যায়।

0: মাঠের দরের মাঠ, দরের মাঠ, সে আমাদের দরের মাঠ, দেশ মোদের দরের মাঠ।
1: ভালো যদি লেগে থাকে ভালোবেসে।

0: বাবা
1: শুনছেন
0: বাতাসা খাওয়া বাবা
1: গানের অনুষ্ঠান
0: কথা বলো
1: পরবর্তী গানগুলো শুনবেন
0: বাবা বাতাসা খাওয়া বাবা
1: আচ্ছা আচ্ছা
0: কথা বলো বাতাসা খাওয়া বাবা কথা বলো

সিংহ অবতারের রূপ ধরেছ আজ কোথায়? উত্তর দাও। যে তুমি কংসকে ধ্বংস করেছ আজ কোথায়? উত্তর দাও। যে তুমি মীরার বিষের পাত্র অমৃতে ভরেছ আজ কোথায়? উত্তর

আকাশবাণী কলকাতা শুনছিলেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। একটু পরেই শুনবেন নানা রঙের গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী স্বপন বসুর কণ্ঠে। পরবর্তী গান শুনবেন বাউল, পূর্ণদাস বাউলের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন ডিটিএইচ বাংলা পরিষেবায় ও এফএম প্রচার তরঙ্গে একযোগে 107 মেগাহার্টজে শুনছিলেন বাউল শিল্পী পূর্ণদাস বাউলের কণ্ঠে শুনলেন বাউল আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরে।

শেষ হলো আপকে লিয়ে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। এখন প্রভাতী। প্রভাতীর প্রথম পর্বে আমরা শুনব খেয়াল, শিল্পী বিদুষী অঞ্জনা নাথ, রাগ ভাটিয়ার।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন বিদুষী অঞ্জনানাথ, রাগ ভাটিয়ার। এবার শুনব একক তবলাবাদন, শিল্পী দেবজিৎ পুতিতুণ্ডি, রাগ তাল ঝাপতাল।

0: আমরা শুনলাম একক তবলাবাদন, শিল্পী ছিলেন দেবজিৎ পুতিতুন্ডি, ঝাঁপতাল। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে। মোহন সিং এর কণ্ঠে আমরা শুনলাম এই গানটি, আর এই গানটির সঙ্গে শুরু হলো আজকের আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে শুনছেন আপনারা এই অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি তপোজা মিত্র। এরপর রমা মণ্ডল।

আমরা শুনছি আনন্দধ্বনি। লোপামুদ্রা মিত্রের কণ্ঠে শুনলাম কৃষ্ণকলি আমি তারেই বলি, আর এখন শ্রীকান্ত আচার্য।

মনোজ মুরলী নায়ার এবং মনীষা মুরলী নায়ারের কণ্ঠে শুনলাম দক্ষিণ হাওয়া জাগো জাগো। এরপর আরও একবার রমা মণ্ডল।